0: এফএম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে মিরাশফাক হুসাইন ও ফারহানা খান পুরবী। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও শামীম আহমেদ।
1: এবং অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফের 27 আয়াত থেকে 30 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ আবু হানিফ।
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 27 থেকে 30 আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন, কিন্তু যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তবে সে মিথ্যা বলেছে এবং পুরুষটি সত্যবাদী। তারপর গৃহস্বামী যখন দেখল যে ইউসুফের জামা পেছনের দিক থেকে ছেঁড়া, তখন সে বলল, এটা অবশ্যই তোমাদের নারীদের ছলনা, নিঃসন্দেহে তোমাদের ছলনা অতি ভীষণ। হে ইউসুফ, তুমি এ প্রসঙ্গ ছেড়ে দাও, আর হে নারী, তুমি তোমার এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, অবশ্য তুমি অপরাধী। নগরে মহিলারা বলাবলি করতে লাগল, আজিজের স্ত্রী স্বীয় যুবক দাসকে নিজের কামনা চরিতার্থ করার জন্য ফুসলাচ্ছে, সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে, আমরা তো তাকে প্রকাশ্য বিভ্রান্তিতে দেখতে পাচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় কোরবানির নিয়ম কানুন, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা কোরবানিকে এমন একটি গুরুত্বপূর্ণ বিধান প্রণয়ন করেছেন যা পূর্ববর্তী সকল উম্মতের জন্য প্রযোজ্য ছিল। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। কোরবানি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন উৎসর্গের এক স্মৃতিবাহী উজ্জ্বল ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বৎসর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। তার 12 বৎসর বয়সের সময় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্বপ্নের মাধ্যমে কুরবানি করতে আদিষ্ট হয়ে বললেন, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে তোমাকে কুরবানি করতে দেখেছি, তোমার অভিমত বলো কি করবে। তিনি দ্বিধাহীন চিত্তে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সে বলল, পিতা, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে সেটা বাস্তবায়ন করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সাবরকারী পাবেন। স্বপ্ন বাস্তবায়নে উভয় সম্মত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য শায়িত করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। তার পরিবর্তে এক মহান জীব প্রদান করলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি। এ কারণে ফকিহ তথা ইসলামী আইনবিদগণ যাদের উপর সদকা ফিতর ও যাকাত ওয়াজিব তাদের জন্য কোরবানি ওয়াজিব সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফসল্লি রাব্বিকা ওয়ানহার। তোমার রবের জন্য নামাজ পড়ো ও কুরবানি করো। কুরবানির জন্য বিশেষ কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, তার আলোকে আল্লাহ তাআলার নিকট কুরবানি গ্রহণযোগ্য হয়। কুরবানির পশু নিখুঁত, হৃষ্টপুষ্ট, মোটাতাজা হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তানমু দাহায়াকুম ফা ইন্নাহা মাতায়াকুম আলাস সিরাত। কুরবানির পশুকে মোটাতাজা করো, কেননা তাহা পুল সিরাত পার করতে তোমার বাহন হবে। জবাহ করার ছুরিটি ধারালু হতে হবে যেন পশুটি জবাহ করার সময় কষ্ট না পায়। অতঃপর কোরবানির পশুর গোস্ত বণ্টনের নীতিমালা রয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করাও। মুস্তাহাব হল গোস্তকে তিনটি ভাগ করা, প্রথম অংশ নিজে ও পরিবারের জন্যে, দ্বিতীয় অংশ আত্মীয় স্বজনের জন্যে এবং তৃতীয় অংশ অসহায় গরিব ফকির ও মিসকিনদের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়তকে খাঁটি ও বিশুদ্ধ করা। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইয়া নালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এগুলো পশুর গোশত, এর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তার কাছে পৌঁছে মনের তাকওয়া ও বিশুদ্ধ মনোবৃত্তি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহর মিন ইহরাকিদ দম। কুরবানির দিনে কুরবানি করা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ। বিশুদ্ধ ও খাঁটি নিয়তে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কুরবানি করে দুজাহানের অশেষ নেকি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল কোরবানির নিয়ম কানুন। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে মানব জীবনে সংযম অনুশীলনের সুফল এবং ব্যক্তি ও সমাজ জীবনের বিবিধ উপকারিতা সম্পর্কে আলোকপাত করছি। তথাগত বুদ্ধ বলেছেন, হিরি নিষিদ পুরীষকোচি লোকস্মিং বিজ্যতি, ইয় নিন্দং অপ্যবোধতি অশ্বাভদ্র কষামিব, অশ্ব ইয়াতাভদ্র কষানি বিঠ আতাপীন সংবিগীন ভবাত, শ্রদ্ধায় শীলেন চ বীরিণ্যাচ সমাধিন ধম্ম বিনিশ্চয় চ সম্পন্ন বিজ্যাচারণ প্রতিশত্তা পহস্যত দুঃখমিদং অনপ্পকং। অর্থাৎ লজ্জা একটি অপ্রীতিকর বিষয়, সকলেই লজ্জাজনক বিষয়কে এড়িয়ে চলেন। সজ্জন ব্যক্তি কখনো লজ্জা প্রাপ্তিযোগ্য কোনো বিষয় বা ঘটনার সম্মুখীন হতে চায় না, তাই তাঁরা পূর্বেই সচেতন হয়ে কর্ম সম্পাদন করেন। জ্ঞান সম্পন্ন ব্যক্তিও সর্বদা সকর্তব্য ও করণীয় সম্পর্কে উদ্যোগী হয়ে কর্মতৎপর থাকেন। তারা শ্রদ্ধায় শীলে বীর্যে ধ্যানে ও বিচারে পূর্ণ জ্ঞান আর সদাচারে প্রতিষ্ঠিত হয়ে থাকেন এবং আচরণেও অনুশীলনে স্মৃতিমান হয়ে থাকেন। দুঃখ থেকে তারা সহজেই মুক্ত হন। প্রকৃত ধর্মশিক্ষা মানুষকে সেই বিবেকের অধিকারী করে, সেই জন্য পাপ কাজ হতে সে নিজেকে সহজেই নিবৃত্ত করতে পারে, পুণ্য কাজে উৎসাহ দেয়। কিন্তু জগতে এমন লোকের সংখ্যা খুবই নগণ্য। একথা সত্য যে জগতের অবশ্যম্ভাবী দুঃখের হাত হতে যিনি মুক্তি পেতে চায় তাকে ধর্মনীতি সম্পন্ন নৈতিক জীবন যাপনে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তাকে হতে হবে বীর্যবান, চরিত্রবান, শ্রদ্ধাশীল, ধ্যানপরায়ণ, নৈতিক শক্তিতে শক্তিমান ও সদাচারে অপ্রতিম। সেজন্য আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের চর্চা ও অনুশীলন করা অপরিহার্য। তথাগত বুদ্ধ বলেছেন, উদকং হি নয়ন্তি নেত্তিক উসুকারা নময়ন্তি তেজনং, দারুং নময়ন্তি তচ্ছকা অত্তানং সুব্বতা। অর্থাৎ মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠতর জ্ঞানে নানা জীব ও জড়বস্তুকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করেন, তাদের কাজে লাগায়। কিন্তু শুধু ইচ্ছে করলে কি জীব বা জড়বস্তুকে কাজে লাগানো যায়? তার জন্য কৌশল জানা চাই। যাকে নিয়ে কাজ করতে হবে তার স্বভাব ও প্রকৃতি সম্পর্কে জানা চায়। এজন্য মানুষের অস্থির মন সর্বদা ছোটাছুটি করে। কিন্তু যিনি জ্ঞানী তিনি এসবের ঊর্ধ্বে উঠে নিজেকেই প্রথমে নিয়ন্ত্রণ করেন। তাই বলা হয়, জল সেচনকারী জলকে যেমন ইচ্ছে মতো চালে নিয়ে যায়, স্বর নির্মাতা যেমন স্বরকে ঋজুপথে ধাবিত করে, সূত্রধর যেমন কাষ্ঠখণ্ডকে প্রয়োজন ও ইচ্ছা অনুসারে প্রস্তুত করে, তেমনি পণ্ডিত তথা জীবন ও জগৎ সম্পর্কে জ্ঞান সম্পন্ন সাধক সর্বাগ্রে নিজেকেই নিয়ন্ত্রণ করেন। সকলেই চিত্ত সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে স্বীয় জীবনের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে সমর্থ হোক। জগতের সকল প্রাণী সুখী হোক। সব্বেই সত্তা সুখিতা ভবন্তু।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌযান সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর ও চট্টগ্রাম জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:12, সূর্য অস্ত যাবে সন্ধে 6:39।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সংস্কৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সেই আমি এই আমি শুনবেন সকাল 7:30। ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। পবিত্র হজ উপলক্ষে বিশেষ কথিকা শুনবেন সকাল 10:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য শিশুকের মূল বেলা 11:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসব গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ।

কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণ শুনবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায় রাত 10:05। বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন রাত 10:30।

সবশেষে এফ এম এর অনুষ্ঠান। এফ এম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফ এম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফ এম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন ভোরের গান। আজকের শিল্পী নসরিন তাবাসসুম স্মরণ, গানের রচয়িতা মীর লিয়াকত আলী, সুরকার জুয়েল আল দীন।

0: ভোরের গান শুনলেন, শিল্পী ছিলেন রশিন তাবাসুম স্মরণ।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী।

0: স্টুডিও রেকর্ডে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন বিজন চন্দ্র মিস্ত্রি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আপনারে দিয়ে রচিলি রেখিয়ে আপনারে আবরণ, রবীন্দ্রসঙ্গীত লিলি ইসলাম।

0: লীলা ইসলামের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

কৃষিজীবী ভাই বোনেরা, আজকের কৃষি সমাচার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের চারপাশে যা কিছু আছে এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আমরা এই পরিবেশেই বসবাস করি, যার আলো বাতাস গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। আমাদের জমি, নদী, নালা, খাল, বিল, গাছপালা, সাগর,

0: জরুরি। আর তাই তো পরিবেশ দূষণ মুক্ত রাখাও আমাদেরই দায়িত্ব। আসুন আমরা পরিবেশ সচেতন হই, কেননা পরিবেশ বাঁচলেই বাঁচবে কৃষি, আর কৃষি বাঁচলেই বাঁচবে দেশ, দেশের মানুষ। কৃষিজীবী বন্ধুরা, এই প্রত্যয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার আয়োজন। সজিনা আমাদের দেশের অতি পরিচিত, সুস্বাদু, অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। এটি বিভিন্নভাবে যেমন রান্না করে খাওয়া যায়, তেমনি এর পাতারও রয়েছে অনেক উপকারিতা। বন্ধুরা, চলুন এবারে আমার কৃষি পর্বে সজিনার পুষ্টিগুণ ও রকমারি ব্যবহার প্রসঙ্গে জানা যাক।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সজীব দত্ত। আজকে আমরা কথা বলবো সজিনার পুষ্টিগুণ ও রকমারি ব্যবহার এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন মোসাম্মদ সেলিনা আক্তার, উৎপাদন অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আজকে জানতে চাইব শুরুতেই, সজিনা গাছের পাতাকে বলা হয় পুষ্টিগুণের আধার, এই সজিনাতে কি কি পুষ্টিগুণ রয়েছে?
2: দেশি বিদেশি পুষ্টিবিজ্ঞানীরা সজিনাকে অত্যাশ্চর্য বৃক্ষ বা অলৌকিক বৃক্ষ বলে অভিহিত করেছেন। সজিনাতে আছে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো জরুরি বেশ কিছু খনিজ পদার্থ। আর এর পাতায়ও রয়েছে বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সহ 38% আমিষ, যা বহু উদ্ভিদেই নেই। পরিমাণের ভিত্তিতে যদি তুলনা করা যায়, তাহলে সেক্ষেত্রে একই ওজনের সজিনা পাতায় কমলা লেবুর 7 গুণ ভিটামিন সি, দুধের 4 গুণ ক্যালসিয়াম ও 2 গুণ প্রোটিন, গাজরের 4 গুণ ভিটামিন এ এবং কলার 3 গুণ পটাশিয়াম বিদ্যমান। অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই জন্য বিজ্ঞানীরা একে পুষ্টির ডিনামাইট হিসেবেও আখ্যায়িত করেছেন।
1: আমরা জানি সজিনার রকমারি ব্যবহার রয়েছে, কেবল খাদ্য উপাদানই না, সজিনায় ঔষধি গুণও বিদ্যমান। খাদ্য হিসেবে সজিনা আমরা কিভাবে খেতে পারি?
2: খাদ্য হিসাবে সজিনার আসলে অনেক ধরনের ব্যবহার আছে। যারা নিরামিষভোগী তারা সজিনাকে বিভিন্ন ভাবে এটা খেতে পারেন, যেমন সজিনার ডাটা, এটা ডালের সাথে, তারপর সজিনা আলু বেগুন তরকারির সাথে বিভিন্ন ভাবে উপাদেয় খাবার হিসেবে তৈরি করে খাওয়া যেতে পারে। এছাড়া সজিনা পাতা শাক হিসাবেও খাওয়া যায়। সজিনা পাতার সবুজ ভাত, সবুজ রুটি, সজিনা পাতার পাকৌড়া, সজিনা পাতার ভর্তা একটি মজাদার খাবার যা মুখের রুচি বৃদ্ধি করে। এছাড়া সজিনা পাতা ব্লেন্ড করে জুস হিসেবেও খাওয়া যেতে পারে। এছাড়া আমরা যদি সজিনা পাতা শুকিয়ে পাউডার করে রেখে দেই, তাহলে সারা বছরই যে কোনো সবজির সাথে, স্যুপের সাথে, চা বা কফি তৈরিতে সজিনা পাতার গুঁড়া মিশিয়ে খাওয়া যেতে পারে।
1: সজিনার উপকারিতা বা ঔষধি গুণ সম্পর্কে এবারে জানতে চাই।
2: আসলে সজিনা শুধু ডাটা আর পাতা না, এর সজিনার বাকল, শিকড়, ফুল, ফল, বীজ, এমনকি এর আঠাতেও ঔষধি গুণাগুণ আছে। সজিনা ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই যে এখন প্রচন্ড গরম, এখন আমাদের ঠান্ডা হচ্ছে, জ্বর হচ্ছে, এই সময় যদি আমরা সজিনার তরকারি খাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের জ্বর ও কাশির কিছুটা উপশম হয়, শরীরের ব্যথা দূর হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এলার্জি প্রতিরোধ করে, ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্টগুলো হয় সেটাও দূর করতে সক্ষম হয়। এছাড়া সজিনা পাতার পেস্ট তৈরি করে ক্ষত স্থানে যদি আমরা লাগাই, সেটা ক্ষত স্থান সেরে যায় এবং পোকার কামড়ে অ্যান্টিসেপ্টিক হিসাবে সজিনা পাতার এই রসটা খুব ভালো কাজ করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজিনের ডাটা এবং পাতা খুব বেশি উপকারী, এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সজিনা ডাটায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এগুলো আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য সজিনা অনেক বেশি উপকারী একটি সবজি। সজিনা ডাটায় আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন, এগুলো আমাদের হাড় গঠনে সাহায্য করে এবং রক্ত বিশুদ্ধ করতে এই সজিনা ডাটার কোনো জুড়ি নেই। শরীরের ওজন কমাতে যদি আমরা ব্যায়ামের পাশাপাশি এই সমস্ত সজিনার বিভিন্ন উপকরণ খাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কার্যকরী ভূমিকা পালন করে।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা।
2: ধন্যবাদ।
0: প্রিয় কৃষিজীবী বন্ধুরা, আয়োজন ডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক গান। শুনবেন সমবেত কণ্ঠে গীতিকার কল্পনা সরকার, গানটিতে সুর করেছেন শাহিনা।

0: জলবায়ু ও পরিবেশ বিষয়ক গানটি শুনলেন, আর আমরাও আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার যে বিদায় নিতে হবে বন্ধুরা, যাবার আগে বলে যাই, আসুন সবাই সচেতন হই, পরিবেশ বাঁচাই। এই আহ্বানে শেষ করছি আজকের আয়োজন। শুভ বিদায়।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থন উপস্থাপনা ওয়াহিদা রহমান, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 12ই জ্যৈষ্ঠ, 8ই জিলহজ, 26শে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, উঠে আসে জনবান্ধব নানা কর্মসূচির বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা। আজ পবিত্র হজ, সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদ সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হয়ে উঠেছে হাটগুলো। আগামী মাসের 1 তারিখে শুরু হবে শিশু রামিসা হত্যার মামলার বিচার, জানালেন আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও চুক্তি স্বাক্ষর হচ্ছে না, বলেছে ইরান। এবং গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারাল ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB-র প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান। সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত 100 দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গতকাল প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে শিশু রামিসার ঘটনায় সরকারের অবস্থানের কথা উল্লেখ করে ডক্টর মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী রামিসার পরিবারের সদস্যদের বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতোমধ্যেই এ ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে, যত দ্রুত সম্ভব সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। আরো শুনুন প্রতিবেদনে।
2: দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের পর চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। 17ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বাধীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার গঠনের পর নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
3: দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরো শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
2: বিগত 100 দিনে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এই সময় মন্ত্রিসভায় গৃহীত 60টি সিদ্ধান্তের মধ্যে 37টি অর্থাৎ 62% বাস্তবায়িত হয়েছে, বাকি 23টি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। ডক্টর মাহাদি আমিন বলেন, গত 3 মাসে গুম, খুন ও বিরোধী মত দমনের মতো কোনো ঘটনা না ঘটা সরকারের গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তবে এই সুযোগে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
3: ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর।
2: বিগত ফ্যাসিস্ট আমলে ধ্বংস হওয়া বিচার ব্যবস্থাকে সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেশটা। স্মৃতিরানী সরকার, বাংলাদেশ বেতার।
0: আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। মিনায় অবস্থানের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তাঁরা সেখানে রাত্রি যাপন শেষে আজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11-12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। এদিকে মিনায় বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে বাড়ি যাচ্ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে গতকাল কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। ঈদুল আজহা উপলক্ষে সরকারি স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গতকাল শুরু হয়েছে 7-দিনব্যাপী ঈদের ছুটি। বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ শিক্ষার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। এছাড়া বাস, লঞ্চ ও টার্মিনালগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। আরো শুনুন প্রতিবেদনে।
4: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদ যাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সদস্য ও লাগেজ নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে এসে অপেক্ষায় অনেকেই।
5: অনেকক্ষণ বসে থাকলেও যে বাড়িতে যাব ওই আনন্দটা থাকে।
6: এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পেয়েছি, এখন ঈদ করার জন্য গন্তব্যস্থান দেশের বাড়ি রংপুরে যাচ্ছি।
7: আমি অসুস্থ, তারপরেও বাড়ি যেতে হবে।
4: শেষ বেলায় লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের চাপ।
8: বৃষ্টি হয়েছে, এই জন্য আসতে একটু সমস্যা হয়েছে, কিন্তু তারপর আমরা এখন খুবই ভালো লাগতেছে। আমরা যেহেতু যাইতেছি
9: ঢাকা শহর, তো আমরা আটকা থাকি সবসময় ঢাকা শহর, বন্ধু জীবনের মতো বাড়িতে যাই সবার সাথে ঈদ করবো।
4: বিকেলের পর থেকে যাত্রীর চাপ বেড়েছে রাজধানীর বাস টার্মিনাল গুলোতেও।
10: যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে, ফার্স্ট টাইম ঈদ করবো কুরবানি।
11: অনেক বছর ধরে যাই না নানু বাড়িতে, দাদু বাড়িতেও যাবো।
4: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীর হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট 27টি পশুর হাট বসেছে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হাট ঘুরে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আল ইমরান সীমান্ত।
12: কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। হাটে গরুর সরবরাহ বাড়লেও দাম নিয়ে এখনও সন্তুষ্ট নন অনেক ক্রেতা। বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এসব গরুর দাম তুলনামূলক বেশি হাঁকা হচ্ছে বলে জানান ক্রেতারা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল পশুর হাটে গিয়ে দেখা গেছে ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি হচ্ছে। কোরবানির গরু কিনতে আসা একজন বলেন,
13: মানে যাদের কিনেছি 2-1 হাজার লাভেটা হয়তো বিক্রি হয়েছে, কিন্তু আগামী কাল অথবা পরের দিন কত না তো বেচা কেনা শুরু হবে।
12: হাটের একজন ইজারাদার জানান, গরুর হাটের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
14: আমাদের এখানে সার্বক্ষণিক পুলিশ এবং র‍্যাবের টিম আছে, টহল টিম আছে, ওনারা একটু বড় টহল দেয়। এছাড়া ওনাদের বুথ আছে পুরো হাটে, আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় সিসি ক্যামেরা আছে।
12: গরুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। সেখানকার একজন চিকিৎসক জানান,
15: যেখানে ফার্মারের কোনো সমস্যা হলে তারা আমাদের চেম্বারে আসবে, যদি লাগে তো সেক্ষেত্রে আমরা তাদের যেখানে গরু আছে সেখানে আমরা চলে যাব, আর তাদের টেম্পারেচার নিব, দেন হচ্ছে অন্য কী কী অসুবিধা আছে সেগুলো দেখার পাশাপাশি সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে দেব, যদি আমাদের মেডিসিন সাপ্লাই থাকে সেগুলো তাদেরকে দিয়ে দেব।
12: হাট ঘুরে দেখা গেছে এখনও অনেক ক্রেতাই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না, বেশিরভাগ মানুষ কয়েকটি হাট ঘুরে দাম যাচাই করছেন। ব্যবসায়ীদের ধারণা ঈদের আগের দুই তিন দিনে বেচাকেনা আরও বাড়বে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আগামী মাসের এক তারিখ থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। তিনি গতকাল চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় 24 ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি গ্রহণ করা হয়েছে, এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে, বিচার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল পালিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। আরো শুনুন প্রতিবেদনে।

0: মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপ্রেরিতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীমি রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই।
1: অন্যায় শোষণের বিরুদ্ধে যার ছিল সাহসী উচ্চারণ, বৈষম্য কুসংস্কার ও ধর্মীয় গোরামির বিরুদ্ধে যিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন, যার সাহিত্যকর্ম ও সঙ্গীত প্রজন্মের পর প্রজন্মকে সমাজ পরিবর্তনের পথ দেখাচ্ছে, তিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
0: আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসকের ফোনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি
1: বড্ড পরাধীন সময়ে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল নজরুলের। শৈশব কৈশোর তারুণ্য জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে, জড়িয়েছিলেন নানা পেশায়, যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। কঠিন জীবন সংগ্রাম তাকে দমাতে পারেনি, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুর্দম গতিতে এগিয়ে চলেন তিনি, হয়ে ওঠেন গণমানুষের নজরুল। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজ চিন্তক। নিজের সব সৃষ্টির মধ্য দিয়ে তিনি প্রেমের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, বাংলা সাহিত্যের ইতিহাসে যার স্থান চিরভাস্বর।

0: সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাও করেছেন নজরুল। নিজের পরিচালিত চলচ্চিত্র ধ্রুবতেও অভিনয় করেছিলেন। বর্তমান পৃথিবীতে যখন বিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈষম্য বাড়ছে, তখন তার অমর সৃষ্টি আমাদের জন্য আলোর দিশারি। তার জন্মবার্ষিকী স্মরণ করিয়ে দেয় যে কবির আদর্শ ও ভাবনা আজও প্রাসঙ্গিক, তার জীবন দর্শন আজও জ্বালাতে পারে আলো। কণিকা ভৌমিক, বাংলাদেশ বেতার।
1: স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে 2 কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। টিকাদান কর্মসূচির এই অর্জনের হার 122% পৌঁছেছে। তিনি গতকাল কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। মন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের 18টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেসব স্থানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য এখন কাতারে রয়েছে ইরানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি, পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি। যুদ্ধ অবসানের লক্ষ্যে তারা এখন সম্ভাব্য চুক্তিটির সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও চুক্তি অত্যাশ্বন্য নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, এই হামলার লক্ষ্য হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে লিপ্ত ইরানি নৌযান। ইরানি সংবাদ মাধ্যম তাদের বন্দর নগরীর বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর দিয়েছে। আবারও দেশের খবর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটি রড বোঝাই ট্রাক উল্টে গেলে 15 জন নিহত ও 10 জন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি রড বোঝাই ট্রাক গতকাল ভোরে সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই 15 জন নিহত হন। খেলার খবর ফুটবল। গতরাতে ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত 11-0 মালদ্বীপকে পরাজিত করেছে। এর আগে একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে নেপাল 1-0 ভুটানকে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার একই স্টেডিয়ামে রাত 8টায় বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌহুশিয়ারি সংকেত, 2 নম্বর নৌহুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:39। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, উঠে আসে জনবান্ধব নানা কর্মসূচির বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা। আজ পবিত্র হজ, সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। ঈদ সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হয়ে উঠছে হাটগুলো। আগামী মাসের 1 তারিখে শুরু হবে শিশু রামিসা হত্যা মামলার বিচার, জানালেন আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনই চুক্তি স্বাক্ষর হচ্ছে না, বলছে ইরান। এবং গত রাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারালো ভারত। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: কাছের দূরে সকল শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি সুখের ঠিকানার আজকের আয়োজনে। শ্রোতা, প্রতিবারের মতো আজও আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আর আজ আমরা কথা বলব আমাদের গর্ভবতী মায়ের রক্তশূন্যতা দেখা দিলে কোন কোন খাবার দিতে হবে এ বিষয়ে। আর এই বিষয়ে বলবার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন পুষ্টিবিদ সাইদা লিয়াকত, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। আপনি শুরুতেই শুনেছেন যে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে আপনি আসলে বলবার জন্য তৈরি হচ্ছেন, যে আসলে এই যে গর্ভবতী সময়টা কিন্তু একটা মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যখন সে গর্ভাবস্থায় থাকে। তো এই সময় কিন্তু তার পেটের বাচ্চার জন্য আমরা আপনারা বলে থাকেন বা আমরাও জেনে থাকি যে পুষ্টির অনেক চাহিদা থাকে। তো সেই সময় মায়ের পুষ্টির চাহিদাটা আসলে কেমন থাকে, এটা যদি একটু বলতেন শুরুতেই।
2: আসলে এই টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হচ্ছে, গর্ভাবস্থায় মা যদি সঠিক পরিমাণে সঠিক পুষ্টি না পায়, মা সহ বাচ্চা দুজনই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো প্রথম তিন মাসে তো ক্যালোরিরও ততটা প্রয়োজন হয় না, মাত্র 10 কিলো ক্যালোরি করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ড এবং তৃতীয় মাসে কিন্তু ক্যালোরি যেমন প্রয়োজন হচ্ছে, প্রোটিনটাও কিন্তু সেইভাবে প্রয়োজন হচ্ছে। তবে প্রথম তিন মাসে যেটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, এমনকি গর্ভাবস্থার আসলে শুরু থেকেই যদি প্ল্যানিং প্রি প্ল্যানিং থাকে সেটা আসলে ভালো হয়। তবে গর্ভাবস্থায় প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে প্রোটিন জাতীয় খাবারের প্রতি কিন্তু দৃষ্টি দিতে হবে, সেই সাথে কিন্তু ভিটামিন মিনারেলস সব গুলি পুষ্টি উপাদানের চাহিদাই কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। বিশেষ করে সেকেন্ড এবং তৃতীয় ট্রাইমেস্টার, মানে দ্বিতীয় আর তৃতীয় যে ফেজটা থাকে, সেই সময় কিন্তু প্রোটিনের চাহিদাও বেশি থাকে, ক্যালোরির চাহিদাও বেশি থাকে। এবং গর্ভাবস্থায় যদি একজন মা সঠিক ওজন নিয়ে যদি বাচ্চাটা গ্রহণ করে, তার থেকে কিন্তু 10 থেকে 12 কেজি ওজন কিন্তু বাড়ে। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যায়, অনেক ক্ষেত্রে অনেক মা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি ওজন নিয়ে আসছে বাচ্চা গ্রহণ করছে, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। কাজেই এই অবস্থায় তার পুষ্টি চাহিদার জন্য মাছ মাংস ডিম দুধ ব্যালেন্স একটা ডায়েট কিন্তু তাকে খেতে হবে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে আমরা যেমন বলি যে মা যখন খাবারগুলি খাচ্ছেন, প্রতিবেলার খাবারে এক মুঠ খাবার উনি বেশি করে খাবেন। তবে সেই জন্য যে খুব বেশি পরিমাণে খাবার খেতে হবে তা কিন্তু নয়। হ্যাঁ, তাকে মোট কথা সুষম খাবার খেতে হবে এবং পুষ্টিকর খাবার কিন্তু তাকে খেতে হবে।
1: এই গর্ভবতী মায়ের, মানে মা যদি ঠিক মতো পুষ্টিকর খাবারটা না পায়, হ্যাঁ, তো তখন তো রক্তশূন্যতা দেখা দেয়, এবং সেক্ষেত্রে মা ও শিশুর উপর আসলে কি ধরনের প্রভাব ফেলে?
2: এটা কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলে। দেখা যাচ্ছে যে মা যদি ঠিক মতো যদি লৌহ বা আয়রন জাতীয় খাবার না খায়, অথবা আগে থেকেই তার যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু বাচ্চা কিন্তু ভ্রূণটা কিন্তু ঠিক মতো বিকশিত হবে না। অনেক সময় কিন্তু যেটাকে আমরা বলি যে অনেক সময় কিন্তু অবসন্নও হয়ে যেতে পারে, এবং মস্তিষ্কের বিকাশ শিশুর যে সেটা কিন্তু ঠিক মতো হয় না। মা নিজেই কিন্তু দুর্বল থাকেন, যদি অ্যানিমিয়া হয় তার কিন্তু দেখা যাবে যে সে খুব ক্লান্ত অনুভব করছেন, অথবা দেখা যাচ্ছে যে তার বুক ধরফড় করছে যদি অ্যানিমিয়া হয়ে থাকে, রক্তশূন্যতা হচ্ছে, এবং সে নিজেই যদি পুষ্টি না পায়, সেখান থেকে দেখা যায় যে পুষ্টিটা দরকার সেটা যদি বাচ্চাটা নিয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় একটা বিরূপ প্রভাব ফেলে এবং মা কিন্তু একটা সুস্থ শিশুর জন্ম দিতে পারে না। কাজে এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং আয়রনযুক্ত ফলিক অ্যাসিডযুক্ত খাবার কিন্তু মাকে খেতে হবে বাচ্চার সুস্থতার জন্য এবং নিজের সুস্থতার জন্য।
1: তাহলে রক্তশূন্যতা যেন দেখা না দেয়, সেক্ষেত্রে আগে থেকে মা কি ধরনের, একজন গর্ভবতী মা কি ধরনের ব্যবস্থা নিতে পারে বা কি ধরনের খাবার খেতে পারে?
2: এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কিন্তু আমাদের বিশেষ করে মহিলারা কিন্তু রক্তশূন্যতায় ভুগে থাকে। এটার প্রথম একটা কারণ হলো যে অনেক সময় মাসিকের সময় কিন্তু অনেকের রক্ত কিন্তু অনেক সময় বেশি যায়, অথবা যে পরিমাণ রক্ত যাচ্ছে বা যে পরিমাণ বের হয়ে যাচ্ছে সেই অনুযায়ী সে যদি সেই সময় মিট আপ করে, অর্থাৎ আয়রনযুক্ত ফলিক অ্যাসিডযুক্ত খাবার যদি সে খায়, তখন কিন্তু দেখা যাবে যে তার এই সমস্যাগুলি থাকে না। এবং একজন মা যখন গর্ভবতী হবেন, হ্যাঁ, বা যদি প্রি প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু এটা চমৎকারভাবে কাজ করে। এবং যদি কোনো কারেকশন, বিশেষ করে হিমোগ্লোবিন রেঞ্জটা দেখে, তার বিভিন্ন ব্লাড প্যারামিটার দেখে, তাকে যদি হিমোগ্লোবিন যুক্ত যদি দরকার হয় আয়রন ট্যাবলেটও বাড়তি দেওয়া যায়। এবং এটা কিন্তু একটা আমাদের নিয়ম আছে, আপনারা জানেন, যেটা হচ্ছে যে গর্ভধারণের আগে থেকে কিন্তু ফলিক অ্যাসিড গ্রহণ করা হয়, এবং সে যদি এই খাবার মাছ মাংস ডিম দুধ কলিজা এই খাবারগুলি রেগুলার খায়, এবং সাথে যদি ভিটামিন ভিটামিন সি যুক্ত খাবার নেয়, যেমন শাকসবজি, ফলমূল, লেবু, শসা, আমলকি ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস, এবং এই খাবারগুলি যদি সে নেয় তাহলে কিন্তু দেখা যাবে যে রক্তের যে হিমোগ্লোবিনের শূন্যতা বা হিমোগ্লোবিনের অভাব থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা পরিপূর্ণ হয়। হ্যাঁ, পরিপূর্ণ হয়। আরেকটি জিনিস হলো যে অনেক সময় আমরা অনেকেই জানি না, আমরা বলছি যে একটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের এখনো কিন্তু ট্রেডিশন রয়েছে যে আমরা খাবার যখন খাচ্ছি, মেইন খাবারটা খাচ্ছি বা সকালে খাবারটা খাচ্ছি, সাথে সাথে কিন্তু আমরা চাটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাও কিন্তু আয়রন বা যে কোনো পুষ্টি শোষণ হবার একটা বিরাট একটা অন্তরায়। আমি এই জন্য বলবো যে চা বা যে কোনো খাবার যদি আমরা খাই, ভারী খাবার খাই, চা জাতীয় খাবারটা যেটা আয়রন শোষণ বা অন্যান্য পুষ্টি উপাদান শোষণে বাধা দেয়, আমি বলবো যে সেই খাবারটা, আমি না আসলে এটা সায়েন্সের ফলাফল, যেটা যেটা করতে হবে অন্ততপক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে, আগে পরে কিন্তু চাটা নিলে
3: পানিটা খেতে
2: এটা নিতে হবে। হ্যাঁ, এবং মাছ মাংস এখান থেকেও আমরা আয়রন পাচ্ছি। আমরা যদি মাছ মাংসের সাথে ভিটামিন সি যুক্ত খাবারটা খাই, সেটা কিন্তু আয়রন শোষণটা ভালো হয়
3: সবসময়। তাহলে মাছ মাংসের সাথে ভিটামিন সি, সেটা লেবু হোক, কাঁচামরিচ হোক, মানে এই সবজি
2: আমরা কিন্তু অনেকেই জানি যে যেটা হচ্ছে হিম আয়রন আছে, নন হিম আয়রন আছে। সবচেয়ে চমৎকার উৎস হলো আসলে মাছ, মাংস, ডিম, হ্যাঁ, তারপর যেটা হচ্ছে কলিজা। হ্যাঁ, এই খাবারগুলি যদি আমরা প্রতিদিন যে আমরা খাচ্ছি, আমরা কিন্তু মাছ মাংস ডিম থেকেও কিন্তু আয়রনটা পাচ্ছি, এবং কলিজা কিন্তু আয়রনের একটা চমৎকার উৎস। এছাড়া বিভিন্ন রকমের অন্য যে খাবারগুলি রয়েছে, নন হিম জাতীয় খাবারগুলি রয়েছে, সেখান থেকেও কিছু কিছু ফলমূল থেকেও কিন্তু আমরা আয়রনটা পাই। তবে যেটা হচ্ছে যে আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমরা যখন এই খাবারগুলি খাই সেখান থেকে আয়রন পাচ্ছি, এই যে আমি একটু আগেই বললাম, সেখানে আমরা খাওয়ার সময় যদি আমরা শাকসবজি, ফলমূল অ্যাড করি, এমনকি আমরা যে খাবার খাই বিভিন্ন রকমের, যেমন আমরা ডুমুর থেকে পেতে পারি, তারপর দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকমের, যে আমাদের শাকসবজি ফলমূলগুলি রয়েছে, বিভিন্ন রকমের শাক রয়েছে, লাল শাক রয়েছে, এই খাবারগুলি থেকেও আমরা ভেজিটেবল জাতীয় খাবার থেকেও কিন্তু আয়রন পেতে পারি। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে খাবারগুলি খাওয়ার সময় আমাকে অবশ্যই, মানে একটা যে স্বাস্থ্যকর উপায় বা স্বাস্থ্যকর উপায়, আমাদের কিন্তু সেই খাবারগুলি রান্না করতে হবে, এবং আমরা যখন প্রসেস করি আমাদের খাবারগুলি, যদি আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে গ্রহণ করি, তাহলে কিন্তু অনেকাংশেই কিন্তু এই যে আয়রনের ঘাটতি বলেন বা যে কোনো কিছু বলেন, সেটা কিন্তু মিট আপ করা যায়। কাজে এই বিষয়গুলি খেয়াল রেখে আমরা যদি কলিজা, মাছ, মাংস, ডিম, এই খাবারগুলি যদি প্রতিনিয়ত আমাদের চাহিদা অনুযায়ী গ্রহণ করি, তাহলে আয়রনের অভাব কিন্তু হবার কথা।
3: অনেক ধন্যবাদ আপাত শ্রোতা, আজকে ঘড়ির কাটা বলছে আমাদের বিদায় নিতে হবে। যাবার আগে বলতে চাই, অনুষ্ঠান গ্রন্থন এবং উপস্থাপনায় ছিলাম আমি আফরোজ আক্তার পাপি, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে গান, নাটক, চলচ্চিত্র, সাহিত্য প্রভৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সেই আমি এই আমি।

0: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত কথোপকথন অনুষ্ঠান সেই আমি এই আমিতে আমি শাহেদ আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনয় শিল্পী ফারজানা চুমকি। ফারজানা চুমকি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: আপনার সম্পর্কে আমরা তো সবাই জানি, শ্রোতা যারা, আমরা এখনকার প্রজন্মের শ্রোতাদের জন্য সেই সময়ের, যেই সময় আসলে ফারজানা চুমকি হয়ে ওঠেনি, সেই সময় ফারজানা চুমকিকে একটু জানতে চাই।
1: ফারজানা চুমকি তো হয়ে উঠলাম আমি 99 সন, তখন থেকে মোটামুটি চিনে। তার আগে স্কুল কলেজ, সেটার জীবন তো অন্যরকম, সেটা আরেকটা মজার জীবন ছিল। আশুলিয়া হচ্ছে আমাদের বাড়ি, আমি ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা, ওখানে স্কুলেই পড়া। তারপর ঢাকায় আসলাম, ঢাকায় এসে ইন্টারমিডিয়েট লালমাটিয়াতে ভর্তি হলাম, ডিগ্রি করলাম ওখানে। তো এই হচ্ছে আমার গণ্ডি ছিল। আমার যে ভালো লাগার মুহূর্ত যদি বলেন, সেটা হচ্ছে আমার আশুলিয়াতে আমার ছোটবেলাটা। তখন পুরুদমে একটা গ্রাম ছিল, আমাদের বিশাল পুকুর, একটা জমিদার বাড়ি, ওটা আমরা কিনে নিয়েছিলাম, আমার আব্বু চাচারা কিনেছে। ওইখানে যে মজা, ওইটা আমি খুব মিস করি। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, গ্রামগুলি শহর হয়ে যাচ্ছে, আর কলেজ লাইফেও বান্ধবীদের সাথে মজা ঘোরা, আর কি বলবো।
0: আশুলিয়ার যে চুমকি,
1: হ্যাঁ,
0: সেই চুমকি কি কি করত খেলাধুলা ছাড়া বাড়ির উঠানে?
1: চুমকি আঁকতে পছন্দ করত, আঁকাআঁকি করতাম আমি। আমাদের তো ওরকম শেখার কিছু ছিল না, স্কুলে আমাদের বিজ্ঞানে যা আর্ট করা হতো ওগুলি আঁকাআঁকি করতাম। তারপর আমি বিভিন্ন বই দেখে বিভিন্ন নায়িকাদের ছবি আঁকতাম, কিংবা গাছপালার ছবি, আমার আঁকতে খুব ভালো লাগতো। আরেকটা জিনিস খুব ভালো লাগতো, খেলাধুলা করতে, লাইক দৌড়াদৌড়ি খেলা, পুতুল খেলা, পুকুরে গোসল করা, এগুলো আমার ভীষণ পছন্দের ছিল। আরেকটা পছন্দের খেলা ছিল আমার ব্যাডমিন্টন, আমার খুব ভালো লাগতো ব্যাডমিন্টন খেলতে। খেলতাম আমরা, ওই যখন শীত আসতো তখনই ব্যাডমিন্টন খেলাটা উঠত। তো ওই সময় এগুলি চুমকি করত। আর পড়ালেখা চুমকি একদমই অমনোযোগী ছিল।
0: আচ্ছা, চুমকির মনোযোগ এই যে কাজটা চুমকি এখন করে, এই অভিনয় বা এই কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্যে কবে থেকে আসা শুরু করলো?
1: এইটা অ্যাকচুয়ালি 94 এর পরে, আমি যখন আশুলিয়াতে ক্লাস 9 এ পড়ি, তখন আমাদের বাড়ির পাশে একজন ফটোগ্রাফার, আমাদের ফ্যামিলি মেম্বার ওনারা, ফ্যামিলি ফ্রেন্ড, সরি, ওনাদের ফ্যামিলি, তো ওই ভাই আমার জন্মের আগে থেকে উনি ফটোগ্রাফি করেন। যখন আমি ক্লাস 9 এ উঠলাম, তখন ওই ভাইয়া আমাকে দিয়ে ফটোশুট করলো। করার পর তখন মনে আছে যে যে ক্যালেন্ডারে মেয়েদের ছবি থাকতো, তো ওইটার জন্য আমাদের বাসা থেকে দিবে না, আমার মা আমার বোনরা বললো যে না, এগুলিতে দিব না। ঠিক আছে, গেল, ওই পর্যন্তই শেষ, আর হয়ে ওঠে না। তখন না একটু ইচ্ছে জেগেছিল, সুরজ বাঙালি নামের একজন অভিনেতা ছিলেন ওই সময় ফিল্মের, তো ওই যে যে হ্যাঁ কমেডি অ্যাক্টিং করতো, ওই ভাই আবার রেগুলার আশুলিয়াতে বেড়াতে যেত আমাদের ওখানে, উনি খালা খালা ডাকতো। উনি একবার বলতো, এই যখন বড় হলাম, এই ও সিনেমা করবে না, কেউ করতে সিনেমা মানাবে, তো দেয়নি, আমাদের বাসা থেকে আসলে সিনেমা করতে দিবে না, এটা একটা একটু কনজারভেটিভ। তারপর যেটা হলো, আমি ইন্টার পরীক্ষার পরে, আমার কিছু রিলেটিভ আছে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন, তারা এই সেম কথায় বলা শুরু করলো যে ক্যামেরা ফেস ভালো, সিনেমা কর তুই। তখন আমার একটু ইচ্ছে জাগলো, আমি গিয়েছিও অফিসে, ছবিও দিয়ে এসেছি। তো যথারীতি আমার বড় বোন ওই অফিসে যেয়ে ছবিগুলি নিয়ে এসছে এবং বলে এসছে যে না, সিনেমা ও করবে না। তার কিছুদিন পরেই আমার শখ জাগলো, আমার বান্ধবীর উৎসাহে, সেই বান্ধবীর নাম হচ্ছে বিজলি, আমি চুমকি। ওইটা নিয়ে খুব মজা হতো, একটু মোটো ছিল, আমি ছিলাম শুকনা, তো আমার অন্য ফ্রেন্ডরা খুব মজা করতো, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, তো ও এরকম বলতে শুরু করলো যে মডেলিং কর, বাদ দে ফিল্মটির মডেলিং কর। তারপর এই যে পত্রিকা ছবি দিলাম, দেওয়ার পর লাক্স ফটো সুন্দরী হয়ে গেলাম। তার আগে আমি 97-98 এর দিকে আমি কিছু বিজ্ঞাপন করেছি।
0: আচ্ছা, এই যে বাসায় যে রেস্ট্রিকশন ছিল, ফ্যামিলির মধ্যে যে বাধাটা ছিল, সেটা কিভাবে অতিক্রম করলেন?
1: সেটা ওদের বুঝিয়েছি যে তোমরা যতটা এটাকে নেগেটিভ ভাবে দেখো, এটা আসলে অতটা নেগেটিভ না।
0: যেমন আপনার বোন ফিল্ম অফিসে যে ছবি নিয়ে চলে আসলো,
1: ফিল্মটা ওরা তখন, ওই সময়টা আমি বলছি, ওই সময় ফিল্মটা ওরা করতে দিবে না, বিকজ ফিল্মের ওই সময় পরিবেশটা ভালো ছিল না। বিজ্ঞাপনটা কিন্তু আমাকে করতে দিয়েছে,
0: সেটা আপনার নিজের ইনিশিয়েটিভেই আপনি তাদেরকে কনভিন্স করতে পেরেছেন।
1: একেবারে তাই, আমার বড় বোনেরও কিছু আগ্রহ ছিল, আমি বলছি ফিল্ম করতে দেয়নি, ওই যে আমার যেহেতু শখ ছিল যে আমি কাজ করব, উনি নিজে তখন প্রোডিউস করেছে যেন আমার বাইরে যেতে না হয়। ডিরেক্টর নাম ছিল ওহিদুজ্জামান ডায়মন্ড, উনি ডিরেকশন দিয়েছে, তো আমার বোনই ওটা প্রোডিউস করেছে যে ঠিক আছে আমাদের মধ্যে থেকে করুক, ওর শখ। তো শখ তো আসলে শখ থাকে না, শখ থেকে মানুষের আসলে প্রফেশনে চলে যায়।
0: শখ থেকে প্রফেশনে যাওয়ার প্রসেসটা কি ছিল, কিভাবে শখটা হঠাৎ করে ক্রমে ক্রমে পেশা
1: কাজ করতে করতে? যখন আমি লাক্স ফটোসুন্দরী হলাম 1999 সনে, তখন প্রচুর কাজের অফার আসছে, তখন তো আমার আগ্রহ বাড়বেই। তখন অনেক কাজ আমি করতে পারিনি, আমি বলছি যেটা হচ্ছে দেশের বাইরে আমাকে যেতে দিচ্ছিল না, বিজ্ঞাপনের জন্য যেটা হচ্ছে যে বোম্বে কিংবা ব্যাংকক। হ্যাঁ, তো ওরকম বেশ কয়েকটা ভালো ভালো কাজের অফার এসছে, তখন আমি করতে পারিনি আমার ফ্যামিলির কারণে। তো ঢাকার মধ্যে যেগুলো ছিল করছি, কাজ করতে করতে আমার মনে হলো থিয়েটারটা করা দরকার।
0: কেন?
1: আমার ওই সময় অভিনয়ে ভীষণ কাঁচা ছিলাম, একটু শাই ফিল করতাম ক্যামেরার সামনে। তখন মনে হলো যে আমাদের তো আসলে শেখার জায়গাটা ওরকম নেই, কোথায় শিখবো অভিনয়? তখন আমাকে একজন মেকআপ আর্টিস্ট ছিল, তার নাম বাসার ভাই, সে বলল তুমি থিয়েটার করো। উনি কথা বলিয়ে দিল, আমি ঢাকা থিয়েটারে তারপর জয়েন করলাম।
0: আচ্ছা, এই যে থিয়েটার শুরু করলেন, থিয়েটারে তারপরে আপনার জার্নিটা কেমন ছিল? মানে থিয়েটারের, আমরা যতটুকু জানি থিয়েটার দলে কেউ গেলেই তো সাথে সাথে কাজ পায় না,
1: একেবারেই না,
0: তার তো এক ধরনের নিজস্ব স্ট্রাগল থাকে, সেইটা একটু শুনি।
1: থিয়েটারে এখনো যদি বলেন যে সেই রকম কাজ কিন্তু আমরা পাইনি, আমি যখন গেছি তখন কিছু আমি সাবস্টিটিউট করেছি। ওটাতে আমার মনে আছে আমাদের প্রথম নাটক হাতদায়, তো নাসিরুদ্দিন সুবাচ্চু বলো যে রিহার্সাল করতে, ওই ছোট্ট একটা ক্যারেক্টার, তো করার পর
0: হাতদায়
1: নাটকের নির্দেশক নাসিরুদ্দিন সুবাচ্চু আসাদ ভাইয়ের সাথে, তো আসাদ ভাই আমরা কত সিনিয়র, কত রেসপেক্টেবল পার্সন, ভয় পাচ্ছিলাম, আনার ভান্ডারি, এক্সিলেন্ট অভিনয়। তো ওইটাতে ছোট্ট একটা জলবেশ্যা ক্যারেক্টার, সেটা আমি করলাম। করার পর বনপাংশুলে সুবর্ণাপা চলে গেল, সুবর্ণাপা যাওয়ার পর সেই চরিত্রটি করছিল আমাদের শিল্পী আপা, তারপর শিল্পী আপা দেশের বাইরে চলে গেল। তখন আমরা তিনটা মেয়ে আসছিলাম গ্রুপে একসাথে, বাচ্চু ভাই বলল কিছু ডায়লগ দিল যে বলো, তো আমরা তিনজনই বললাম, ওই জায়গা থেকে উনি আমাকে সিলেক্ট করলো। তারপর বনপাংশুল করলাম, তারপর প্রাচ্য, অনেক কাজই করেছি, কিন্তু আমি বলবো যে আমি টানা দলে তো আজকে প্রায় আমার 26-27 বছর হয়ে গেছে, একই সময় মিডিয়ার কিছুদিন পরেই তো দলে এসছি, ওই রকম বিশাল কোনো ক্যারেক্টার আসলে পাইনি করার মতো। তারপর আমি বলবো যে আমাদের শহীদুজ্জামান সেলিম একটি নাটক করেছেন, নাটকটির নাম হচ্ছে লৌকিক অলৌকিক স্টিমার, একটি লৌকিক অলৌকিক স্টিমার। তো ওইটাতে আমরা যারা ওই সময় এসেছি প্রত্যেকের ক্যারেক্টার আলাদা আলাদা করেছিল এবং সবারই অভিনয়ের একটা স্কোপ ছিল, এবং উনি যথেষ্ট চেষ্টা করে আমাদেরকে দাঁড় করিয়েছে, বের করে নিয়েছে। এবং আমি দেখলাম যে ওই যে এত বড় ডায়লগ, আমি একটা না তিন পাতা আমার ডায়লগ আমার বলতে হয়েছে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে আমি কি মনে থাকবে, পরে দেখলাম যে না, পড়তে পড়তে রিহার্সাল করতে করতে মানে মুখস্থ হয়ে গেছে, এইটাতে আমার অনেক ইম্প্রুভ করেছে। এরপরে সেলিম ভাইয়ের ওই নাটকটি করার পর আমাদের গ্রুপের ফারুক আহমেদ ভাই, উনি আরেকটি নাটক নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে রংমহল, রচনা করেছেন রুবায়েদ আহমেদ। এইটাতেও আমি একটা বেশ অভিনয়ের জায়গা আছে, ময়মনসিং এর ভাষা।
0: এই যে আপনি বললেন যে আপনি শুরুতে থিয়েটারে যুক্ত হয়েছিলেন অভিনয় শেখার জন্য, বা আপনার যে শাইনেসটাকে ওভারকাম করার জন্য, অথবা নিজের রেগুলার একটা চর্চার জন্য, এই যে আপনি আজকে 26-27 বছর থিয়েটার করছেন, একজন অভিনেতা হিসেবে থিয়েটার প্র্যাকটিসটা, আমাদের দেশের থিয়েটার প্র্যাকটিসটা একজন অভিনেতাকে কতটুকু সাপোর্ট দিয়েছে আজকের চুমকিকে?
1: অভিনেতা হিসেবে যদি বলেন তাহলে সেই জায়গায় আমি বলবো যে আমি আমার জায়গা থেকে আমি বলবো যে এটার ফলটা পেয়েছি দলটা করে। অনেক বেস থেকে কথা বলতে হবে, কিংবা উঁচুতে কথা বলতে হবে, নিচুতে কথা বলতে হবে, এত কিছু তো বুঝতাম না, যেহেতু আমাদের পরিবার কোনো অভিনয়ের সাথে জড়িত না, আসলে আমি বুঝতেই পারতাম না যে ডায়লগ কিভাবে বলবো, ক্যামেরা বুঝতাম না যে ক্যামেরা কাজটা কোন দিকে লুক দিলে আমার ভালো হবে, ওগুলো তো কিছু বুঝতে পারতাম না। আমার মনে হয় যে আমার দিক আমি হ্যাপি দল করে।
0: আমি বলছি যে থিয়েটারের চর্চা একজন অভিনেতার জন্য দরকার, থিয়েটার চর্চাটা একজন অভিনেতাকে কনফিডেন্স দেয়, তাকে আপগ্রেড করে, এই বিষয়গুলো আপনার জীবনে আপনি সত্য দেখেছেন?
1: আমি দেখেছি। রিয়েলাইজ করেছি যে আমার মনে হয়েছে যে দরকার আছে থিয়েটারটা। আরেকটা আপনাকে নিয়ম শৃঙ্খলা শেখায়, নয়টা মানে নয়টাই যেতে হবে, ছয়টা মানে ছয়টাই যেতে হবে। এই যে নিয়ম শৃঙ্খলা এবং বড়দেরকে সম্মান করা, আমি বলছি না যে বাইরের কেউ করে না, এগুলি করে, তারপরে এখানে একটা এক ধরনের ডিসিপ্লিন শেখা যায়।
0: যেই চুমকি লাক্স ফটোসুন্দরী হয়ে প্রথমে যখন অভিনয়ের সিঁড়িতে পা দিয়েছিল, ক্রমে ক্রমে একটা একটা সিঁড়ি অতিক্রম করে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেইখানের রিফারেন্সটুকু থিয়েটার ওরিয়েন্টেড তার এফিলিয়েশনের কারণে তার কাছে কি মনে হয়, কতটুকু তাকে হেল্প করেছে?
1: সবার কিন্তু হয় না, আমি কিন্তু বলেছি যেটা আমার ক্ষেত্রে, অনেকে কিন্তু হতাশ যে থিয়েটার করে কি হবে, কিন্তু আমাকে যদি বলেন আমার জায়গা থেকে আমি সাকসেস।
0: আমরা যেই চুমকির কথা শুনলাম 95, 96, 97, 92, 94, আজকের যে চুমকি আমাদের সামনে আমাদের পাশে বসে আছে, নিজেকে কোথায় নিয়ে যেতে চায়
1: শিল্পী যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে টাইম তো অনেক হয়ে গেছে শাহেদ ভাই, টাইম অনেক হয়ে গেছে, টাইম চলে গেছে অনেক, এখন এসে আমি কি করব আমি জানি না। আপনি যদি বলেন ডিরেকশন দিবেন, আমাকে একজন বলছিল যে ডিরেকশন দাও, তা আমি বললাম আমি আসলে ডিরেকশনটা বুঝি না, আমি পারি না, সবার ক্ষেত্রে সব সম্ভব না, অভিনয়টাই করে যেতে চাই, আমার অভিনয় ভালো লাগে, আমি লাস্ট পর্যন্ত অভিনয় করে যেতে চাই।
0: চুমকি এই যে আশুলিয়ার যে উঠানের মধ্যে খেলার সময় বা চুমকির ছবি আঁকার সময়, দৌড়াদৌড়ি করার সময়, সেই সময়ে বেতারের অনুষ্ঠান বা বেতার নাটক, সেই সময় চুমকির মধ্যে কি কোন রকম প্রভাব রেখেছিল?
1: ওই সময় তো আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, রেডিওতে সবাই বসে সন্ধ্যার পর একটা নাটক হতো, তারপরে দুর্বার হতো, দুর্বারের যে একটা মিউজিক
0: সৈনিক ভাই
1: সৈনিক করে ওগুলি শুনতাম, খুব ভাল লাগতো। তার আমার আব্বু বিবিসি নিউজ শুনতো, 7টার সময় না 9টা একটা হতো, ওর বসে থাকতো নিউজ শোনার জন্য। তো ওই বয়সে আমার আসলে নিউজ শোনার অতটা আগ্রহী ছিলাম না, কিন্তু নাটক খুব ভালো লাগতো। আর তখন আরেকটা জিনিস আমি বলি, যে রেডিওতে যখন আমরা নাটক শুনতাম, আমি না ওই বয়সে ওই সময় আমি দেখতে পেতাম, যেটা এখন আমি জানি না এখনকার বাচ্চাদের এটা হয় কিনা, আমি রেডিওতে নাটক শুনলে আমি আমার কল্পনায় আমি পানি দেখছি, আমার কল্পনায় পাহাড় দেখছি, এই জিনিসগুলি হতো রেডিওতে, মানে নাটক শুনলে কিংবা একটা প্রোগ্রাম শুনছি তখন আমার কল্পনায় আমি চলে যেতাম। বই পড়লে যেরকম কল্পনা আসে, আমি রেডিওতে শুনে, আমার এখনো অনেক নাটকের কথা, পানির শব্দ মনে হচ্ছে কি আমি বোধহয় এখনো দেখতে পাই, বেগুনি একটা নাটক ছিল ওই নাটকের কথা আমার এখনো মনে পড়ে, আসাদুজ্জামান নূরের গলা শুনতে শুনতে এমন হয়েছে যে ওনার গলা শুনলেই বুঝে যেতাম যেটা ওনার গলা, এবং ভীষণ ভালো লাগতো।
0: নতুন অভিনয় শিল্পী যারা স্বপ্ন দেখেন অভিনেতা হবার, তাদের জন্য আপনার কি টিপস?
1: তাদের জন্য টিপস হচ্ছে তারা অভিনয়টাকে মনোযোগ দিয়ে করবে, প্রথমে ভাববে যে আমি যে কাজটি করছি সেটা আমি মনোযোগ দিয়ে করব, আর আশেপাশে যারা আছে তাদেরকে একটু সম্মান দেই, ডিরেক্টরকে সম্মান দেই, তাহলে চেষ্টায় অনেক দূরে গিয়ে যাবে এরা।
0: ধন্যবাদ ফারজানা চুমকি, আজকে কথায় কথায় অনেক সময় পেরিয়ে গেল। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের প্রিয় শিল্পী ফারজানা চুমকি আমাদের সাথে ছিল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন সেই আমি এই আমিতে। আবারও আপনাকে ধন্যবাদ চুমকি, এবং শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে।
1: আপনাকেও ধন্যবাদ, আমি এই প্রোগ্রামে আসতে পেরে আমার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন লাস্ট পর্যন্ত অভিনয় করে যেতে পারি, ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি। ধন্যবাদ।

0: বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি এখানেই শেষ হল। অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন নাজনীন চুমকি, সঞ্চালনায় ছিলেন শাহেদ আলী, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন অপু আমানের কণ্ঠে। গানটি লিখেছেন এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন মিল্টন খন্দকার।

0: আধুনিক গানটি শুনলেন অপুয়া মানের কণ্ঠে।
1: এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
0: আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা, এ উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে এখন তা জানিয়ে দিচ্ছি। ইসলামী পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কুরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন সকাল 10:20। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ত্যাগের মহিমায় খুশির ঈদ সকাল 10:30। তারুণ্যে শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ বেলা 11:05। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান দুপুর 12:20। স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান শ্রেষ্ঠ সমর্পণ বেলা 1:30। নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ বেলা 2:20। ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর বেলা 3:05। বিশেষ গীতি নকশা ঈদুজ্জোহার চাঁদ হেসেছে বিকেল 5:30। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের বেতার বিবরণী সন্ধ্যে 6:35। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটক জীবন কাঠি রাত 10:00, রচনা শেখ মুস্তাগিসুর রহমান, প্রযোজনা ABM মাহবুবুর রহমান। এতক্ষণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে তা জানিয়ে দেওয়া হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফাতেমাতুজ জোহরা।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফাতেমাতুজ্জোহরা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: প্রিয় শ্রোতা, সুবীর নন্দীর কণ্ঠে শুনলেন দেশের গান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন আব্দুল লতিফের লেখায় ও সুরে, প্রথমে শুনবেন মিনা বড়ুয়ার কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, পল্লী গীতি শুনছেন,
1: প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গিয়েছেন আব্দুল আলীম, গানটি লিখেছেন জালালউদ্দিন খাঁ, সুর দিয়েছেন ইউনুস আলী।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ ২৬শে মে ২০২৬ খ্রিস্টাব্দ। আমরা বাংলা জ্যৈষ্ঠ মাসের প্রায় মাঝামাঝি সময় আছি। বাংলাদেশের প্রকৃতির রূপ এখন বেশ বৈচিত্র্যময়। একদিকে খরতাপ, অন্যদিকে কালবৈশাখীর হঠাৎ আগমন। এই সময়টাতে প্রায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরম ও ভ্যাপসা আবহাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকে।
1: হ্যাঁ বন্ধুরা, জ্যৈষ্ঠ বাংলা বছরের দ্বিতীয় মাস। এ মাসে গ্রাম বাংলার সবুজ বাগান, আমের গন্ধ, কাঁঠালের মিঠে সুবাস আর পাকা লিচুর রঙিন উৎসবে ভরে ওঠে। দুপুরের রোদ যেন আগুন ঝরায়, খরতাপে পথ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। আবার বিকেলের আকাশে যখন হঠাৎ কালো মেঘ জমে এবং দূরের মেঘের বিদ্যুতের রেখা নেচে ওঠে, তখন মনে হয় প্রকৃতি বুঝি নতুন করে প্রাণ ফেরাতে চাইছে।
0: জ্যৈষ্ঠ মানেই বৈচিত্র্যের মাস। কখনো ঝলমলে রোদ, কখনো দমকা হাওয়া, আবার কখনো প্রবল বর্ষণ। এই সময় কৃষকের মনে চলমান ফসল ঘরে তোলার যেমন দুশ্চিন্তা থাকে, তেমনি থাকে আশার আলো। কারণ বৃষ্টি মানেই আবার নতুন ফসলের প্রস্তুতি।
1: প্রিয় শ্রোতা, এবার পবিত্র ঈদুল আজহার আগমনী বার্তাও যেন এই জ্যৈষ্ঠের বাতাসে মিশে আছে। শহরের মানুষ ব্যস্ত হয়ে উঠেছে গ্রামের বাড়ি ফেরার প্রস্তুতিতে। বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাট সবখানেই এখন ঘরমুখ মানুষের ব্যস্ততা। কিন্তু আনন্দের এই যাত্রা যেন কোনোভাবেই দুর্ভোগ বা দুর্ঘটনায় পরিণত না হয়, সেই সচেতনতাও আমাদের অবলম্বন করতে হবে।
0: প্রিয় শ্রোতা, ঈদের সময় সড়ক, রেল ও নৌপথে ঘরমুখ মানুষের চাপ কয়েকগুণ বেড়ে যায়। মনে রাখতে হবে, অতিরিক্ত যাত্রী, অতিরিক্ত গতি এবং অসচেতনতা, এই তিনটি বিষয় দুর্ঘটনার বড় কারণ। তাই বাড়ি ফেরার আগে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা, এই আহ্বানে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি মোহাম্মদ মহসিন মিয়া। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা রয়েছে।
1: রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
0: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি ছায়াছবির গান।
1: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
0: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
0: মহানগরের প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় রয়েছেন সাইফুল ইসলাম এবং পাঠে রয়েছেন বনশ্রী অধিকারী।
2: রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও ও কলাকেন্দ্রের যৌথ আয়োজনে মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী ও উৎসব চলছে। এই উৎসবে দেশের ১৫টি স্টুডিওর অংশগ্রহণে ছাপচিত্র মেলা, সমকালীন ছাপচিত্র প্রদর্শনী এবং মোহাম্মদ কিবরিয়া সহ বিশিষ্ট শিল্পীদের উল্লেখযোগ্য কাজ স্থান পেয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য। দেশের কিছু প্রতিশ্রুতিশীল তরুণ চিত্রশিল্পীর অসাধারণ শিল্পকর্ম নিয়ে কনফ্লুয়েন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী শুরু হয়েছে লালমাটিয়ার ডি ব্লকের ৬/৪ নম্বর বাড়ির ভূমি গ্যালারিতে। প্রদর্শনী প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। অন্যদিকে শাহবাগের জাতীয় জাদুঘর সব বয়স ও শ্রেণী পেশার মানুষের জন্য খোলা আছে আজ। সপরিবারে ঘুরে আসতে পারবেন এই নিদর্শন কেন্দ্রে। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। এছাড়া আজ খোলা থাকবে মিরপুরে জাতীয় চিড়িয়াখানাও, চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারবেন সেখানেও। ওদিকে ডিজাইন ও টাইপোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আলিয়স ফ্রসেস ডি ঢাকা। এই কর্মশালায় টাইপোগ্রাফি, লে আউট, লেটিং এবং সৃজনশীল নকশা নির্মাণের নিমিত্তে এই প্রশিক্ষণ পরিচালনা করবেন শিল্পী সব্যসাচী হাজরা। প্রশিক্ষণে অংশগ্রহণের ইচ্ছুকদের কাছ থেকে আগামী ৩১ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। প্রিয় শ্রোতা, বন্ধু স্বজনদের নিয়ে উপভোগ করতে পারেন এই সব আয়োজন।
1: শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
0: প্রিয় শ্রোতা, মহানগরী ঢাকায় প্রতিদিনই অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনাদের তথ্য ও বিনোদন সমৃদ্ধ রাখতে আমরা নগর পরিক্রমা পর্বে তা তুলে ধরার চেষ্টা করি।
1: এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। আজকের বিষয় কোরবানির পশুর হাট। গবেষণা, গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
3: আর কয়েকটা দিন পরে পবিত্র ঈদুল আজহা, আর তাই গরুর হাটে ক্রেতাদের দর্শকদের আনাগোনা শুরু হয়েছে। কাপ্তুরীর পশুর হাটে আমি দেখতে পাচ্ছি অনেক পশু উঠেছে এবং পশুর হাটের ক্রেতা সাধারণরা আসছেন, তাদের দরদাম করছেন এবং পছন্দসই পশুটি কিনে নিয়ে যাচ্ছেন। আমি কথা বলছি প্রথমেই বিশাল এলাকা জুড়ে ছাগলের হাট বসেছে এবং তার পাশেই রয়েছে ভেড়া বিক্রির একটি জায়গা। কথা বলি বিক্রেতার সাথে। এই যে আপনার কী নাম?
4: কিরণ ব্যাপারী।
3: আচ্ছা, কোত্থেকে ছাগল আসছেন?
4: এগুলো পাবনার ছাগল।
3: আচ্ছা, কেমন কী দাম চাচ্ছেন ভাই, বলেন না একটুখানি।
4: 10,000, 9,000, 14,000, 13,000, 12,000 এরকম দাম এইসব ছাগলের।
3: তার এতো মিডিয়াম, আর যেগুলো বড়ো ছাগল রয়েছে রে?
4: বড়ো ছাগলগুলো 22, 23, 20, 21,
3: আচ্ছা
4: 24 এরকম।
3: আমি একটু সামনে এগিয়ে এসেছি, এখানে ভেড়াও দেখতে পাচ্ছি। ছাগলের পাশাপাশি আমাদের মহানগরীবাসীর জন্যে, কুরবানির জন্য ভেড়াও গতবারের মতো এবারও উঠেছে। এবারে শুনবো যে এতে কীরকম তারা দাম চাচ্ছেন। আপনার কী নাম?
5: আমার নাম মোহাম্মদ আবুল।
3: আচ্ছা আবুল ভাই, আপনি ভেড়া করতে নিয়ে আসছেন?
5: এগুলো উষ্ঠে থেকে আনা।
3: কেমন কী দাম চাচ্ছেন এবারে?
5: এগুলো বিভিন্ন ধরনের রেট আছে,
3: বলেন।
5: 15,000, 16,000, 20,000, 25,000।
3: এবার রাজধানীতে 26টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 13টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 13টি হাটে পশু বিক্রি হবে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে হাটগুলো বসবে সেগুলো হচ্ছে খিলক্ষেত বাজার এলাকা এবং মিরপুর কালসি এলাকায়, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মেরুলবাড্ডা কাঁচা বাজার এলাকায় এবং রয়েছে মহৎপুর বসিলায় এবং উত্তর দিয়াবাড়ি ভাটুলিয়া পাশের খালি জায়গায়, কাঁচকুড়া বাজার মাসুল চেকপোস্ট ও ভাটারের খালি জায়গায় পশুর হাট বসছে। কথা বলবো আরো একটু এগিয়ে গিয়ে গরু যেগুলো বিক্রি হচ্ছে তাদের কথার সাথে কথা বলবো। শ্রোতা বন্ধুরা, হাটের ভিতরে প্রবেশ করেছি এবং প্রবেশ করেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বেশ অনেকগুলো গরু চোখে পড়লো আমার, এবং সেটা দেশীয় গরু যেমন রয়েছে সেমনি খামারেরও বুঝছি যে তা বেশ যত্ন করেছেন, খাবার দাবার দিয়েছেন, সে সমস্ত পশুর মাঠে রয়েছে। কথা বলছি আপনার কী নাম?
6: আমার নাম আব্দুল হক ব্যাপারী।
3: আচ্ছা, কয়টা গরু আসছিলেন?
6: 18টা।
3: আলহামদুলিল্লাহ। তো গরু আছে মাত্র কয়টা
6: এখন? আর 2 আছে।
3: কিরকম দাম?
6: 2,20,30 কে বেশি, 1,70,75,80 এরম বেশি।
3: এখানেই চোখে পড়লো কিছু কিশোর বয়সের তরুণদের, শুনবো তাদের এই পশুরাটা এসে কেমন লাগলো। তোমার কি নাম ভাইয়া?
7: রায়হান।
3: কোথায় পড়ো?
7: আমি সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে পড়ি।
3: প্রত্যেক বছর আসো নিশ্চয়ই?
7: জি, প্রতি বছরই আসো।
3: কেমন আনন্দ হয়?
7: আনন্দ অনেকই হয়, মনে করেন গরু কিনতে পারি না পারি, গরু দেখতেই ভালো লাগে, যত দেয় ততই ভালো লাগে গরু জিনিসটা, এরকম আর কি মায়া লাগে আর কি। অন্যান্য সময় গরু আসে, তবে আমরা বিশেষ করে এই টাইমটাই আসি।
3: ভাইয়া তোমার নাম বলো?
7: রাশিদুল ইসলাম।
3: কেমন আনন্দ হয় বলো?
8: আলহামদুলিল্লাহ ভালো, এটা তো বলার বাহিরে, আনন্দ তো কখনো বলা যায় না, এটা অনুভব করা যায়।
3: তুমি কত ভাইয়া, তোমার নামটা বলো না?
9: নাবিল।
3: কোন ক্লাসে পড়ো?
9: সেকেন্ডারে।
3: তো গরু হাটে আসলে কেমন আনন্দ হয়?
9: আনন্দ তো ভালোই হয়।
3: সবার প্রতি রইল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, এই সাথে শেষ করছি আমাদের নগর পরিক্রমা।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সমাজের নারীরা দিন দিন এগিয়ে চলেছে। শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি, অর্থনীতি সহ সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে এবং তারা তাদের যোগ্যতাও প্রমাণ করছে।
0: তবে এখনও আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে। আমরা তাদের জন্য আরও বেশি সহযোগিতা ও পর্যাপ্ত সুযোগ নিশ্চিতের মাধ্যমে গড়ে দিব তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের আগামী। প্রিয় শ্রোতা, এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারী ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
10: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। ঢাকা মহানগরের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন খাবারের সংস্থান করা এবং পরিবারের সবার জন্য খাবারের আয়োজন করা কম ঝুঁকির ব্যাপার নয়, যদি ব্যক্তিটি হন কর্মজীবী নারী। এমন কর্মজীবী নারীদের কাজকে যারা সহজ করে দিচ্ছেন তারা আমাদের ক্ষুদ্র নারী উদ্যোক্তা বোনেরা, যারা কাজ করছেন হাতে তৈরি খাবার নিয়ে এবং প্রতিদিন পৌঁছে দিচ্ছেন ব্যস্ত মানুষের দোরগোড়ায়। এমনই একজন ক্ষুদ্র উদ্যোক্তা বোন ফাইমা সাইফ, তার সঙ্গে আজ কথা বলবো, জানবো তার উদ্যোগ সম্পর্কে এবং তার কাজকর্মের নানা কৌশল সম্পর্কে।
11: আমি ফাইমা সাইফ।
10: ফাইমা, এই যে নারী বোনেরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, তাদের প্রতিদিনই খাবারের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সম্ভব হয় না খাবার তৈরি করে পরিবারের সবাইকে সন্তুষ্ট করা বা প্রতিদিনের কাজটা সহজ করে নেয়া। তা আপনারা যারা হাতে তৈরি খাবার তৈরি করে তাদের বাড়িতে দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, এমন অনেক নারী কাজ করছেন, তাদের মধ্যে আপনিও একজন। তা আপনার এই শুরুটা কিভাবে হয়েছিল?
11: আসলে আমি প্রফেশনালি কাজ করব আগে কখনো চিন্তা করিনি, কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য রেগুলার বিভিন্ন আইটেম খাবার বানাতাম এবং ওইটা বানাতে আমি অনেক পছন্দও করতাম, যে নতুন নতুন আইটেম বানাবো আমার বাচ্চাদেরকে খাওয়াবো। এইভাবে কাজ করতে করতে দেখলাম যে না, সবাই আমার খাবার পছন্দ করছে, আমার বাচ্চাদের বন্ধুরা, আমার আত্মীয় স্বজন যারা বাসায় আসছে তাদের জন্য আমি সবসময় আমার হাতে তৈরি খাবারই খাওয়াতাম। এভাবে করতে করতে একসময় মনে হলো যেহেতু আমার খাবার সবাই পছন্দ করে, তা আমি পেজ খুলতে পারি। একটা অনলাইন পেজ খুললে সেখানে আমি খাবার সাপ্লাই দিলাম, তার পাশাপাশি আমার পরিচিত যারা আছে তারাও আমার কাছ থেকে আগে থেকে খাবার নিতে চাইতো এবং বলতো যে আমি যেন একটা কাজ শুরু করি। ওইভাবেই আসলে কাজটা শুরু করলাম।
10: আপনার তৈরি করা খাবার আপনার পরিচিত জনদের পছন্দ ছিল, তাদের অনুপ্রেরণা এবং আপনার নিজের ইচ্ছা, দুটোর কারণেই আপনি পেজটা খুললেন। কি কি ধরনের খাবার গ্রাহকদের জন্য দিয়ে থাকেন?
11: বেকিং আইটেমের মধ্যে যেমন পাউন্ড কেক আছে, বাচ্চাদের জন্য কাপ কেক আছে, তারপর চিকেন রোল, পিৎজা, স্যান্ডউইচ হচ্ছে। কাস্টমারের চাহিদার ভিত্তিতে আমি আবার ফ্রোজেন ফুডগুলোও তৈরি করতে শুরু করলাম। ফ্রোজেন আইটেমের মধ্যে যেমন চিকেন নাগেট আছে, কাটলেট, চিকেন ভেজিটেবল রোল, পরোটা আছে, এসব যাচ্ছে।
10: আমাদের দেশে মেয়েরা মা, খালা, নানি, দাদিদের থেকে দেখে দেখেই রান্না শিখে থাকেন। তো যেহেতু আপনি বেশ ভালোভাবেই আপনার এই অনলাইন পেজে খাবারের ব্যবসাটা করে যাচ্ছেন, এই প্রসঙ্গে কি আপনার কোনো প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছে?
11: ফিজিক্যালি কোনো জায়গায় গিয়ে আমার প্রশিক্ষণ নেওয়া হয়নি, কিন্তু আমি অনলাইনে কিছু কোর্স করেছি যাতে আমার কাজগুলো আরো সুন্দর করে করতে পারি। এই জন্য
10: প্রত্যেক উদ্যোগ শুরুর সময় কিছু পয়সার প্রয়োজন হয়, যেটাকে বলা হয় পুঁজি। তা আপনার এই আর্থিক পুঁজিটা কি ছিল?
11: আমি যেদিন প্রথম কাজ শুরু করলাম, মানে ফার্স্ট অর্ডারে আমি কোনো জিনিস কিনিনি, কারণ আমার সবসময় কিছু জিনিস আমার বাচ্চাদের জন্য কেনা থাকতই, ওগুলো দিয়ে আমি প্রথমে কাজটা শুরু করলাম। তো কাজ শুরু করার পরে যখন দেখলাম যে নিয়মিত আমার অর্ডার আসছে, আমার জিনিস অনেক বেশি লাগবে, তা কিছু টাকা সবসময় আমার কাছে জমাতাম, সেই টাকাটা দিয়ে আমি প্রথমে প্রায় 15-16 হাজার টাকার বাজার করলাম। আর খাবার বানাতে যেসব জিনিস লাগবে ওগুলো তো আরও যা যা লাগবে ওগুলো সব কিনলাম, কিনে নিয়মিত কাজটা শুরু করলাম।
10: তাহলে দেখা যাচ্ছে একটা সুন্দর পরিকল্পনা নিয়ে কাজটা গুছিয়ে নিয়েছিলেন যখন আপনি গ্রাহকদের কাছ থেকে সাড়া পেলেন। এই যে প্রতিদিন খাবার দিচ্ছেন, এই যে হাতে তৈরি খাবার, এটা যখন আপনি দিচ্ছেন শিশুদের জন্য বা বড়দের জন্য, সেটার মান নিয়ন্ত্রণ, মানে সেটা যেন ভালো ফ্রেশ থাকে এবং সেটা যেন স্বাস্থ্যকর হয়, সেজন্য কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করেন?
11: সেটা খালি বাচ্চাদের ক্ষেত্রে না, সব খাবারে যখন একটা অর্ডার আসে তখন আমি সেটাও আমি একদম ভোরে উঠে বাচ্চাদের জন্য টিফিনটা রেডি করে গরম গরম তাদের জন্য বক্সে করে তারপর স্কুলে সাপ্লাই করি।
10: আমাদের এই পর্বের নাম স্বপ্নের আগামী। আপনার স্বপ্নটি কি এই পেশা নিয়ে? আপনার
11: আসলে আমার ইচ্ছা আছে যে এই কাজটাকে আমি আরও আগায় নিতে পারলে একসময় হয়তো আমি, এখন আমি দুইটা ওভেনে কাজ করি, তখন আমি আরও 5টা ওভেন কিনলাম, আমার সাথে 2 জন সহযোগী রাখলাম, একা যখন আমি পারবো না, এরকম মানে কাজটাকে বড় করার একটা ইচ্ছা আমার, স্বপ্ন আমার আছে।
10: তা আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আপনি উত্তরোত্তর উন্নতি করবেন এই প্রত্যাশা নিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।
11: আপনাকে অনেক ধন্যবাদ আপা।
10: প্রিয় শ্রোতা, আমাদের এই উদ্যোক্তা বোনের কাছ থেকে জানতে পারলাম উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে তার স্বামীর যেমন সমর্থন আছে, তেমনি তার পরিচিত মহলের আছে তার প্রতি সমর্থন। এমন সমর্থন নিয়ে আমাদের আরও বোনেরা এগিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।

0: স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে সাক্ষাৎকার শুনলেন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক তো কথা হলো, এবারে ভাসাতে চাই সুরের ভেলায়। মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি ছায়াছবির গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও ইন্দ্র কিশোর, আর ছায়াছবি আশীর্বাদ।

0: আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: মহানগরের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাই প্রিয় ম্যাগাজিন মহানগরের প্রাণ, তাই মহানগর ম্যাগাজিনকে ঘিরে শ্রোতা বন্ধুদের গঠনমূলক সমালোচনা, অনুষ্ঠান সম্পর্কিত মন্তব্য ও পরামর্শ মহানগর কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করে, আর এজন্যই মহানগরের শ্রোতানুরোধিত আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্বে আপনাদের পাঠানো ইমেইল ও চিঠিপত্রের উত্তর দেওয়া হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব। গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
0: দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা বা কোরবানির ঈদ হল মুসলমানদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এর মূল তাৎপর্য হল মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়, যা ধনী দরিদ্রের বৈষম্য দূর করে ভ্রাতৃত্ববোধ ও মানবপ্রেম বৃদ্ধির শিক্ষা দেয়। কোরবানি কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং মনের সব কলুষতা ও অশুভ চিন্তাকে বিসর্জন দিয়ে আল্লাহ তালার নৈকট্য লাভের একটি মাধ্যম। আসুন আমরা ঈদুল আজহার সুমহান শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি, এমনই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের বাঁধন পর্ব। প্রথমেই চিঠি থেকে পড়ছি। শিকদার ইসাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াই সিধা আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু, তিনি লিখেছেন, বেশ কয়েকটি চিঠি পেয়েছি আপনার, সবগুলো তো পড়া সম্ভব নয়, তবুও প্রতিটি চিঠির কিছু অংশ পড়ছে। ২০১০ সাল থেকে মহানগর অনুষ্ঠানের সাথে আমার মিতালি গড়ে ওঠে, আজও নিরবচ্ছিন্নভাবে জড়িয়ে আছি। গত ৪ ও ২১ এপ্রিল প্রচারিত প্রতিটি পর্ব খুব ভালো লেগেছে। প্রিয়মুখ পর্বে শাকিলা জাফরের সাক্ষাৎকার শুনতে চাই।
1: এতটা সময় আমাদের সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ বন্ধু শিকদার ইসাক আলী। আশা করছি আমাদের এই যাত্রা বহু পথ পেরুবে, পরিচয় হবে জানা অজানা অনেক বিষয়ে। আগামীতে আপনার অনুরোধে প্রচারের চেষ্টা থাকবে, আবারও লিখবেন।
0: শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, মহানগর বাঁধন একটি জনপ্রিয় পর্ব, তাই এই পর্ব সরাসরি লাইভ প্রচার করার জন্য প্রস্তাব রাখছি এবং আগের মতো করে কুইজ চালু করার জন্য অনুরোধ করছি। এবার ঈদের জন্য ভয়েস রেকর্ডিং করার জন্য বিনীত অনুরোধ করছে।
1: বন্ধু দীপক চক্রবর্তী, আমাদের মহানগর অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হয় এবং বাঁধন পর্বটিও সরাসরি প্রচার করি আমরা, আর কুইজের বিষয়ে এর আগেও আমরা জানিয়েছি মহানগর অনুষ্ঠানে কুইজ চালু করার কোনো পরিকল্পনা আপাতত নেই, আর এবার ঈদে কোনো শুভেচ্ছা বার্তা আমরা আলাদা করে গ্রহণ করছি না। তবে নিয়মিত লেখার পাশাপাশি আপনারা ঈদ শুভেচ্ছাও জানাতে পারেন আপনাদের লেখায়। আজ যেমন অনেকেই অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
0: মেহেদি হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, চুরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, শ্রোতাপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, অনেকদিন যাবত ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে না, তবে কি মহানগর আর কখনো ইউটিউবে আপলোড দেওয়া হবে না? মহানগরের কোন একটি পর্ব মিস হয়ে গেলে সেটি আর এখন শোনার উপায় থাকছে না, তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল পূর্বের মতো মহানগর অনুষ্ঠানটি প্রতিদিন ইউটিউবে আপলোড দেওয়া হোক। সেই সাথে অন্য একটি ইমেইলে ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, পূবের আকাশে খুশির তরণে মনে আবিলতা নাই, ত্যাগের উৎসবে মেতেছে আজ যে নিখিল ধরণী ভাই, ইব্রাহিমের সেই অমর স্মৃতি, ইসমাইলের ওই প্রাণ, যুগে যুগে মোদে শিখে গেল যে ত্যাগের জয়গান, পশুর রক্তে রাঙাতে শুধু তো আসেনি এই দিন, মনের পশুকে কোরবান করে শোধ কর খোদার ঋণ। ঈদ মোবারক। আমার প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সবার প্রতি রইল অপরিসীম ভালোবাসা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ, এমনটাই লিখেছেন।
1: ঈদ শুভেচ্ছা আর সাথে অনুষ্ঠান নিয়ে মতামত জানানোর জন্য ধন্যবাদ বন্ধু মেহেদি হাসান মামুন। অনুষ্ঠান ইউটিউব আপলোড সংক্রান্ত বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে, আশা করছি খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে, আবারও লিখবেন, ধন্যবাদ।
0: আফিয়া খানম জুলি, মধুমতি।

0: ছড়িয়ে দিতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জীবন ও জীবিকা পর্বে একজন চা কফি বিক্রেতার জীবনের গল্প শুনলাম। সৎ পথে জীবিকা নির্বাহের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। আমাদের উচিত সকল শ্রমজীবী মানুষের কাজকে সম্মান দেখানো। নগর পাঁচালী পর্বে রাজধানীবাসীর বিনোদনের জন্য মনোরম এক বিনোদন কেন্দ্র হিসেবে খ্যাত হাতিরঝিল সম্পর্কে চমৎকার প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, মহান স্রষ্টার প্রতি ভালোবাসা প্রকাশ ও তার রহমত প্রাপ্তির আশায় ত্যাগ স্বীকারের এক বিস্ময়কর নিদর্শন ঈদুল আজহা। ঈদুল আজহা যেন সকল মুসলিমের মনে নিয়ে আসে শান্তি, সৌহার্দ ও পবিত্রতার ছোঁয়া। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক।
1: আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা বন্ধু আফিয়া খানম জুলি। সেই সাথে অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানানোর জন্য ধন্যবাদ। আবারও লিখবেন, সাথে থাকবেন।
0: এটিএম আতাউর রহমান রঞ্জু, সভাপতি আলোকিত মানুষের আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে লিখেছেন, শুভ সকাল। ফলের উৎসব নিয়ে উপস্থাপনা ভালো লেগেছে। আসলেই বাংলাদেশের ফল খুবই মধুর। এছাড়াও গত ১৯ মে প্রচারিত বাঁধন পর্বটি খুব ভালো লেগেছে। অনেকের অনেক প্রশ্ন ছিল, উত্তরও ছিল। ধন্যবাদ। ১৯ ও ১২ তারিখের স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তাদের নিয়ে উপস্থাপনা ভালো লেগেছে। আমার স্ত্রী একজন সুগৃহিণী, উদ্যোক্তা হতে চায়, কিভাবে হবে জানালে বাধিত হব। সেই সাথে সবাইকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবার ঘরেই সেই আনন্দ বজায় থাকুক। ধনী গরিবের ভেদাভেদ ভুলে আসুন, আমরা যাব মিলে। আত্ম অহমিকা নয় বড়াই, মানব সেবা করি সবাই। কোরবানি মানে ত্যাগ, ত্যাগ মানে নিজেকে বিলিয়ে দেয়া। তেমনি দেশের মান মর্যাদা স্বাধীনতা রক্ষা করা, প্রতিবেশীর পাশে আত্মীয়ের পাশে দাঁড়ানো, পিতামাতাকে সালাম ও শ্রদ্ধা জানানো, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ ভুলে না যায় কেহ।
1: ধন্যবাদ বন্ধু এটিএম আতাউর রহমান রঞ্জু। আপনার স্ত্রী একজন উদ্যোক্তা হতে চান শুনে ভালো লাগলো। আপনার স্ত্রীকে আমাদের নারীকণ্ঠ অনুষ্ঠান শুনতে বলবেন। আশা করছি সেখান থেকে তিনি একটি ধারণা পেয়ে যাবেন, আর বাকিটা তার ইচ্ছে ও চেষ্টা। শুভকামনা রইল। এছাড়া আপনি আমাদের ঈদের শুভেচ্ছায় সিক্ত করেছেন, আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি মহানগর অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি আপনাদের সকলের ঈদ অনেক সুন্দর কাটবে, আনন্দে কাটবে।
0: তো এই ছিল আজকের আয়োজন। জানিয়ে দেব আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, বাঁধন ও ই বাঁধন, প্রযোজক মহানগর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার শের বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানাটি হচ্ছে mohanagorbb@gmail.com। আজকের বাঁধন ও ই বাঁধন এ পর্যন্তই।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি লঞ্চের সময়সূচির তথ্য। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট বিরতিতে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়।
0: জানিয়ে দিচ্ছি দূরপাল্লার বাসের সময়সূচির তথ্য। সড়কপথে ঢাকার গাবতলী, মহাখালী, গুলিস্থান ও সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে নির্দিষ্ট বিরতিতে অর্থাৎ কিছু সময় পরপর দূরপাল্লার বাস ছেড়ে যায়।
1: গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে গোপালগঞ্জ, খুলনা, বরিশাল এর উদ্দেশ্যে বিভিন্ন পরিবহনের বাস ছেড়ে যায়। দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে দেশের উত্তরাঞ্চলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রংপুর, দিনাজপুর এবং গাইবান্ধার উদ্দেশ্যে বিভিন্ন পরিবহনের বাস ছেড়ে যায়।
0: মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দিকে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উদ্দেশ্যে বিভিন্ন পরিবহনের বাস ছেড়ে যায়।
1: প্রিয় শ্রোতা, যানবাহনে ওঠা নামার সময় তাড়াহুড়ো করবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে কোনো বাহনে ভ্রমণ করবেন না, আর ভ্রমণ পথে অল্প সময়ের পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তির দেয়া কিছু খাবেন না। সাবধানে পথ চলুন, আপনাদের যাত্রা শুভ হোক।
0: প্রিয় শ্রোতা, পবিত্র ঈদুল আজহা শুধু পশু কোরবানির উৎসব নয়, এটি ত্যাগ, মানবতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলাম আমাদের শিখিয়েছে কোরবানির পশুর প্রতিও সদয় আচরণ করতে হবে। পশুকে কষ্ট দেয়া, মারধর করা কিংবা ভয় দেখানো কোনোভাবেই কাম্য নয়।
1: পশু কেনার পর তাকে পরিষ্কার ও নিরাপদ স্থানে রাখতে হবে, পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। গরমে পশু দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে, তাই ছায়াযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ট্রাকে বা গাড়িতে গাদাগাদি করে পশু পরিবহন করলে দুর্ঘটনা ঘটতে পারে।
0: প্রিয় শ্রোতা, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা পরিচ্ছন্নতা বজায় রাখি। কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, খোলা জায়গায় ফেলে রাখলে দুর্গন্ধ ও রোগ জীবাণুর বিস্তার ঘটতে পারে।

0: নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কাঁচা মাংস ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করুন। মাংস সংরক্ষণের ক্ষেত্রেও সচেতন থাকুন, দীর্ঘ সময় খোলা স্থানে রাখবেন না।
1: শহরের কোলাহল পেরিয়ে মানুষ ছুটে যায় গ্রামের বাড়িতে, প্রিয় মায়ের কাছে, শৈশবের কাছে, আপনজনের কাছে। পবিত্র ঈদ উল আজহা সেই মিলনেরই এক অনন্য উপলক্ষ। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আশপাশের দরিদ্র ও অসহায় মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে হবে, তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
0: কোরবানির পশুর মাংস সঠিকভাবে বণ্টন করতে হবে। আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন ও অভাবী মানুষদের কথা ভুলে গেলে চলবে না। আর ঈদের প্রকৃত সৌন্দর্য আর আনন্দ লুকিয়ে আছে এই ত্যাগের মাধ্যমেই। আসুন ত্যাগের মহিমায় উজ্জ্বল করি আমাদের জীবন।
1: হ্যাঁ বন্ধুরা, আর এই আহ্বানে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। শেষ হয়ে এলো আজকের নির্ধারিত সময়। তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজমি ইলাহি,
0: উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মোহসিন মিয়া,
1: এবং আমি ইশরাত জাহান নীলা,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।
2: এতক্ষণ ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হল।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ডিপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনে এসব তথ্য জানান। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত 100 দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গতকাল প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে শিশু রামিসার ঘটনায় সরকারের অবস্থানের কথা উল্লেখ করে ডক্টর মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী রামিসার পরিবারের সদস্য বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে এই ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে। যত দ্রুত সম্ভব সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরে নামাজ আদায় করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তের আদায় করে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11-12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। এদিকে মিনায় বিভিন্ন তাবুতে গিয়ে বাংলাদেশি হজ যাত্রীদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন গাইকোবাদ। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে বাড়ি যাচ্ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীর হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। যুদ্ধাবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য এখন কাতারে রয়েছে ইরানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি। যুদ্ধাবসানের লক্ষ্যে তাঁরা এখন সম্ভাব্য চুক্তিটির সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও চুক্তি অত্যাশূন্য নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় এই হামলার লক্ষ্য হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে লিপ্ত ইরানি নৌযান। ইরানি সংবাদ মাধ্যম তাদের বন্দর নগরীর আব্বাসে বিস্ফোরণের খবর দিয়েছে। খেলার খবর ফুটবল। গতরাতে ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত 11-0 গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এর আগে একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে নেপাল 1-0 গোলে ভুটানকে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার একই স্টেডিয়ামে রাত 8টায় বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে বেলা 3:05 আমি পুতুল আসব কাজী নজরুল ইসলামের ত্যাগের মহিমায় সৃষ্ট যে গানগুলো, সে গানের উপর আড্ডা ভিত্তিক অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানের নাম কুরবানি। সে অনুষ্ঠানে সঙ্গে থাকবেন
3: আমি ইয়াসমিন মুশতারি
2: এবং
4: আমি আকু আলী খান।
2: শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপস, ফেসবুক ও ইউটিউব চ্যানেলও দেখতে শুনতে পাবেন। পবিত্র ঈদ উল আজহার আনন্দে বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন।
5: ঈদ মোবারক।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী খালিদ হাসান মিলু গানের কথা সাজিয়েছেন, আব্দুল হাই আল হাদি সুর করেছেন ইউনুস আলী।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী খালিদ হাসান মিলু। এবারের গানটির কথা সাজিয়েছেন নুরুজ্জামান শেখ, সুর করেছেন শেখ সাদী খান।

খালিদ হাসান মিলুর কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আফরোজা ইয়াসমিন, বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক জীবন কাঠি।
2: আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে।
1: শুনবেন ঈদ উল আজহার দিন রাত ১০টায়। রচনা শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, প্রযোজনা এ বি এম মাহবুবুর রহমান।
3: আমার মেলা দিনের স্বাদ বুঝলি, ইরাম ছোটখাটো একটা বাগান কর।
4: তা করেন না কেন, আপনার তো জমি জমার।
1: নাটকটিতে অভিনয় করেছেন জহুরুল ইসলাম, নাহিদা শারমিন, মোহাম্মদ শাহজাদা সম্রাট, এ কে এম আমিনুল হক আমিন, সুফিয়া মাওলা ছবি সহ আরো অনেকে।
5: তুমি শহরে যাইয়ে কাজ করে বন্দুকের টাকা জোগাড় করে তবেই ফিরবে।
1: প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ এবং FM ১০৬ মেগাহার্টজে। একই সঙ্গে শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটকটি শোনার আমন্ত্রণ রইল।
6: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন আজগর আলিমের কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন কানাইলাল শিবু।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন, গেয়েছে নাজগুল আলীম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, 28 মে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে এখন সেগুলোর জানিয়ে দিচ্ছি। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কুরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন সকাল 10:20। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ত্যাগের মহিমায় খুশির ঈদ সকাল 10:30। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ শুনতে পাবেন বেলা 11:05। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান দুপুর 12:20। এছাড়াও রয়েছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ বেলা 2:20। ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর শুনতে পাবেন বেলা 3:05। বিশেষ গীতিনকশা ঈদুল আজহার চাঁদ হেসেছে বিকেল 5:30। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে 6:35। এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটক জীবন কাঠে রাত 10:00 রচনা শেখ মুস্তাগিজুর রহমান, প্রযোজনায় এ বি এম মাহবুবুর রহমান। প্রিয় শ্রোতা, এতক্ষণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে জানিয়ে দিলাম। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, রবীন্দ্রসঙ্গীত সুমনা বর্ধনের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, সুমনা বর্ধনের কণ্ঠে এবারের গান।

0: সুমনাবর্ধনের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
3: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শুনবেন আধুনিক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন অমিত চট্টোপাধ্যায়।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। প্রথম গানের কথা সাজিয়েছিলেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছিলেন সজল দাস। এবারের গানটির শিল্পী মিজান মাহমুদ রাজীব এবং গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পী, সুর করেছেন অমিত ভট্টাচার্য।

0: প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মিজান মাহমুদ রাজীব।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি তামিনা নদী। ঈদুল আজহার এই

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আইরিন ইভা। গানের কথা লিখেছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে আদায় করে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। এদিকে মিনায় বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজ যাত্রীদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি নগরবাসীর সুষ্ঠু, স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন সহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ডিএনসিসি এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬,০০০ কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোন ভিত্তিক সমন্বয় বা তদারক সেল। সংস্থার উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান ভূঁইয়া জানান, ডিএনসিসি এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণ কাজে সংস্থার নিজস্ব ৬,৫০০ বর্জ্য পরিচ্ছন্নতা কর্মী থাকবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। টিকাদান কর্মসূচির এই অর্জনের হার ১২২% পৌঁছেছে। তিনি গতকাল কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। মন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেসব স্থানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ইরানের দক্ষিণাঞ্চলে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দর নগরীর আব্বাসেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে কাতারে আলোচনার প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও চুক্তি অত্যাসন্ন নয়। খেলার খবর, ফুটবল। ভারতের গোয়া জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত ১১-০ গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এর আগে একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে নেপাল ১-০ গোলে ভুটানকে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার একই স্টেডিয়ামে রাত ৮টায় বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পবিত্র হজ উপলক্ষে বিশেষ কথিকা, বলছেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কাবা গৃহকে কেন্দ্র করে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে বিশ্বের সুদূর প্রান্তসমূহ থেকে সামর্থ্যবান মুসলমানগণ হৃদয় ভরা ভক্তি, শ্রদ্ধা ও আবেগজড়িত চিত্তে পবিত্র মক্কা নগরীতে হাজির হন এবং সম্পাদন করেন হজ্জের যাবতীয় কার্যাবলী। আল্লাহ পাক সূরা আল হজ্জের ২৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ মানুষের কাছে হজ্জের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ট্রসমূহের পিঠে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। পবিত্র হজ হল যৌগিক ইবাদত, এর মানে হল আর্থিক, শারীরিক ও মানসিক ইবাদত। এতে অর্থ ব্যয়, শারীরিক পরিশ্রম ও পরিবার পরিজনের মায়া ত্যাগ করার বিরাট মানসিক কষ্ট রয়েছে। ধনের প্রাচুর্য থাকা সত্ত্বেও এক নির্দিষ্ট সময় পর্যন্ত ইহরামের মধ্যে থেকে নিজেকে আখেরাতমুখী করে রাখা, এতে ত্যাগ যেমন কঠোর, প্রেমাশক্তি যেমন অধিক, এর পুরস্কারও তেমন বিরাট ও মহান। তাই হাদিস শরীফে নবীজি ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল করা হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। হজ্জের ফরজ তিনটি, তন্মধ্যে আরাফার দিন তথা আরাফার মাঠে অবস্থান করা হজ্জের একটি অন্যতম রুকন। আরাফাত একটি নির্দিষ্ট স্থান বা ময়দানের নাম, মক্কা হতে তায়েফের পথে প্রায় ১০ কিলো দূরে মুজদালিফার কাছাকাছি অবস্থিত। আরাফার ময়দানের উত্তর প্রান্তে জাবালে রহমত এবং উত্তর পূর্ব প্রান্তে জাবালে আরাফাত নামে দুটি ছোট ছোট পাহাড় অবস্থিত। ময়দানটি মুক্ত আকাশের নিচে বালি কঙ্করে বিস্তীর্ণ এলাকা জুড়ে আবহমান কাল হতে একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। দৃষ্টির দিগন্ত পর্যন্ত ধূসর মরুভূমি। আরাফাত ময়দান অবস্থান হজ্জের একটি বিশিষ্ট রুকন। এ স্থানটির নামকরণ সম্পর্কে বিভিন্ন অভিমত থাকলেও প্রসিদ্ধ দুটি অভিমত উল্লেখযোগ্য। প্রথম অভিমতটি হচ্ছে, হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত হতে বের হয়ে আসার পর এখানেই প্রথমে একে অন্যের পরিচয় লাভ করেন, এ কারণেই এর নাম হয়েছে আরাফা। দ্বিতীয় অভিমতটি হল, আল্লাহর বান্দাগণ এক বিশেষ ধরনের ইবাদত ও আনুগত্যের দ্বারা আল্লাপাকের নিকট নিজেদের পরিচয় দিয়ে থাকেন, এ কারণেই এর নাম হয়েছে আরাফা। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আরাফার দিন হয় তখন মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আকাশে অবতরণ করেন এবং হজ আদায়কারীদের ব্যাপারে ফেরেশতাদের সম্মুখে গর্ব করেন এবং বলতে থাকেন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দাদের দিকে তাকাও। তারা এলোমেলু কেশে, ধুলাবালি বেশে, বহু দূর দূরান্ত হতে চিৎকার করতে করতে আমার কাছে হাজির হয়েছে। তারা কি চায়, সুতরাং তারা যা চায় তাই আমি আজ তাদেরকে প্রদান করব। আর তোমরা সাক্ষী থাকো, হাজি সাহেবদের জীবনের শুরু হতে যত গুনাহ করেছে তাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ আজ আরাফাতের ময়দানে ক্ষমা করে দিলাম। আরাফাতের দিন মহান আল্লাহ অধিক লোককে জাহান্নামের আগুন হতে মুক্তি দিয়ে থাকেন। এই আরাফাতের ময়দান হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্বের এক মহান মিলন মেলা, যেখানে সকলের উদ্দেশ্যই হল এক আল্লাহর সন্তুষ্টি ও রেজামন্দি অর্জন করা, যেখানে সকলের কণ্ঠে একই বাণী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সকলের গায়ে একই পোশাক, খোলা মাথায়, খোলা আকাশের নিচে প্রচণ্ড রুদ্রের তাপে কান্না বিঝরিত কণ্ঠে এলোমেলো কেশে পাগলের বেশে এই আরাফাতের ময়দানে অবস্থান করেন। সকলেই নিজ নিজ গুনামাফের জন্য ক্ষমা চাচ্ছে, দুহাত তুলে সকলেই তখন মোনাজাতরত থাকবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক হাজী সাহেবকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আরাফাতের ময়দানে অবস্থান করে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পবিত্র হজ উপলক্ষে বিশেষ কথিকা, বললেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
3: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
4: কি বলতো?
3: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
4: ঠিকই বলেছিস,
5: এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন। কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
4: আরে আরে ভাই ভাই থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না।
6: ও স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে ওরা মেরে ফেললো।
5: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
7: স্যার এই পোলাডা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি চিন্তায় টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
5: এই তুমি জিতু না?
6: হ্যাঁ স্যার।
5: তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
6: স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর পড়বো না। ও স্যার বাঁচান।
4: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
8: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তার অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
5: জিতু কথা কি সত্যি?
6: জি স্যার, স্যার বিশ্বাস করেন চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
4: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
5: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
7: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
5: জিতু।
6: জি স্যার।
5: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
6: হ্যাঁ স্যার।
5: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
6: জি স্যার।
5: তুমি কি ভালো হতে চাও?
6: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবাও আপনাদেরকে অপমান করেছি, আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করবো না স্যার।
4: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
0: চামড়া ভালোভাবে ধুয়ে নিন, চামড়া লেগে থাকা অতিরিক্ত গোস্ত, চর্বি এবং ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলুন, তা না হলে ওই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না। চামড়ার গোস্তের পিট উপরের দিকে রেখে মুঠি মুঠি লবণ ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে তাতে লাগিয়ে দেবেন। প্রথমবারের লবণ চুষে নিলে আর একবার লবণ ছড়িয়ে দিন।
9: মনে রাখবেন, গরুর চামড়া প্রতিটির জন্য 4-5 কেজি এবং ছাগলের চামড়া প্রতিটির জন্য 1 কেজি লবণ দরকার হয়। চামড়াকে ঠিকভাবে সংরক্ষণ করা আপনার আমার সকলের দায়িত্ব। চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ। এই সম্পদ সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে বাজারজাতকরণের ফলে উপযুক্ত মূল্য পাওয়া সম্ভব। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ মাহাতুল হাসান।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান,
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লালন গীতি, শিল্পী নেভি তালুকদার।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন নেভি তালুকদার, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই, সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: প্রিয় বন্ধুরা, চারিদিকে কিন্তু ঈদের খুশি লেগে গেছে হরদম, সেটা হোক শহর হোক গ্রাম। আমরা যারা গ্রামে যাব, শহরে দেখতে পাচ্ছি বাড়িতে বাড়িতে গরু ছাগল অর্থাৎ কোরবানির পশু রাখা হয়েছে এবং সেটি নিয়ে এক প্রকার উৎসব। সেই গরুর লালন পালন, যত্ন করা এবং কোরবানির ঈদের প্রস্তুতি নিয়ে সামগ্রিকভাবে চারিদিকে দুর্দান্ত উৎসব চলছে। তো উৎসবেও সকলের আগে আমাদের মনে রাখতে হবে আমাদের সুস্থতা, আমাদের পরিবেশের সুস্থতা। প্রথমত আমরা যে পশুগুলো কোরবানির জন্য রাখছি সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোরবানির আগ পর্যন্ত, এবং বর্জ্য যথাস্থানে যেন ফেলা হয়, এমনভাবে যেন না রাখা হয় সেখান থেকে যে বায়ু ছড়ায়। আরেকটি বিশেষ সতর্কতা, আমরা প্রতি ঈদেই লক্ষ্য করি যে ঈদের আগে বা পরে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটছে। ঠিক এই মুহূর্তে যারা শুনছেন, সে হোন চালক হোক, যাত্রী বা পরিবহনের সাথে সম্পৃক্ত যে কেউ, আমাদের সকলের সতর্কতার সাথে রাস্তায় চলে এই রাস্তায় যে প্রাণ গুলো ঝরে যাচ্ছে সেখান থেকে আমাদেরকে রেহাই পেতে হলে রাস্তার নিয়মকানুনগুলো মেনে সতর্কতার সাথে চলতে হবে। অধিক আয়ের উদ্দেশ্যে বা দ্রুত পৌঁছানোর উদ্দেশ্যে কখনো কখনো অনেক চালক বন্ধু ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছেন, কোনোভাবেই এটি কাম্য না। আসুন সতর্কতা দিয়ে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করি, ঈদের আনন্দ ছড়িয়ে দিই চারিধারে।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং এফএম 90 এবং এফএম 106 ও 102 মেগাহার্টজে। এপারে অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমরা কজন, লালটু হুসাইন, ফারজানা ইয়াসমিন, দিরেইন আক্তার, মাওয়া বিনতে মাহমুদ, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, তাহিদা আফরোজ, মুসাম্মদ নূরজাহান এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত সৈয়দ মুহাম্মদ মুসার কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী সৈয়দ মুহাম্মদ মুসা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন ডালিতে এখন রয়েছে আধুনিক গান, শিল্পী সোমনুর মনির কোনাল, গানের গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন, সুরকার ফরিদ আহমেদ।

শুনছেন আধুনিক গান সুন্দর মনির কোনালের কণ্ঠে। এবার গানের গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন সুন্দর মনির কোনালের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভিন লিটা। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর শেষে এসা পর্যন্ত পাঁচ অক্ত নামাজ আদায় করেন। তারা সেখানে রাত্রি যাপন শেষে আরাফাতের ময়দানে উদ্দেশ্যে রওনা হন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কন নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দিবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11 ও 12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। এদিকে মিনায় বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখ মানুষের ভিড়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানী কুরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC নগরবাসী সুষ্ঠু ও স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন সহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। DNCC এলাকার কুরবানি পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ওজন ভিত্তিক সমন্বয় বা তদারক সেল। সংস্থার উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান ভুইয়া জানান, DNCC এলাকার কুরবানি পশু বর্জ্য অপসারণ কাজে সংস্থার নিজস্ব 6,500 বর্জ্য পরিচ্ছন্নতা কর্মী থাকবে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন বলেছেন, দেশের 2 কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। টিকাদান কর্মসূচি এ অর্জনের হার 122% পৌঁছেছে। তিনি গতকাল কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। মন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের 18টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেসব স্থানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দর নগরী আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিতে উপনীত হতে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। খেলার খবর, ফুটবল। ভারতে গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত 11-0 মালদ্বীপকে পরাজিত করেছে। এর আগে একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে নেপাল 1-0 ভুটানকে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার একই স্টেডিয়ামে রাত 8টায় বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এলাকার নদীবন্দর সম্মুখে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশে অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজনমালায় রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন ফারাবি ইসলাম।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফারাবি ইসলাম।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী মাসুদ করিম, প্রথম গানের গীতিকার ও সুরকার সালাউদ্দিন বয়াতি।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন মাসুদ করিম।
1: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মোর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি, গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: শুনলেন কৃষক কাদের গান। শিল্পী ছিলেন কে এম আবদুল্লাহ আল মর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।

ছয় ঋতুর ভিন্ন ভিন্ন রূপে সজ্জিত আমাদের রূপসী বাংলা। আমাদের এই ষড়ঋতুর বৈচিত্র্যময় অফুরন্ত রূপ রস আর কোথাও নেই। তাই কবি বলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ষড়ঋতুর এই বিমুগ্ধ সুবাস বাংলার প্রকৃতিকে সাজায় নতুনত্বের আলপনায়। সেই আলপনার বিমোহিত পালাক্রমে বাংলার প্রকৃতিতে একসময় বিভিন্ন রকম ফলমূলের সমারোহ নিয়ে আগমন ঘটে গ্রীষ্মের। প্রিয় শ্রোতা, সবাইকে গ্রীষ্মে ফোটা কৃষ্ণচূড়ার শুভেচ্ছায় বরণ করে নিচ্ছি আজকের কথায় কানে সঙ্গীতমালার আয়োজনে। তো আর কথা নয়, এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো চিঠির কাছে। শুরুতেই আব্দুল কাদের ফকিরের চিঠি। কালাদহ নিজপাড়া, কালাদহ বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে লিখেছেন। প্রথমে সালাম জানিয়েছেন, বলেছেন, এটি আপনার প্রাণের অনুষ্ঠান। গ্রামই বাংলাদেশের প্রাণ। শহর বন্দরে যা কিছু দাঁড়িয়ে আছে তা কৃষি নির্ভর গ্রামকে ভিত্তি করে। সুতরাং আমরা কেউই গ্রামকে যেন অবহেলা না করি। অবশ্যই একদমই নয়, গ্রাম আসলে আমাদের শেকড়ের কথা বলে। এই গ্রামকে ভুলে গেলে তো একদমই চলবে না। আপনি চমৎকার করে লিখেছেন, ভীষণ ভালো লাগলো আপনার চিঠি। তো সবশেষে আপনি একটি গান শুনতে চেয়েছেন, চলুন শুনে আসি গান। শিল্পী শঙ্কর কুমার পাল ও লেরিনা ফ্রুজলিজা, কথা লিখেছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ আর সুর করেছেন এস এম আসাদুজ্জামান।

0: আছি।
1: এবারে চিঠি নকুল কুমার বিশ্বাসের, বগাজান বনকোয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন। শুরুতেই ভালোবাসা জানিয়েছেন, বলেছেন, এই অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি এবং কুইজে অংশগ্রহণ করি। এসএলকে আমি খুব বেশি ভালোবাসি, গান শোনাতে চাই মিলন কুমার মণ্ডল, লায়েব মল্লিক বেতার, রুবেল ইসলাম হৃদয় এবং রানু বালাকে। অবশ্যই শোনাব গান, তার আগে নিশ্চয়ই আমরা এই সকল বন্ধুদেরকেও আহ্বান করব যেন আমাদের সাথে নিয়মিত থাকে এবং আমাদেরকে নিয়মিত লিখে থাকে। চলুন এবারে গান শুনে আসি। শিল্পী বাবুল রেজা ও মোর্শেদা শাহরিন, গীতিকার রফিকুল ইসলাম ইরফান আর সুরকার আবু বকর সিদ্দিক।

হাসিবুল ইসলাম বিনোদপুর মাগুরা সদর মাগুরা থেকে লিখেছেন এবারের চিঠিটি। শুরুতেই সালাম জানিয়েছেন, বলেছেন, আমি কথা জ্ঞানের সঙ্গীতমালার নিয়মিত শ্রোতা। হাজারো অনুষ্ঠানের মাঝে এই কথা জ্ঞানের সঙ্গীতমালা আমার বেশি প্রিয়। আমি মনে প্রাণে ভালোবাসি এই পুষ্টিসেলকে, আর প্রিয় এই অনুষ্ঠানে আমি একটি গান শুনতে ও শোনাতে চাই সকল বন্ধুদের। ভীষণ ভালো লাগলো বন্ধু আপনার এই চমৎকার চিঠিটি পেয়ে, অনেক ধন্যবাদ। এমনি করে সবসময় সাথে থাকবেন কিন্তু। চলুন এবারে গান শুনি। শিল্পী মমতাজ রহমান লাবণী ও মোহাম্মদ শাহিনুল ইসলাম, গীতিকার গোলাম সরোয়ার শলক, সুরকার দীপক কুমার দেব।

সিরাজুল ইসলাম সৈকত, জিগাতলা গোবিন্দা সিভুয়াপুর, টাঙ্গাইলের বন্ধু। শুরুতে আপনিও সালাম জানিয়েছেন এবং জানতে চেয়েছেন আমরা কেমন আছি। বলেছেন, বিশ্বাস খুব দামি শব্দ, সবার প্রতি উদাত্ত আহ্বান। এই বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ যেন কাউকে না ঠকাই। একদম ঠিক বলেছেন বন্ধু। আসলে কাউকে বিশ্বাস করলে তাকে ঠকানো কখনোই উচিত নয়, কারণ বিশ্বাস একটি মূল্যবান সম্পদ যা সহজে অর্জিত হয় না, এবং একবার হারালে তা কিন্তু ফিরে পাওয়া অনেক কঠিন। বিশ্বাস রক্ষা করা মানুষের চরিত্রের একটি বড় গুণ এবং এটি সম্পর্ক ও সমাজের ভিত্তি। চলুন গান শুনি। শিল্পী নির্ঝর চৌধুরী ও খন্দকার মাসরিন নাহার বনি, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, সুরকার উজ্জ্বল সিনহা।

এমি কাশেম প্রেমের চিঠি এবারে কাপাসিয়া গাজীপুরের বন্ধু সালাম ও ভালোবাসা জানিয়ে আপনি শুরু করেছেন, বলেছেন এটি আপনার অনেক প্রিয় একটি অনুষ্ঠান, সময়ের অভাবে নিয়মিত লেখা না হলেও নিয়মিত শুনে থাকেন, বাল্যবিবাহ এবং যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে বলেছেন এবং সবশেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি গান শুনতে এবং শোনাতে চেয়েছেন সকল শ্রোতা বন্ধুকে। অবশ্যই বন্ধু, বাল্যবিবাহ এবং যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে, আর এটি কিন্তু প্রত্যেকটি পরিবার থেকে আগে শুরু করতে হবে। এবারে গান শুনব শিল্পী নাসরিন আক্তার বিউটি ও কে এম আব্দুল্লাহ আল মর্তুজা মুহিন, গীতিকার কল্পনা সরকার, সুরকার দীপক কুমার দে।

বেঁচে থাকার জন্য সবার খাদ্য খেতে হবে, থাকবে ভালো, সবার দেহ স্বচ্ছ অনুভবে। বুঝতে পারছেন চমৎকার এই ছন্দটি কে পাঠিয়েছে? শিকদার ইসাকালি আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে পাঠিয়েছেন। বলেছেন, খাদ্য ছাড়া জীবজগৎ বেঁচে থাকতে পারে না, সঠিক পুষ্টিকর খাবার একান্ত অপরিহার্য। আর একটি গান শুনতে চেয়েছেন এবং শোনাতে চেয়েছেন নুরুদ্দিন খান ও ফকির মোস্তফা কামাল পাশাকে। অবশ্যই আমাদেরকে সবসময় পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু সুস্থ থাকা সম্ভব। এবারে এমনই একটি গান আমরা শুনব শিল্পী বাবু সরকার ও রন্টি দাস, গীতিকার মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ, সুরকার কাজী দেলোয়ার হোসেন।

0: প্রিয় বন্ধুরা, গানটি শুনছিলেন, শিল্পী ছিলেন কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার, গীতিকার নুরুজ্জামান তুষার এবং সুরকার মলয় কুমার গাঙ্গুলি। তো কেমন লাগলো গানটি? হ্যাঁ, নিশ্চয়ই ভালো। সেই সাথে জানাও হলো অনেক কিছু, তাই না? আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, আর পুষ্টিকর খাবারও কিন্তু সবসময় বেশি করে খেতে হবে, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে যাতে ধুলোবালি থেকে মুক্ত থাকা যায়, আর ডেঙ্গু বিষয়েও কিন্তু সচেতন থাকতে হবে। আর সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন, তাহলেই কিন্তু থাকতে পারবেন নিরাপদ। প্রিয় বন্ধুরা, সময় বলছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসগুড়ির ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে। এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর শেষ করে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তাঁরা সেখানে রাত্রিযাপন শেষে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। আরাফাতে ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজে খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তাঁরা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের ১১-১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। এদিকে মিনায় বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজ নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখ মানুষের ভিড়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC নগরবাসী সুষ্ঠু স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন সহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। DNCC এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬,০০০ কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোন ভিত্তিক সমন্বয় বা তদারক সেল। সংস্থার উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান ভূঁইয়া জানান, DNCC এলাকার কোরবানি পশু বর্জ্য অপসারণ কাজে সংস্থার নিজস্ব ৬,৫০০ বর্জ্য পরিচ্ছন্নতা কর্মী থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ২ কোটির বেশি শিশুকে হামের টিকায় আওতায় আনা হয়েছে। টিকাদান কর্মসূচির এ অর্জনের হার ১২২% পৌঁছেছে। তিনি গতকাল কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেসব স্থানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দরনগরী আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিতে উপনীত হতে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। খেলার খবর, ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত ১১-০ গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এর আগে একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে নেপাল ১-০ গোলে ভুটানকে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার একই স্টেডিয়ামে রাত ৮টায় বাংলাদেশ মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সম্মানিত জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ, যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ভ্রমণের সময় দ্রুত গতিতে গাড়ি চালাতে চালককে তাকিদ দেবেন না, চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না। ট্রেন, লঞ্চ, বাসের ছাদে কিংবা ট্রাকে ভ্রমণ করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। আসুন আমরা সতর্কতা দিয়ে আমাদের ঈদের আনন্দ উপভোগ করি এবং ঈদের খুশি চারিদিকে ছড়িয়ে দেই।
1: আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য প্রতি বছর পবিত্র ঈদুল আজহা হয়, অসংখ্য পশু কোরবানি করা হয়। পশুর বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে যদি আমরা সতর্ক ও সচেতনতা না হই। তাই কোরবানিকৃত পশুর উচ্ছিষ্ট পরিবেশ সম্মতভাবে অপসারণ করুন। পশু জবাইয়ের পূর্বে গত গর্ত করে নিন। গর্তের মধ্যে রক্ত ও প্রয়োজনীয় অংশ পুঁতে রাখুন। জবাইকৃত পশুর রক্ত এবং অপ্রয়োজনীয় অংশ যেখানে সেখানে ফেলবেন না, এতে পরিবেশ দূষিত হয়, মশা মাছির বংশ বৃদ্ধি পায়। কোরবানিকৃত পশুর বর্জ্য অংশ নিজ দায়িত্বে নির্ধারিত আবর্জনা ফেলার কন্টেইনারে ফেলুন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পশু কুরবানির পরে আপনার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। কুরবানির পশু রাখার স্থান ও জবাই করার স্থান প্রচুর পানি ও ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করে আপনার আঙ্গিনা দুর্গন্ধমুক্ত রাখুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জ এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکا অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে.
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে. এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে. আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে. দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা. জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ি ছোট পরিবার, বিকেল 4:05, বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ. কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল, সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার. সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার, সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ. ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মহনায়, রাত 10:05. বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান শুনতে পাবেন সুরতরঙ্গ, রাত 10:30।
0: সবশেষে এফএমের অনুষ্ঠান. এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান. এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি.

কোরবানি পশুর চামড়া অনভ্যস্ত হাতে না ছাড়িয়ে দক্ষ লোক দিয়ে সঠিকভাবে ছাড়িয়ে নিন, কারণ চামড়া মূল্যবান জাতীয় সম্পদ, এর অপচয় রোধ করুন। চামড়া ছাড়ানোর জন্য উপযুক্ত ছুরি ব্যবহার করুন এবং ছাড়ানোর আগে ছুরি দিয়ে সঠিকভাবে দাগ দিয়ে নিন। মূল্যবান চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। জবাই করার পর পশুর চামড়ার ওপর রক্ত জমাট বাঁধতে দেবেন না, তাতে চামড়ার ক্ষতি হতে পারে। চামড়া ছাড়িয়ে নেবার পর ভেতরের অংশে লেগে থাকা মাংস ও চর্বি তুলে ফেলুন এবং চামড়ার পানিতে ধুয়ে লবণ মাখিয়ে সংরক্ষণ করুন। চামড়া শুকানোর জন্য প্রথমেই রোদে না দিয়ে লবণ লাগানোর পর ছায়ায় বিছিয়ে রাখুন। জলীয় অংশ শুকিয়ে গেলে রোদে দিন। মনে রাখবেন, আপনার সামান্য ভুল বা অবহেলার জন্য মূল্যবান জাতীয় সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। বৈদেশিক মুদ্রা আয়ের আমাদের অন্যতম প্রধান উৎস কোরবানির পশুর চামড়া। এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সচেতন হওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন ডালিতে এখন রয়েছে ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী, গানের গীতিকার আব্দুল হাই আলহাদি, সুরকার ইউনুস আলী।

ভক্তিমূলক গান শুনছেন। এবারে শিল্পী ইসমত আরা ও খুরশিদ হাসান খান, গানের কথা লিখেছেন আলকামাল আব্দুল ওহাব, সুর করেছেন কাদের জামিরি।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভক্তিমূলক গান, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ভক্তিমূলক গানের এবারের শিল্পী খুরশিদ হাসান খান, গীতিকার ওহাব,

শুনছেন ভক্তিমূলক গান। এবারের শিল্পী আবু বকর সিদ্দিক, গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক, সুরকার সৌম খাইরুল ইসলাম।

প্রিয়শ্রোতা, আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের শিল্পী সর্দার গিয়াসউদ্দিন আহমেদ, কথা লিখেছেন আব্দুল আজিজ ঢালি, সুর করেছেন শিল্পী নিজেই।

0: এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক জীবন কাঠি।
2: আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে।
1: শুনবেন ঈদ উল আজহার দিন রাত ১০টায়। রচনা শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, প্রযোজনা এ বি এম মাহবুবুর রহমান।
3: আমার মেলা দিনের স্বাদ বুঝলি, ইরাম ছোটখাটো একটা বাগান কর।
4: তা করেন না কেন, আপনার তো জমি জমার।
1: নাটকটিতে অভিনয় করেছেন জহুরুল ইসলাম, নাহিদা শারমিন, মোহাম্মদ শাহজাদা সম্রাট, এ কে এম আমিনুল হক আমিন, সুফিয়া মাওলা ছবি সহ আরো অনেকে।
5: তুমি শহরে যাইয়ে কাজ করে বন্ধুকে টাকা জোগাড় করে তবেই ফিরবে।
1: প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ এবং FM ১০৬ মেগাহার্টজে। একই সঙ্গে শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটকটি শোনার আমন্ত্রণ রইল।
6: প্রিয় বন্ধুরা, যখন প্রচুর বজ্রপাত হচ্ছে আমরা কোনোভাবেই খোলা আকাশের নিচে থাকব না, একটু ছাদের নিচে চলে যাব। যারা মাঠে কাজ করছেন কৃষক বন্ধুরা, যখনই মেঘঘনি আসছে খুব দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। আমরা প্রায়ই খবর পাচ্ছি বজ্রপাতে অনেকে আহত হচ্ছেন, অনেকে নিহত হচ্ছেন। এমন কোন ঘটনার সাক্ষী বা ঘটনার জীবন্ত উদাহরণ আপনাকে যেন হতে না হয়, সেজন্য এখন এই মুহূর্ত থেকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর কোনোভাবে যখন বজ্রপাত হচ্ছে, বৈদ্যুতিক খুঁটির পাশাপাশি, ট্রান্সমিটারের পাশাপাশি এই জায়গাগুলোতে অবস্থান করা একদম চলবে না। নিরাপদ থাকুন সবসময়, এমনটাই প্রত্যাশা আমাদের। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা দিবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা।

0: এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11 ও 12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। তিনি আজ রাজধানীতে পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ মত বিনিময়কালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এলক্ষ্যে জনবলকে সময় উপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখ মানুষের ভিড়। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি করেন। মন্ত্রী বলেন, এই যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। তিনি বলেন, পশু বিক্রি ও ঈদযাত্রা দুটোই নিরাপদ করতে সরকার বদ্ধপরিকর। ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আজ রাজধানীতে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, হাটে বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে, কোথাও কোন চাঁদাবাজির সুযোগ নেই। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দরনগরীর আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিতে উপনীত হতে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: And you are tuning to world music.

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন কাজী আল মামুন সানাউল হক।

0: কাজী আল মামুন সানাউল হকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন ফজিয়া আক্তার আলফা, গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

ফজিয়া আক্তার আলফার কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: ফজিয়া আক্তার আলফার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, রাবেয়া সুলতানা শিউলি, সৈয়দা তানজিরা আহমেদ ও তামিনা সুলতানা। প্রকৌশল দায়িত্বে আছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রবিউল ইসলাম, নাসরিন আক্তার ও লুৎফুন্নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন খাল খননের গান, খাল কাটি এসো খাল কাটি। গানের গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক, শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ।

0: খাল খননের গান শুনলেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ বেলা 2:12 থেকে বেলা 2:48 পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান প্রচার বন্ধ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল 4টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবা পাঠ করেন মসজিদে নব্বীর প্রধান ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। বা শেষে হাজিরা একসঙ্গে জোহর এবং আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও ইশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11-12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। তিনি আজ রাজধানীতে পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি করেছেন সড়ক পরিবহন এবং সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি করেন। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তিনি আজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। র্যাব মহাপরিচালক বলেন, কোনো হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থায় 24 ঘন্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র এবং মাইন বসানোর কাজে নিয়োজিত ইরানি নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বন্দর নগরীর আব্বাস থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিতে উপনীত হতে কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিছুটা অগ্রগতি হলেও শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল সময়ের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান থেকে আমি ডাক্তার রেজাউল আলম খান সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রসঙ্গ। আজকের বিষয়, পরিবার পরিকল্পনা নিয়ে ভুল ধারণা ভাঙতে হবে, সঠিক তথ্য মানতে হবে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভুল নিয়েই এবং ভুলের পিছিয়ে ছুটতে থাকি, কিন্তু বিষয়টা ভুল ছিল কিনা সেটা জানতেও চেষ্টা করি না। তার চেয়েও বড় কথা, এ তথ্য আমরা বিভ্রান্তি তৈরি করি মানুষের মাঝে ভুলের পিছিয়ে ছুটতে, যে মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি হয় এভাবেই। সুতরাং আমরা ভুল ভাঙাতে চাই, পরিবার পরিকল্পনা নিয়ে ভুল ধারণা আজকে ভাঙাতে চেষ্টা করব। এ নিয়ে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্বকে। পরিচয় করে দিয়ে রয়েছেন ডাক্তার নিয়াজ মাহমুদ কামালি, যিনি প্রাক্তন উপপরিচালক ও পিএম সিসিএসডিপি ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। রয়েছেন ডাক্তার হেলেনা জাবিন, যিনি সিনিয়র কনসালটেন্ট MFSTC পরিবার পরিকল্পনা অধিদপ্তর। দুজনই এই তথ্য নিয়ে আজকে আলোচনা করবেন। শুরুতে আমরা আসি, পরিবার পরিকল্পনা নিয়ে ভুল ধারণা ভাঙতে হবে, পাশাপাশি সঠিক তথ্য মানতে হবে। ভুল কথাটা আসবে কেন? কারণ মানুষের কল্যাণ, পরিবারকে ছোট রাখা, সুন্দর রাখা এবং সুস্থ থাকাটাকে বড় ধরনের বিনিয়োগ, এসব তথ্যের পেছনে পরিবার পরিকল্পনা কাজ করে যাচ্ছে। কি কি প্রসঙ্গে ভুল ধারণা তৈরি হয় এবং তৈরি হয়েছে অতীতে, ডাক্তার নিয়াজ মাহমুদ কামালি?
3: ধন্যবাদ রেজা ভাই। যে জিনিসটা হলো কি, আমাদের দেশে আমরা কিন্তু চিন্তা করি যে আমি মনে হয় সঠিক। আসলে এই যে পরিকল্পিত পরিবার গঠনের জন্য যে পরিবার পরিকল্পনা, এটা কিন্তু সারা বিশ্বের সমাদৃত এবং সারা বিশ্বের স্বীকৃত, এবং যেটা সারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু রিকমান্ডেই কিন্তু এটা সারা বিশ্বেই কার্যকরী হচ্ছে এবং সেই অনুযায়ী পরিকল্পিত পরিবার গঠন হচ্ছে। এখন যদি আমি আমার মন গড়া কথা বলি তাহলে কিন্তু এটা দুঃসাহসিকতার পরিচয় দেওয়া এবং হয়তো আমার অজ্ঞতাটাকে আরো বেশি প্রকাশ করা, যার কারণে যে পরিকল্পিত পরিবার গঠনের জন্য যে পরিবার পরিকল্পনা এবং সেখানে যে অনেক কিছু ভ্রান্ত ধারণা, এটা হবে ওটা হবে, এই জিনিসগুলা কিন্তু কোনো সময় কিন্তু আমাদের কাম্য না। আমরা এই জন্যই এটা সঠিকভাবে জেনে বুঝে তারপরে অন্যকে বলা এবং নিজে আত্মস্থ করা, হৃদয়ঙ্গম করা এবং সেইভাবে আমাদের জীবনের সাথে প্রয়োগ করা।
2: ধন্যবাদ। আমরা লক্ষ্য করে থাকব যে একটি পরিবার যখন ছোট থাকে এবং আমরা অতীতে দেখেছি তাদের পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু এবং ক্ষেতে প্রচুর ধান এবং তাদের খাদ্য শস্যের কোনো কমতি নেই, সেই অবস্থা আজকে বিরাজমান নয় কেন? সুতরাং পরিকল্পনাহীনভাবে তারা সংসারকে সমৃদ্ধ করেছেন, তাদের ভাষায় অর্থাৎ বড় করেছেন, তাদের জন্য সমৃদ্ধ মনে হয়েছে। কিন্তু আমরা এখন দেখছি যে পরিবারকে আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়া যাচ্ছে না, কিন্তু তাদের সিদ্ধান্ত কি সঠিক ছিল, ডাক্তার হেলা জাবিন?
4: এটা অবশ্যই যে আগে যেরকম এক খণ্ড জমি, কত বড় জমি, গোলা ভরা ধান সবই ছিল, কিন্তু এখন এই যে ভাগ করতে করতে করতে করতে সেটা অনেক ছোট হয়েছে, সেটার কারণটা হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির জন্য। পরিকল্পিত পরিবার গঠন করা যায়নি বলেই আমাদের এই একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের অনেক অভাব অনটনের মধ্যেও মানুষের চলতে হচ্ছে। একটা জমি কত ভাগে ভাগ হয়ে গেছে, হয়তো জায়গাই হচ্ছে না, এরকম অবস্থা এখন মানুষ রাস্তাঘাটে। আগে আমরা গ্রামে গেলে মুক্ত বাতাসে হাঁটতাম, একটু টাউন এলাকাগুলোতেও কিন্তু অত ভিড় ছিল না, রাস্তায় আমরা হাঁটতে পারতাম, কিন্তু আমরা এই পরিকল্পিত পরিবার গ্রহণ করিনি বলেই আমাদের এরকম এই অবস্থা হয়েছে। তাহলে সেটার পিছনে আমাদের কি আসলে, আমরা যদি একটু চিন্তা করতাম, একটু ভাবতাম যে আমরা কিভাবে জন্ম নিয়ন্ত্রণটা করতে পারি, সেইভাবে যদি আমি করতাম। একটা ভ্রান্ত ধারণা যে আগে ছিল যে আমাদের ছেলেই লাগবে, মানে মেয়েদের প্রতি একটু ইয়ে করে যে ছেলে সন্তান হলে মনে হয় আমাকে দেখাশোনা করবে, ছেলে সন্তানে রাখবে, সেই করতে গিয়ে দেখা গেল যে একটা ঘরে হয়তো চারটা পাঁচটা বাচ্চা হয়ে গেল ছেলের জন্যই। এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা, এজন্য অনেক সময় হয় না, যেমন চিন্তা করে যে পদ্ধতি নেবে, কিন্তু পদ্ধতি দেওয়ার পথে তার চাহিদাটা বেড়ে গেছে এবং অনেকের অজ্ঞতা যে কখন কোন পদ্ধতি নেবে সেই সম্বন্ধেও কিন্তু ঠিকমতো জ্ঞান ছিল না, কিংবা এখনও সবারই যে ওই পর্যাপ্ত জ্ঞানটুকু আছে সেটাও কিন্তু না, তা না হলে জনসংখ্যা বৃদ্ধি এরকম প্রকট হতো না।
2: ধন্যবাদ। আমরা একটি বিষয় আসি, স্বাস্থ্য নিরাপত্তা, এটা সবারই কাম্য এবং নিরাপত্তা তৈরি করতে গেলে এর পেছনে পরিকল্পনা প্রয়োজন। যেমনটি একটু উদাহরণ দিয়ে বলি আমরা, ঘন ঘন সন্তান প্রসব, অন্যদিকে বাল্য বিয়ে। এছাড়া অনেকের ধারণা যে ঘরে অনেক সন্তান থাকলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব, কিন্তু নানা জটিলতা তৈরি হয়। আমরা একটু একটু করে আসি, ঘন ঘন সন্তান প্রসব কি ধরনের সমস্যা তৈরি করত, আর এখন মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমেছে শুধুমাত্র পরিকল্পনা করার জন্য, এই ঘন ঘন যে সন্তান প্রসব এই বিষয়ে একটু জানতে চাই, ডাক্তার নিয়াজ মাহমুদ কামালি।
3: যেটা হলো যে ঘন ঘন সন্তান নিলে দুই রকম ভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম যদি ধরি যে মা প্রতি বছর সন্তান নিচ্ছে, সে দুইটার জিনিস হচ্ছে, একটা মেডিকেল সায়েন্স অনুযায়ী যে ক্ষতিটা, তার শারীরিক ক্ষতি ঘাটতি এবং তার আন্ডার নিউট্রিশন যেটা বলা হয় যে অপুষ্টিতে ভোগা, তো অপুষ্টিতে একটা পরিপক্ক মা বা সুস্থ মার ঘরে কিন্তু একটা সুস্থ বাচ্চা আসবে, এটাই কিন্তু মেডিকেল সায়েন্স বলে। কিন্তু যে জিনিসটা হলো আমরা দেখি যে একটা মা রক্ত শূন্যতায় ভুগতেছে, বিভিন্ন অপুষ্টিতে ভুগতেছে, তার গর্ভে যখন সন্তান আসে সেও কিন্তু ঠিক তদ্রূপ অপুষ্টিতেই ভুগতে থাকে, তখন হয় কি সেই বাচ্চাটা কিন্তু সুস্থ বাচ্চা হিসাবে পৃথিবীতে আসে না এবং দেখা গেল যে সে সমাজের একরকম বোঝা স্বরূপ। এটা গেল তো শারীরিক দিক দিয়ে। দ্বিতীয়ত হলো অর্থনৈতিক, যে আমাদের যে পুরুষ শাসিত সমাজে যে বাবা ইনকাম করবে, স্ত্রী এবং সন্তান তা খাবে এবং বাবা মা খাবে, এই যে প্রচলিত আমাদের দেশের যে নিয়ম, এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ব্যর্থ ঘটেনি। তো তার একটাই কারণ, এখন উপার্জন তো লিমিটেড হয়ে গেছে, এখন মানে আমাদের যে কার্যকরী যতটুক উপার্জন প্রয়োজন এই 7 জন 8 জন মানুষের জন্য, সেই পরিমাণ উপার্জন কিন্তু সবার জন্য প্রযোজ্য হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি ক্রাইসিস দেখা যায় যে সঠিকভাবে সন্তান সন্ততিকেও মানুষ করা যায় না এবং তারাও কিন্তু তখন ও সমাজের একরকম বোঝা স্বরূপ হয়ে যায়, বিভিন্ন অপকর্মে সেই সন্তান লিপ্ত হয়। যার জন্য সবার আগে আমি যখন বিয়ে করার চিন্তা ভাবনা করব তখন থেকে পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পিত ভাবে, যেটা ইসলামী বলছে যে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার দূরত্ব কমপক্ষে 4 বর্ষ রাখতে হবে। তার কারণটাও দেখাইছে 2 বর্ষ গর্ভে আসবে মার 9 মাস এবং পরবর্তী 2 বৎসর বুকের দুধ খাওয়াতে হবে, এই যে 3টা বৎসর এবং পরবর্তী 1 বৎসর রেস্ট এবং কাজা নামাজের কথাগুলো ওখানে বলা হয়েছে যে 3টা বৎসরে যে কাজা নামাজ সেই সময় পালন করতে হবে, সাথে তাকে পুষ্টিকর খাবার খেয়ে আবার যখন সুস্থ মা হবে তখন গর্ভে আনতে হবে। আর আমরা মেডিকেল সায়েন্সে বলি যে 3 বৎসর পরে বাচ্চা নেওয়ার জন্য। তো এই জিনিসগুলোকে যদি পরিকল্পনা না এনে কেউ যদি জীবন আরম্ভ করে তাহলে কিন্তু সেখানে সংসার জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন সেই বিপদ কিন্তু অবশ্যম্ভাবী।
2: প্রিয় শ্রোতা, নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে কত বিষয় নিয়ে আমরা গভীরে চলে এসেছি। যেমনটি এই কথার আলোকে বুঝতে পারলাম যে পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলো এবং তার যে শৃঙ্খলা, তার যে সুফল, কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। বোঝাবার জন্য কাকে আগ্রহ পোষণ করা হয়েছে কিন্তু চাপিয়ে দেওয়ার বিষয়টি যদি কেউ বলেন এটা ভুল। সঠিক তথ্য হচ্ছে বোধোদয় হয়েছে, নারীরা তারা বুঝতে পেরেছেন, এমনকি গর্ভবতী মহিলা তিনি নিজেও সচেতন, সব মিলিয়ে তার সুফল ভোগ করতে শুরু করেছেন এখন, কারণ সঠিক তথ্য পৌঁছে দেবার জন্য। আমরা আলোচনায় চলে এসেছি যে এই তথ্য আগে কোনোভাবে জানা ছিল না যে একটা গর্ভবতী মা তাকে গর্ভকালীন পুরোটা সময় জুড়ে তাকে সচেতন থাকতে হবে এবং তার সুফল কিন্তু মৃত্যু ঝুঁকি কমানো। শেষে 5টি বিপদচিহ্নের কথা বলা হয়েছে, দেরির প্রসঙ্গে এসছে, এই কথাগুলো আবার শুনতে চাই।
4: আমাদের যে একটা গর্ভবতী বাচ্চা পেটে আসলেই চেক আপ করাতে আসা, হ্যাঁ, এবং আমাদের যে বেশিরভাগ মানুষের কারো আপনি দেখবেন না যে টিটি টিকা দেওয়া নাই, এরকম টিটি টিকা দেওয়া সবারই আছে, মানে শুধুমাত্র দেখা যায় এখন ইদানিং যে হায়ার ক্লাস লেভেলে উচ্চ মধ্যবিত্ত যারা আছে তাদের অনেক সময় কিন্তু দেওয়া থাকে না, কিন্তু আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং তারও নিচে যারা আছে তারা টিটি টিকাটা সবাই দেয়। এখন আমাদের আসি, আমাদের একটা গর্ভবতী মায়ে আসলে তখন থেকে প্রথম থেকে কতগুলো চেক আপ করবে, মিনিমাম অন্তত 4টা চেক আপ তারা করবে। প্রথমটা যখনই সে বুঝতে পারবে তখনই সে একবার চেক আপ করতে আসবেন। সেই চেক আপে তারা কি করবে, প্রথমে একটা বুকিং রেজিস্ট্রেশন সব জায়গাতে হবে এবং কিছু তার পরীক্ষা নিরীক্ষা কনফার্ম যে হ্যাঁ তার বাচ্চা গর্ভে আছে এবং কিছু রক্ত পেশাব পরীক্ষা করতে হবে, এইটুকুন কিন্তু এখন এবং সরকারি হসপিটালগুলোতে খুবই সামান্য সরকারি রেটে এটা করা যায়। তারপরে দ্বিতীয় চেক আপ না হলেও অন্তত 16 সপ্তাহে তারা অবশ্যই করবে, 16 সপ্তাহের পরে তারপরে আসবেন আপনার 26 থেকে 28 সপ্তাহের মধ্যে সে আবার আরেকবার চেক আপে আসবে। এই চেক আপগুলোতে তাকে তার শারীরিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং এখানে একটা আপনার বার্থ প্ল্যান করা মানে কোথায় সে ডেলিভারি করবে, প্রসব পরিকল্পনা যেটাকে আমরা বলি, সেটা প্রসব পরিকল্পনা করবে যে কোথায় ডেলিভারি করবে, কার দ্বারা ডেলিভারি করবে, তার যানবাহন কিভাবে রাখবে, তার একজন রক্তদাতা কিভাবে ঠিক রাখবে এবং কিছু অর্থ যোগান রাখবে, এগুলো তখন থেকেই বলা হয় এবং এই সময় থেকেই কিন্তু প্রথম থেকেই তার দেওয়া হয় যে তার এই বাচ্চা হওয়ার পরে পরবর্তী বাচ্চার জন্য একটা গ্যাপ থাকে এবং সেই গ্যাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করবে যে বাচ্চা হওয়ার পরপরই যেন সে একটা পরিবার পরিকল্পনা পদ্ধতিও নিয়ে থাকে। তারপরে পরবর্তী তৃতীয় যে চেক আপটা সেটা 32 সপ্তাহের মধ্যে হবে, সেখানে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, তার কোথায় কোন অসুবিধা হচ্ছে কিনা এবং তার বিপদ চিহ্নগুলো কি, যেরকম তার মাথা ব্যথা, অতিরিক্ত ঝাপসা দেখা, উচ্চ রক্তচাপ, তারপরে আপনার জ্বর অথবা পজিশন ঠিক নাই, মাথা না হয়ে অন্য অঙ্গ, প্রসবের আগেই হচ্ছে ব্যথার আগে রক্ত যাওয়া অথবা ব্যথা উঠলো বাচ্চার অন্য অঙ্গ বের হয়ে আসলো, সেই বিপদগুলোর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
2: চতুর্থ চমৎকার বলেছেন যে এই সঠিক তথ্যগুলো মানার জন্যই কিন্তু ঝুঁকি কমেছে এক কথায় কিন্তু স্পষ্ট। এবং আজকে এমন কোনো মহিলা নেই যে পাঁচটি বিপদচিহ্ন তথ্যগুলো জানে না। আপনি ছিলেন ডাক্তার শেষ পর্যায়ে, শেষ মাসের সময়গুলোর কথা বলছিলেন, কি যেন বলছিলেন?
4: বলছিলাম যে আমাদের 36 সপ্তাহে লাস্ট চেকআপটা করা হবে, সেখানে কিন্তু আমরা একদম যদি বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, বাচ্চা ভালো আছে কিনা, এবং এই পর্যায় থেকে তারা খেয়াল করবে বাচ্চা নড়াচড়া ঠিক মতো করছে কিনা, সারাদিনে 10-12 বার নড়লে যে বাচ্চা ভালো থাকে সেটা কিন্তু একদিনের চেকআপে হবে না, প্রতিদিন মা বুঝতে হবে যে বাচ্চা তার কেমন আছে। এবং সেই পর্যায়েও আমরা শেষের দিকেও কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাম করলেই কিন্তু হয় না, কিছু রক্ত পরীক্ষাও করতে হয়। যেরকম এখন মাদের বেশিরভাগই দেখা যাচ্ছে গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ছে, সেগুলোও কিন্তু আমরা এক্সক্লুড করতে পারি, তখনই সিদ্ধান্ত নিবে যে কোথায় ডেলিভারি করবে, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করলে কোন জায়গায় তারা ডেলিভারি করবে।
2: ধন্যবাদ, চমৎকার বলেছেন। আমরা প্রিয় শ্রোতা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে পথঘাট এখন অনেক সুন্দর হয়েছে, খুব দ্রুত চলাচল করা যায়, খুব অল্প সময়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যাওয়া যায়, আর প্রাতিষ্ঠানিকভাবে তারা যে আসছেন ব্যবস্থা নিতে, পরীক্ষা কেন্দ্রে আসতে, আগে এত উৎসাহ ছিল না, কারণ অনেক বিপত্তি ছিল, সেই সুবিধা বঞ্চিত সময়টি এখন নেই। সুতরাং তারা কেন্দ্রে আসছেন, আমার কাছে মনে হয় যে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং তারা সুফল জানতে পেরেছেন বলেই আগ্রহ পোষণ করছেন। এবং তারা কেন্দ্রে আসতে পারলে যে কি সুবিধাগুলো হয় আমরা তখন শুনছিলাম। দেখুন, গর্ভকালীন শেষ সময়ের দিকে যেটা হয়, সন্তান ঘরে আসবে, এই আনন্দে সবাই মুখর, ছোট্ট শিশুর ফুটফুটে মুখ দেখবেন, কিন্তু শেষ দিকে যে প্রস্তুতিটা ছিল, যেমন দেরির একটা বিষয়, তিনটি দেরি, এবং এই দেরি কথা আজকে অনেকে জেনেছেন এবং এই সঠিক তথ্য জেনেছেন বলেই তারা আগ্রহ পোষণ করেন। চলুন আমরা শুনে নেই ডাক্তার নিয়াজমল কামালি যে কি দেরি প্রসঙ্গটা নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই, বিপত্তিতে পড়ে যাই, এই বিষয়টা কি?
3: যেমন প্রথম অবস্থা যেটা, যে 36 সপ্তাহের পর থেকে ডিসিশন নিতে হবে, প্রথম চিন্তাটাই রাখতে হবে যে আমাকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি করাতে হবে, এর কোনো বিকল্প নাই। আগে যেরকম দাদি নানি দিয়ে যে ডেলিভারিটা করানো হতো, এখন এটা করলে বিভিন্ন রকম বিপত্তি দেখা দেয়। তার একটা উদাহরণ কিন্তু গ্রামগঞ্জে দেখবেন যে অনেক বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘাড় বাঁকা করে নাড়াচ্ছে আর মুখ দিয়ে লালা পড়তেছে, এই জিনিসটা কিন্তু কেন হয়েছে? এটা সেরিব্রাল পলসি, যখন বাচ্চার মাঠ বার্থ ক্যানাল দিয়ে যখন আসতেছে তখন দেরি হচ্ছে দেখে ওই নানি দাদিরা ধরে টান দিত, দিলে স্মল ইঞ্জুরি হতো স্পাইনাল কর্ডে এবং সেখান থেকেই কিন্তু এই প্রবলেমটা হতো। আর যদি এটা প্রাতিষ্ঠানিক ডেলিভারি হতো তাহলে তো যথাযথ বিশেষজ্ঞরা ডিসিশন নিয়ে কি করবে, এটা সিজার করতে হবে কিনা, এপিসিওটোমি দিতে হবে কিনা, এইসব ব্যবস্থা করে নর্মাল ডেলিভারি করতে হলে কি কি করতে হবে অথবা রক্তের প্রয়োজন কিনা, এই প্রত্যেকটা জিনিস করলে সেখানে বাচ্চাও ভালো থাকবে, মাও ভালো থাকবে। আর যেটা হলো দেরির আরেকটা জিনিস, যে আমি ডিসিশন নিচ্ছি যে শেষ মুহূর্তে নিয়ে যাব, এটা কিন্তু ঠিক না। আপনার এই যে যাতায়াতের যে সময়টা, সময়টাকে হাতে রেখেই কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, সেই প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে যেখানে ডেলিভারি। আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে সারা বাংলাদেশেই একদম ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, তারপরে জেলাতে আছে MCWC এবং তাসিয়ার লেভেলে আছে মেডিকেল কলেজ হসপিটাল। তো এই সব জায়গাগুলা আগে থেকে আমাদের ডিসিশন নিতে হবে, কাকে কোন পর্যায়ের এবং কত জটিলতা বা কত জটিলতা কম, কোন পর্যায়ে গেলে আমার এই প্রবলেমটা সলভ হবে।
2: চমৎকার বলেছেন। আমরা লক্ষ্য করেছি যারা খুব ভালো পরিকল্পনা করেননি তাদের সাথে আলাপ করলে বুঝতে পারবেন যে শেষ পর্যায়ে এসে প্রসব যে কোন দিন হবে এটা বুঝতে পারেননি, আপনার নিজের দোষ চাপালেন যে আমরা তো বুঝতে পারিনি। তাতে কি হয়, সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, কোথায় কিভাবে যাব, বাহন পেতে বিলম্ব হচ্ছে, কারণ এটাও সিদ্ধান্তের একটা অভাব ছিল, পরিকল্পনার অভাব ছিল। শেষ পর্যায়ে সেবা পেতে বিলম্ব হলো এবং যে ক্ষতিটা হলো কার উপরে, সে গর্ভবতী মা কষ্ট পেলেন এবং পরবর্তী পর্যায়ে প্রসবকালীন জটিলতা তৈরি হয়ে যায়। এবং এই প্রসবকালীন জটিলতা তথ্যাদি আমাদের আগে ভালো করে জানা ছিল না, আমরা ভালো করে জানতাম না। আজকাল নতুন নতুন তথ্য বেরিয়েছে, আমরা অনেক তথ্য আজকে জানাবো, আমাদের সঙ্গে থাকবেন, শুনতে চেষ্টা করবেন। যেমনটি প্রসব পরবর্তীতেই অনেক তথ্যের মাঝে যে নবজাত শিশুটি এলো তাকে সাথে সাথে গোসল করানো, কারণ গায়ে সাদা সাদা কিছু রয়েছে, তাকে পবিত্র করতে হবে, সুন্দর করতে হবে, আরো মুছে সুন্দর করতে হবে, এই বিষয়টা সংক্ষেপে জানতে চাই। ডাক্তার হেলনা যাবে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকাল এবং আগে ভুলটি কোথায় ছিল?
4: আগে ভুলটি ছিল যেটা হচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মনে করত যে এটা হচ্ছে নাপাক জিনিস, যে এটা এটাতে ছুলে আর অন্য কারো ছোঁয়া যাবে না, তাকে আলাদা করে রাখতে হবে। এবং ওই যে বাচ্চা যে পানির মধ্যে থাকে সেই পানিটা লাগলেই মনে করে যে সেই পানিটা মনে হয় একটা খারাপ জিনিস, কিন্তু সেটা তো খারাপ না। এবং সেজন্যই বাচ্চা হওয়ার পরপরই আগে করতো কি বাচ্চাকে গোসল করে দিত, গোসল করার জন্য বাচ্চার ঠান্ডা লেগে যেত। এবং নবজাতকের মৃত্যুর হার অনেক বেশি থেকে এখন কিন্তু অনেক কমে গেছে কয়েকটা পদক্ষেপ নেওয়ার জন্য। এক নম্বর হচ্ছে বাচ্চা হওয়ার পরপরই সঙ্গে সঙ্গে বাচ্চাকে পেটের মধ্যে, পেটের বাচ্চার যেখানে ডেলিভারি করি মায়ের পেটের উপরেই বাচ্চাকে মুছে শুকনো করা এবং বাচ্চাকে এটা শুকনা কাপড় দিয়ে জড়ানো এবং মায়ের ত্বকের সাথে ত্বক লাগিয়ে রাখা, যাতে এই যে বাচ্চাটাকে ঠান্ডা না লাগানো, উষ্ণতাটাকে মেনটেন করা, মানে ওর যে তাপমাত্রাটা থাকে সেটা মেনটেন করা, এটা এক নাম্বার। এবং তারপরে হচ্ছে আমাদের নবজাতকের যে নাভিকাটা, সেই নাভিকাটাটাও জীবাণুমুক্তভাবে এক থেকে তিন মিনিটের মধ্যে, সঙ্গে সঙ্গেই একদম নাভিকাটা খুবই জরুরি না, এক থেকে তিন মিনিটের মধ্যে নাভি কেটে দিতে হবে এবং জীবাণুমুক্ত পদ্ধতিতে। এবং যত তাড়াতাড়ি সম্ভব বুকের দুধ খাওয়ানো, বুকের দুধ খাওয়ালে সেই মায়ের যে বুকের দুধের যে পুষ্টতাটা পাচ্ছে সেটাও তারা পাচ্ছে। এবং এই বুকের দুধ আলি শুরু করার জন্য মায়ের যে গর্ভফুল পড়া সেটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য নবজাতকের এই যে উষ্ণতা মেনটেন করার জন্যই শুধুমাত্র এবং তাৎক্ষণিক যে সেবাটা দেওয়া হয় সেই সেবাটা দেওয়ার জন্যই কিন্তু নবজাতকের মৃত্যুর হার অনেকখানি কমে গেছে এখন।
2: এবং তথ্য বিভ্রাট ছিল বলেই পরিবার পরিকল্পনা পদ্ধতির মাঝে লক্ষ্য করা যায় যে তখন শাল দুধের যে প্রয়োজনীয়তা, এটা যে প্রথম টিকা এবং শিশু যে অনেক ঝুঁকি কমায়, এই তথ্যই ভালো করে জানা ছিল না, যার জন্য তারা নোংরা কিছু একটা মনে করে শাল দুধ ফেলেই দিত। অথচ এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এখন বিজ্ঞানভাবে প্রমাণিত এটা শিশুর অনেক কল্যাণ বয়ে নিয়ে আসে। ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি,
3: সুন্দর একটা কথা বলছেন যে শাল দুধ এখন যেটা শিশুর প্রথম টিকা হিসাবে পরিগণিত হয়েছে, এই শাল দুধটা কিন্তু আগে ফেলে দিত সত্যিকারে, এখন কিন্তু কেউ ফেলে না। এবং বিভিন্নভাবে বোঝানোর পরে যেটা হয়, প্রথম ৬ মাস কিন্তু বাচ্চার পেটের পীড়া থেকে, নিউমোনিয়া থেকে এবং বিভিন্ন শ্বাসকষ্ট থেকে বাচ্চাকে কিন্তু হেল্প করে। তার সাথে সাথে তো আমাদের তো আরও যে ৬টি টিকা আছে এবং আরও ২টি টিকা, এই মোট ৮টা টিকা যখন দেওয়া হয় ১৫ দিন থেকে, বিসিজি টিকা থেকে আরম্ভ করে একদম পোলিও পর্যন্ত ১০ মাসে যখন দেওয়া হয়, এই টিকাগুলো কিন্তু দেওয়াতে বাচ্চাদের এই যে নিওনেটাল ডেথ বলেন, ইনফ্যান্ট মর্টালিটি বলেন, শিশু মৃত্যুর হার অনেকাংশে কিন্তু কমে গেছে। ইনশাল্লাহ আরও কমবে যদি আমরা আরও একটু সচেতন হই। তার একটাই কারণ, আমাদেরকে ভুল ভ্রান্তির মধ্যে যেন না থাকে। যেমন ধরেন যে কেউ কেউ বলে যে হাসপাতালে ডেলিভারি করলে বাচ্চার ক্ষতি হবে, এটা কিন্তু সবচেয়ে একটা ভুল ধারণা। সবচেয়ে যে বলবে তাকেই আগে শেখানোর জন্য ব্যস্ত হওয়া উচিত, কারণ তার ডিসিশনের উপরেই কিন্তু নির্ভর করে মা এবং বাচ্চার ভবিষ্যৎ। এই যে যেটা বললো যে বুকের সাথে বুক মিলিয়ে দেওয়া, যে মার গরমটা বাচ্চার মধ্যে গেলে যে হাইপোথার্মিয়া বলে একটা যে আছে, যে বাচ্চা ঠান্ডা হয়ে মারা যায়, এই জিনিসটা থেকে কিন্তু রক্ষা পাবে। আগে কিন্তু সেই গোসল করানোর যে টেন্ডেন্সিটা ছিল এই জিনিসটা থেকে কিন্তু আমরা অনেকাংশে চলে আসছি। কিন্তু বাড়িতে এখনও কিন্তু যেটা প্রত্যন্তর অঞ্চলে দেখা যায় যে যারা জানে না তারা কিন্তু এই পর্যায়ে যে বাচ্চার বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে। আর দ্বিতীয়ত যে জিনিসটা, যে বাচ্চাকে যেটা আমাদের সূরা বাকারার ২৩৩ নম্বর আয়াতে বলছেন যে সন্তান মায়ের বুকের দুধ ২ বছর পান করবে, এইটা মাকে খাওয়ানোর জন্য যে ব্যবস্থাটা এখনকার যুগে সেটা হলো পরিকল্পনা, পরিবার পরিকল্পনার ব্যাপারে একদম এটা না করলে আপনি এটাকে মেনটেন করতে পারবেন না। দেখা যাবে যে এক মাস বা ২১ দিন ২২ দিন পরেই আবার দ্বিতীয় বাচ্চা গর্ভে চলে আসবে, তখন আর ওই বাচ্চা বুকের দুধ পাবে না। যার জন্য পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং, যেটা প্রসবোত্তর পরিবার পরিকল্পনা, এটা নেওয়া জরুরি এবং আল্লাহ যেটা আমাদেরকে হুকুম করছেন সেটা পালন করা যাবে।
2: প্রিয় শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আগে গর্ভকালীন সময়ে দেখা যায় যে গর্ভবতী মাদেরকে প্রসব পরবর্তী কি ধরনের পরিচর্যা বাচ্চাকে করতে হবে, নবজাতকের পরিচর্যা কিভাবে হবে, কি করে বুকের দুধ খাবে, এই তথ্যগুলো বোঝানোর সুযোগ ছিল না। বাড়িতে বাড়িতে দায়টা ঠিকই আসতো, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এখন যে ব্যবস্থাপনা করা হয়েছে, সরকার যে উদ্যোগ নিয়েছেন একসাথে অনেক মহিলাকে বসিয়ে সুন্দর প্রশিক্ষণ দেওয়া হয় নানা তথ্যের মাধ্যমে, নানা মডেলের মাধ্যমে, এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু আমাদের সঠিক তথ্য একটা অবকাশ তৈরি করেছে এবং আগে ভুল তথ্য ভেঙেছে, এই প্রশ্ন জানতে চাই। ডাক্তার হেলেনা জাবিন,
4: আসলে আমাদের যে প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপর জোর দেওয়া হয়েছে কারণ এইখানে আমাদের একমাত্র হচ্ছে মাতৃ মৃত্যুর হার কমবে এবং শিশু মৃত্যুর হারও কমবে। কিভাবে কমবে সেটা হচ্ছে আমাদের যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি হলে আগে যে ডেলিভারি হতো এটা ডেলিভারির সময় যে কতক্ষণ সময় লাগবে বা মা খারাপ হয়ে যাচ্ছে কিনা বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে কিনা পাশের ডেলিভারি কিন্তু বুঝতে পারে না। এখানে হচ্ছে ওরা যেভাবে ফলো আপটা দেয় তাতে বুঝতে পারে, সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য যে ব্যবস্থাটা সেটাও হলো নর্মালি হলো তো হলে, যদি না হলো তাহলে আমাদের সিজার সেকশনের ব্যবস্থাটাও সেই হিসাবে থাকবে। এবং বাচ্চার যে নবজাতকের যে তাৎক্ষণিক ব্যবস্থাপনা সেটা কিন্তু বাসায় সম্ভব হয় না, নাভি কেটে নাভির মধ্যে 7.1% ক্লোরহেক্সিডিন একটা ওষুধ দেওয়া হয়, সেটাতে নাভির জীবাণুনাশক হিসাবে কাজ করে, ত্বকের সাথে ত্বক লাগানো উষ্ণতা মেনটেন করে, তারপরে হচ্ছে আমাদের এই যে গোসল না করা, তাহলে অনেকের ধারণা যে কবে তাহলে আমরা গোসল করাবো, 72 ঘন্টা পরে বাচ্চা ভালো থাকলে আমরা গোসল করাতে পারবেন, সেটাও আপনারা জেনে রাখবেন। এটা খুবই জরুরি একটা ইয়ে যে আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি করলে অবশ্যই আমরা শিশু মৃত্যুর হার এবং মাতৃ মৃত্যুর হার অনেকখানি কমিয়ে আনতে পারব।
2: এমনকি প্রসব পরবর্তী দেখা যায় যে তারা অপেক্ষা থাকেন যে সন্তানকে বুকের দুধ খাওয়ালে যতদিন খাওয়াবেন ততদিন আর গর্ভে সন্তান আসবে না, এই ধারণাটা প্রচলিত ছিল, কিন্তু দেখা যায় এটাও ভুল প্রমাণিত হয়েছে। কারণ এই সময় শুধু বুকের দুধ খাওয়ালে যে সন্তান আসবে না তার প্রেক্ষাপটে দেখা যায় এর মাঝে সন্তান এসে গেছে, কিন্তু এখন চমৎকার দুটো ট্যাবলেট বলা হয়েছে প্রথম 6 মাস এবং পরবর্তী 6 মাস জানানো হয়েছে, তাতে করে অনেকে উপকৃত হচ্ছেন, বিষয়টা জানতে চাই।
4: অবশ্যই আমরা বাচ্চা হওয়ার পরপরই হচ্ছে আমরা যাতে বাচ্চা না চলে আসে এবং আবার পরবর্তীতে যাতে আরেকটা বাচ্চা না আসে তখনই একটা পদ্ধতির কথা আমরা বলি, সেটা আমাদের স্বল্পমেয়াদী আছে দীর্ঘমেয়াদী আছে। স্বল্পমেয়াদী যদি হয় সেই ক্ষেত্রে আমরা আপন ট্যাবলেট একটা আছে সেটা প্রতিদিন তখন থেকে খেলে তার হবে না। যখন বুকে দুধ খায় মনে করে যে মাসিক হয় না বাচ্চাও আসবে না, কিন্তু ওই সময় হচ্ছে আপনার এরই মধ্যে 21 দিনের মধ্যে আপনার ডিম্বাণু আবার তৈরি হতে পারে এবং তারপরে বুকে দুধ খেলেও কখন যে ডিম্বাণু তৈরি হয়ে ডিম্বস্ফুটন হবে তখন কিন্তু মারা বুঝতে পারে না, কারণ মাসিক যেহেতু হয় না এজন্য বাচ্চা চলে আসে। সেই সতর্কতার জন্য অবশ্যই বাচ্চা হওয়ার পরপরই একটা পদ্ধতি নেওয়া উচিত। তারপরে দীর্ঘমেয়াদী আছে আমাদের ইমপ্ল্যান্ট হাতে যেটা কাঠি নেয় এবং কপারটি যেটা জরায়ুতে স্থাপন করা হয় সেটাও কিন্তু বাচ্চা হওয়ার পরপরই দেয় এবং এগুলো দেওয়ার পরে কোনো বুকের দুধের কোনো কমতি হয় না কিংবা তারতম্য হয় না। এটা একটা ভুল ধারণা ছিল যেগুলো নিলে মনে হয় বুকের দুধে তারতম্য হবে।
2: যে কোনো গর্ভবতী মাকে জিজ্ঞাসা করলে তারা জানতে পারবেন যে আপন বড়ি এবং সুখী বড়ি তারা খেয়ে কিভাবে নিরাপদ আছেন আর সুন্দর আছেন, এবং সন্তান যে ঘন ঘন এলে কি সমস্যা তৈরি হয় তা থেকে তারা অনেকে ভালো আছেন, তাদের মুখ থেকে শোনা যাবে। পাশাপাশি আরেকটা তথ্যে আসি যে বিভ্রান্তি ছিল আগে যে বড়ি বা অন্য কোনো ব্যবস্থা নিলে, অর্থাৎ প্রথম দিকেই যদি বিয়ের পরপরই কোনো ব্যবস্থাপনা নেয় পরবর্তীতে আর হয়তো সন্তান আসবে না, এই ভুল ধারণাটা প্রচলিত অনেকের মাঝে আছে এখনো। ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি,
3: রেজা ভাই একটা জিনিস হলো যে পরিকল্পনা যে জিনিসটা করতে বলা হয়েছে যে বিয়ের দিন থেকে পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনাটা হলো এরকম যে আজকে আমার স্ত্রীর বয়স যদি 18 বছর হয় তাহলে অবশ্যই আমাকে 3 বছর গ্যাপ দিতে হবে। কেন 3 বছর গ্যাপ দিতে হবে, কারণটা হলো যে মেডিকেল সায়েন্স বলে যে একটা মা পূর্ণাঙ্গ মাতে এবং অসিফাইড যেটা বংশের যে অসিফাইড সেটা হয়তো পরিপূর্ণ হতে 20 বছর লাগে, তাহলে যদি 21 বছরের বাচ্চা নেয় তাহলে পরিপূর্ণ মার ঘরে পরিপূর্ণ সন্তান আসবে, এটাই মেডিকেল সায়েন্স বলে। সেই আলোকে 3 বছরের মধ্যে 3টা জিনিস করা মনে হয় সবচেয়ে নিরাপদ। প্রথম হলো যে এই 3 বছর লাইফের যে দাম্পত্য সুখ যেটা জীবনের আর কোনোদিন আসবে না সেই দাম্পত্য সুখটাকে এনজয় করা, সাথে কিছু কিছু সঞ্চয় করা, এবং 3 নম্বর যেটা হলো যে সঞ্চয় কেন করবে, যে বাচ্চা যখন নিবে তখন যদি তার আল্লাহ না করুক কোনো বিপদ হয় তখন যাতে নিজেই সেটা খরচ করতে পারে। এবং যে জিনিসটা হলো যে সুস্থ মা যখনই হয়ে গেল 20 বছর পার হয়ে গেল তখন কিন্তু তার পরিপূর্ণ একটা সন্তান আসবে, এবং সে যদি সঠিক চেক আপে থাকে তাহলে দেখা গেছে যে সত্যি পূর্ণাঙ্গ সুস্থ বাচ্চাই হয়। আর একটা জিনিস মনে রাখবেন যে সুস্থ বাচ্চা কিন্তু সমাজ তথা পৃথিবীর কাজে লাগে, কিন্তু একটা অসুস্থ বাচ্চা কিন্তু সমাজ তথা পৃথিবীর বোঝা হিসেবে পরিগণিত হয়।
2: সুস্থ বাচ্চা পাওয়ার জন্য এই স্বাস্থ্য শিক্ষার একটা বিশাল পরিকল্পনা পরিবার পরিকল্পনা অধিদপ্তর রয়েছে, এবং তারই প্রচারণায় তারই উদ্যোগে বাল্য বিয়ে কমেছে। আগে যে একটা বিভ্রান্তি ছিল শুধুমাত্র শিক্ষিত হওয়ার জন্য, তার সফলতা আমরা পেয়েছি বাল্য বিবাহ প্রতিরোধ, এবং বাল্য বিয়ে না করে সঠিক সময় বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা কত বড় ধরনের একটা বিষয়, বড় ধরনের বিনিয়োগ তা প্রমাণ করেছে, এবং সঠিক তথ্য মানার জন্য অনেকে ভালো আছেন। আবারও আসি, ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি।
3: রেজা ভাই ঠিকই বলছেন, কিছুদিন আগে একটা গোলটেবিক বৈঠক হচ্ছিল প্রখ্যাত আমাদের একটা ইংলিশ পত্রিকা, সেখানে আমার একটা বক্তব্য ছিল এরকম যে বাল্য বিবাহ তো আমরা প্রচার দিয়ে অনেকটাই কমিয়ে আনছি, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে এটাকে সাস্টেন করতে পারতেছি না। কেন সাস্টেন করতে পারতেছি না, তার একটাই হলো যে আমাদের যারা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি এবং তার সাথে সাথে হলো যারা জনপ্রতিনিধি, তাদেরকে কিন্তু এই দায়িত্বটাও নিতে হবে। এবং সেদিন কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করছিলেন যে বাল্য বিবাহ যেরকম মাতা পিতার যেরকম কর্তব্য যে তাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত টাকা পয়সা খাবার এবং লেখাপড়ার সুযোগ সুবিধা করে দেওয়ার, এবং সমাজের সিকিউরিটির ব্যাপারে কিন্তু সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। এবং সেই কারণে যদি আমরাও যদি সচেতন নাগরিক হয়ে যদি সচেতন না হই এবং সেই গণ্যমান্য জনপ্রতিনিধিদের কাছে যদি আমরা না যাই, তাহলে কিন্তু এটাকে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে পৌঁছাতে পারবো না। হয়তো কিছুদিন কমবে, আবার এটা কিন্তু বেড়ে যাবে। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, পিতামাতা থেকে আরম্ভ করে সমাজের গণ্যমান্য ব্যক্তি, যে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য আমাদেরকে সঠিক এবং সুন্দরভাবে যাতে দেশ গঠন হয়, এবং প্রতিটা নাগরিক যদি সমৃদ্ধ না হয় তাহলে সমৃদ্ধশালী দেশ হবে না। আমাদের আশা ইনশাআল্লাহ আমরা সেই দিকে লক্ষ্যে এগিয়ে যাব।
2: আর একটা প্রসঙ্গে আপনার কাছে আসি, যে আগে টিউবেক্টোমিটা চাপিয়ে দেওয়া হতো নারীদের উপরে এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হতো এটা নারীদের জন্যই খুব বড় ধরনের বিষয়, কিন্তু আজকাল এনএসভিও বেশ পরিচিত হয়েছে এবং পুরুষদের মাঝে আগ্রহ লক্ষ্য করা যায়, এবং ভুল ভাঙতে শিখেছে সমাজ, ভুল ভাঙতে শিখেছে পরিবার। অর্থাৎ নারীকেই প্রাধান্য দিতে হবে, এগিয়ে আসতে হবে সবসময়, এটা ঠিক নয়। আর এই জন্যেই আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে এনএসভি খুব পরিচিত একটি অধ্যায় এবং পুরুষরা নিজেরা এগিয়ে আসছেন, তার প্রত্যক্ষভাবে আপনি নিজেই জড়িত লক্ষ্য করেছেন। ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি, কি দেখছেন আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি?
3: ঠিকই বলেছেন, এখন আগে যেটা খালি মেয়েরাই সব করবে, এই বাচ্চার সংক্রান্ত যত জিনিসই ঝামেলা পোয়াবে মেয়েরা, কিন্তু এখন কিন্তু এই দর্শনটা পরিবর্তন হয়েছে, সেটা ছেলেরাও এগিয়ে আসছে। এখন স্বামী স্ত্রী দুজনই তো সমানভাবে একটা সংসার গঠনের ভূমিকা রাখে, সেখানে যদি একটা মেজর অপারেশন, কিন্তু যেটা টিউবেক্টমি, যেটা আপনি জানেন যে মেজর অপারেশন, সিজারিয়ান অপারেশনে যেরকম পেট কাটা হয় এটা বড় করে আর এখানে ছোট করে কাটা হয়, একই রকম অপারেশন। আর সেখানে এনএসবি একটা ছিদ্র করে অপারেশন করা হয়, যেটার সেলাইও লাগে না, জাস্ট একটা ব্যান্ডেজ করে তিন দিন পরে খুলে ফেলতে হয়, এবং ভারী কাজ করতে তার কোনো অসুবিধা না, তার সেক্সুয়াল যে কোনো ওই হ্যাম্পার এটা হয় না, শারীরিক এবং মানসিক কোনো কিছুই কিন্তু তার কোনো ব্যাঘাত ঘটে না। এবং যে মেয়েটাকে একটা টিউবেক্টমি করতে হলে 10-12 দিন তাকে রেস্ট নিতে হয় এবং 3 মাস ভারী কাজ থেকেও রেস্ট নিতে হয়, সেখানে একটা পুরুষকে মাত্র 3-7 দিনের মধ্যেই কিন্তু সে এটা করতে পারে। তাই সচেতন যারা ব্যক্তি, আমি মনে করব যে অন্তত পুরুষরা এগিয়ে আসবেন, এবং এনএসবি, যেটা নো স্ক্যালপেল ভ্যাসেকটমি, নো মানে না, স্ক্যালপেল মানে ছুরি, আর ভ্যাসেকটমি ভাস ডিফারেন্সকে কেটে ফেলা, যে ছুরিবিহীন একটা অপারেশন এবং ছোট্ট অপারেশন, যেটা আপনার সংসারকে পরিকল্পিত এবং সুন্দর করে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।
2: প্রিয় শ্রোতা, সফলতা একটা সময়ের ব্যাপার এবং ভুল তথ্য দূর করে অনেক সমস্যা, অনেক জটিলতা। শুধুমাত্র প্রয়োজন সচেতনতা, প্রতিটি পরিবার আজকে সচেতন, ঘরের প্রতিটি নারী সচেতন। সুতরাং এই সচেতনতাই আমাদের বর্তমান যে পর্যায় তৈরি করেছে তা হলো পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে যে ভুল তথ্য ছিল সেই ভুল তথ্য এখন কেটেছে, আমরা সচেতন হয়েছি, আমরা সুন্দর হয়েছি।
3: এবং ভাই একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলছিলেন যে এই চাচা মামা এদের সাথে বিয়ে রহিত করে গেছেন, আজল প্রথা থেকে যেটা পরিবার পরিকল্পনাটা আসে সে আজল প্রথাকে কিন্তু রহিত করে নেই। যার জন্য যে পরিবার পরিকল্পনা, অনেকে বলে যে এটা ইসলাম বিরোধী বা ইয়ে, এটাও কিন্তু না। এই জন্য এই জিনিসটাকে অন্তত মনে রাখতে হবে, আজল প্রথাকে কিন্তু শেষ বিদায় হজে কিন্তু এটা রহিত করা হয় নাই, সেখান থেকে কিন্তু আধুনিক রূপ এই পরিবার পরিকল্পনা পদ্ধতি।
2: পরিবার পরিকল্পনা নিয়ে ভুল ধারণা আমাদের ভাঙতেই হবে এবং এটা ছিল সময়ের ব্যাপার, সঠিক তথ্য মানতে হবে, এটা একটা প্রয়োজনীয় অধ্যায়। আমরা সফলতা পেয়েছি, স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত হয়েছি, প্রতিটি পরিবার সুন্দর হচ্ছে। এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান, আমরা এই লক্ষ্যে আপনাদের মুখোমুখি হই। আজকে অনুষ্ঠানে ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি এবং ডাক্তার হেলেনা জামিন সময় দিয়েছেন, দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জনসংখ্যার গান, শিল্পী তানজিনা করিম স্বরলিপি ও অপু আমান, কথা খন্দকার আব্দুল মোত্তালেব।

0: বন্ধুরা এখন শুনলেন একটি বেতার কার্টুন।
1: দেখো আপা, সবজিটা ঠিক তোমার মতন হয়েছে, আর নাকটা পাইছে দুলা ভাইয়ের।
2: দেখছি, কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না রে। এইবার বড় বেশি কষ্ট হইতাছে, কাহিল লাগতাছে, মাথাটা ঘুরাইতাছে।
1: দুলা ভাই
3: বলো, আমি না
1: খাম্বার মতন খাড়ায় না থাকা জানতো? আফার লাইগা কিছু ভালো খাবার নিয়ে আসেন তো।
3: আচ্ছা, অহনে আনতাছি।
1: কি হইল এই, আবার ফিরে আসেন কেন?
3: মুড়ি আর সানাসু নিয়ে আসি।
1: আসলে আপনার মতো ব্যাককেল মানুষ এই যুগে
2: কি এর ব্যাককেল? কামাই রোজগার ঠিক মতো করতে না পারলেও একটা কাম ঠিকই নিষ্ঠার সাথেই।
3: আরে চুপ করো না, কি খাইবা কও?
2: আমার খাওনের কথা ভাবতাছি না, ভাবতাছি কি খাওয়ামো। আরো একখান নতুন মুখ, চিন্তা লাগে না?
3: কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মুখ দিছেন যিনি, খাওন দিবেন তিনি।
2: ভাবের কথা কই না তো, আগের তিনডারে কি খাওন দিতাস, সবগুলা মেরা মেরা।
1: মেরাস মাস মানে অপুষ্টিতে ভুগতাছে।
3: আমি নিজে তো মেরা।
2: বিড়ালের মতো মিনমিন করো, আরেক সময় তো বাঘের।
3: আরে আমার শর্মিন্দা করে কি সুখ পাইতাছ?
1: তোমরা দুইজন তো দেখি হাসপাতালের মধ্যেই তর্কাতর্কি শুরু করছো, আশপাশে রোগীরা কি কইবো আফা?
3: চুপ করো তো আমি না, ডাক্তার আফার লোকে বড় ডাক্তার হইতাছে, ভাববো বুঝি আমরা অসুখী দম্পতি।
2: বংচং করো না তো, এতগুলা বছর পার করলাম।
3: আরে
4: কি অবস্থা? এই যে আপনি কেমন আছেন? হ্যাঁ দেখি বাচ্চা কেমন আছে। যত্ন নিতে হবে অনেক, আর মায়ের রিপোর্টে দেখছি অনেক কিছুরই ঘাটতি আছে। আর আপনি আপনি
3: যে আমি
4: বাচ্চার বাপ
3: যে একমাত্র।
4: আরে পরে শুনবো, একমাত্র না দুই মাত্র। আসেন আসেন আসেন আমার রুমে আসেন,
3: একটু পরে যাবো ডাক্তার স্যার।
4: আচ্ছা
3: ডাক্তার স্যার, কি জানি কইলেন টিউবেক্টমি। বাপ হইছি বইলা খালি আমার নিয়ে কেন টানাটানি করেন ডাক্তার সাহেব?
4: আরে পুরো কথাটা শুনেন আগে, চাইলে আপনাকেও এনএসভি করে দিতে পারি, তবে এখন আপনার স্ত্রীর জন্য টিউবেক্টমি করানো ভালো সময়। টিউবেক্টমি মহিলাদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেহেতু আপনাদের অলরেডি তিনটা বাচ্চা আছে, সেহেতু আর বাচ্চা না হলে আপনার স্ত্রীর স্বাস্থ্যও ঠিক থাকবে, বাচ্চাগুলোও ভালো থাকবে, ভালোভাবে খেয়ে পরে বড় হতে পারবে। দেখেন, ভেবে দেখেন।
3: ভাবতেছি স্যার, আপনি বলেন।
4: বাচ্চার জন্মের দুই দিনের মধ্যে টিউবেক্টমি করা খুব সহজ আর নিরাপদ। 15-20 মিনিটের মধ্যে ছোট্ট একটা অপারেশন করতে হয়, 100% নিশ্চিত আর সন্তান হবে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। স্বাভাবিকভাবে অপারেশনের 4 ঘন্টা পরেই বাড়ি ফিরে যেতে পারে, কি বলেন আপনি?
3: জমিনার একটু জিগে আসি গা।
4: আচ্ছা ঠিক আছে, যান, সিদ্ধান্ত জানাবেন, কারণ এটা ডাক্তার দিয়ে হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রেই করাতে হয়।
5: প্রিয় শ্রোতা, এবার বিদায়ের পালা।
0: এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি ডক্টর রেজাউল আলম খান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, প্রযোজনায় ছিলেন
5: তোফাজ্জল হোসেন।
6: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহীয়ান ও গরীয়ান। প্রিয় শ্রোতা, এখন পবিত্র আসর নামাজের আজান শুনতে পাবেন।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী রাহাতারা গীতি, শোনাব বন্ধুরা নজরুল সঙ্গীত।

0: রাহা তারা গীতির কণ্ঠে আপনারা ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানের কথা সাজিয়েছেন ডাক্তার নাসরিন সুলতানা। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন খবর শুনতে পাবেন। প্রথমে ইংরেজিতে, এরপর শুনতে পাবেন বাণিজ্যিক সংবাদ।

0: Information and Broadcasting Minister Johiruddin Shopon has emphasized on being more sincere in improving the quality of Bangladesh Television BTV's programs and news by utilizing creative thinking. He said in this regard to turn the manpower into world standard in the most challenging task. The Information and Broadcasting Minister said those at a view exchange meeting on the FIFA World Cup 2026 broadcast at BTV's Dhaka Center today. Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam has warned that no kind of mischief will be tolerated on the roads. He made the warning while talking to journalists after visiting the Saidabad bus terminal in the capital today. The minister said public transport is taking due fare during the Eid journey and people are returning home comfortably. Thousands of people are leaving the capital for their village homes ahead of Eid ul-Adha. Trains are seen departing on schedule from Kamalapur railway station amid heightened security and passenger management measures. Besides, bus and lodge terminals are also seen busy with homebound people. Ahead of the Holi Eid ul-Adha, a festive atmosphere prevails in the capital's sacrificial animal markets. With the start of the Eid holidays, the presence of buyers and sellers are increasing in various markets in the capital. From morning to late night, the markets are filled with the bellowing of cows, bargaining and crowds of people. Meanwhile, law enforcement agencies are working hard to maintain order in the markets and prevent the use of fake money. Director General of Rapid Action Battalion RAB Additional IGP Muhammad Ahsan Habib Polash has said the overall security situation in the country is normal ahead of Eid ul-Adha with no specific threat detected so far. He said this to the journalists after visiting the National Eidgah premises in the capital today. RAB chief said mobile checkpoints and search operations are being conducted in coordination with other law enforcement agencies at important locations in the capital and across the country. The government has taken special measures to ensure uninterrupted electricity supply across the country during Eid ul-Adha. The power division said it has ensured round-the-clock monitoring of power generation, transmission and distribution systems while emergency repair teams have been kept on standby to respond quickly to any disruption. The U.S. military has conducted fresh strikes in southern Iran. The U.S. military central command said targets included missile launch sites and Iranian boats attempting to emplace mines. Iranian media reported explosions in the port city of Bandar Abbas in southern Iran. Meanwhile, a high-level Iranian delegation is currently in Qatar to discuss on a potential deal with the U.S. to end the war. Iranian Foreign Ministry spokesman Ismail Baghaei says some progress has been made in talks with the US, but the signing of an agreement is not imminent. Finally, weather and forecast valid till 1 tonight says in association with rain or thunder showers with temporary west-northwesterly squally wind at a speed of 60 to 80 kilometers an hour over the regions of Kumila, Noakhali and Chattogram. River posts in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Besides, in association with rain or thunder showers accompanied by temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to occur elsewhere over the country. River posts have hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Pitar. Banijik Shangbad. Porchi Amina Laboni. পবিত্র ঈদ ঊল-আজহার প্রাককালে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরুর হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট 27টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 11টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 16টি হাট পরিচালিত হচ্ছে। রাজধানীর সবচেয়ে বড় ও পরিচিত গাবতলী পশুর হাট অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হাট ঘুরে দেখা গেছে দেশি মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের বড় একটি অংশ সাধ্যের মধ্যে ভালো পশু খুঁজছেন। এদিকে হাটে শৃঙ্খলা বজায় রাখতে এবং জাল টাকার ব্যবহার ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রতিটি বড় হাটে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের। পাশাপাশি বিভিন্ন ব্যাংক স্থাপন করেছে জাল টাকা শনাক্তকরণ বুথ ও টাকা গণনার মেশিন। অনেক ব্যাংক মাত্র 5 মিনিটে হিসাব খোলার সুবিধাও দিচ্ছে পশু ব্যবসায়ীদের। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,23,833টি। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। সে হিসাবে চাহিদা তুলনায় প্রায় 22 লক্ষাধিক পশু উদ্বৃত্ত থাকবে। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গতকাল থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ সকল পক্ষকে জানানো হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গতকাল থেকে 7 দিনের জন্য পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 1 জুন থেকে পুনরায় হিলি স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.45 টাকা, ক্রয় 141.78 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23 টাকা, ক্রয় 164.08 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.10 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.81 টাকা, ক্রয় 94.96 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.24 টাকা, ক্রয় 30.62 টাকা, এবং থাই বাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি 5 মিশালি গানের অনুষ্ঠানে। প্রথমেই দেশের গান, আকাশ, পাহাড়, নদী, সাগর। শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পাঁচমিশালি গান, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন প্রসেনজিৎ সরকার ও শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। গানের কথা সাজিয়েছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পাঁচমিশারি গানের আয়োজনে এখন রয়েছে ছায়াছবির গান, শিল্পী প্রীতম, জেফার ও সঙ্গীরা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এখন শুনবেন প্লিংস ব্যান্ডের পরিবেশনায়, কণ্ঠ দিয়েছেন জেমস।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এখন রয়েছে পল্লীগীতি, শিল্পী দিলরুবা খান, গীতিকার ও সুরকার দূরবীন শাহ।

আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি লুইপা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন গীতি নকশায় আমি গাইতে আসছি। আপনারাও আমন্ত্রিত এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেট স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।

0: dear listener, welcome to our English learning program, Let's Speak English. Here I am your presenter, Aisha Siddiqa, would like to make a conversation session with two friends about their hobbies and free time. Today I am joined by two wonderful guests. First we have Zumaina Mahnira Rahman and alongside her another guest, Yasmin Mukta. Thank you Zumaina and Mukta for joining our today's program. Today, two friends Zumaina and Mukta are going to talk about their hobbies and free time activities. So stay with us as we dive into our conversation and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
1: Hi Mukta, how are you doing?
2: Hey Zumaina, I'm doing good. How about you?
1: I'm good too. So are you doing anything special today?
2: Yes, I was just relaxing at home. I read a few pages of a new book in the morning.
1: Oh, you like reading books, right?
2: Yes, I love reading. It's one of my favorite hobbies. I like reading novels and stories, especially mystery and adventure books. What about you, Zumaina?
1: I don't read that much, but I love playing sports. Football is my favorite. I usually play in the afternoon with my friends.
2: That's nice. Playing sports is a good way to stay healthy. How often do you play?
1: I play football 3 to 4 times a week. I try to play regularly after school. It helps me relax and stay fit. What else do you do in your free time?
2: Well, I also enjoy gardening on weekends. I spend time planting flowers and watering the plants in our garden.
1: Wow, gardening sounds interesting. What do you grow?
2: I grow flowers like roses, marigolds and jasmine. I also try to grow some herbs.
1: Do you do it alone?
2: No, my younger brother helps me. He loves the outdoors. Sometimes my mother joined to us. It's a nice family activity.
1: That's so nice. Spending time with family while doing something you love is great.
2: Yes, I agree. What about you? Do you do anything creative like drawing or music?
1: I wish I could draw well, but I'm not very good at it. But I love listening to music. I listen to songs almost every evening.
2: Same here. I listen to music too, especially when I'm studying. It helps me focus sometimes.
1: You listen while studying? Don't you get distracted?
2: Not really. I choose soft or instrumental music. It helps me stay calm and relaxed.
1: Interesting. I should try that. By the way, do you have any other hobbies?
2: Yes, I also enjoy cooking. I try to learn a new recipe from YouTube. Last week, I made homemade pasta and vegetable soup.
1: That's great. I rarely cook, but I can make noodles and eggs.
2: That's good start. Anyway, can learn to cook with practice?
1: You're right. I think trying new things is a part of what makes having hobbies fun.
2: Yes, hobbies help us relax, enjoy our time, and even learn new skills.
1: Life would be boring without hobbies.
0: Okay, thank you Zumaina and Mukta for your wonderful conversation regarding talking about hobbies and your free time. So Zumaina ebong Mukta kach theke amra oder hobby ebong free time somporke janchhilam. So amra amader ei conversation theke ekhon amra kichu English grammar er rules dekhbo, kichu notun shobdo je gulo hocche amra tar ortho shoho ba tar pronunciation shoho dekhbo. Jemon ekhane amra ajke grammar er je part gulo niye alochona korbo tar moddhe দেন হচ্ছে কিছু ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়, কিছু নাম্বার অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার কিভাবে হয়, পার্টস অফ স্পিচ এর কিছু এক্সাম্পল আমরা দেখব। সো প্রথমেই আমরা আসি গ্রামারের যে পার্টটি নিয়ে, সেটা হচ্ছে ভয়েস। সো আমরা জানি যে ভয়েস হচ্ছে বেসিক্যালি কয় ধরনের, সুমাইনা?
1: ভয়েস হচ্ছে দুই রকমের, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস।
0: ওকে, সো ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। সো নরমালি অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন এন্ড প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েস যদি বলি এইভাবে, আই মেড পিৎজা, অর্থাৎ আমি এইভাবে যদি হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে আই আছে, ভার্ব হিসেবে মেড আছে এবং পিৎজাটা হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে বা অ্যাকশন হিসেবে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে যখন প্যাসিভ করবো, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে রিসিভ হবে হচ্ছে অ্যাকশন হিসেবে, অর্থাৎ এখানে আইটা হচ্ছে এখানে অ্যাকশন হিসেবে চলে যাবে এবং অবজেক্টটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে চলে যাবে, অর্থাৎ দ্য পিৎজা ওয়াজ মেড বাই মি। যখন আমরা প্যাসিভ করবো, দ্য পিৎজা ওয়াজ মেড বাই মি। ঠিক একইভাবে আমরা যদি বলি যে আই ইট রাইস, এটা যদি বলি তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ করব তখন কি আমরা কিভাবে বলতে পারি জুমাইনা প্যাসিভ?
1: রাইস ইজ ইটেন বাই মি।
0: রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ এখানে যে অবজেক্টটা ছিল সে অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট হিসেবে চলে আসলো এবং সাবজেক্ট হচ্ছে অবজেক্ট হিসেবে চলে গেল। এছাড়াও আমরা সেন্টেন্সে কিছু কিছু ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে নাউন হিসেবে এক্সপ্রেস করে থাকি বা রিপ্রেজেন্ট করে থাকি। যেমন ওদের কনভারসেশনে ছিল আই লাভ রিডিং বুকস, সো এখানে আমরা দেখছি লাভটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, রিডও ভার্ব, বাট রিড এর সাথে যখন আইএনজি যোগ হবে তখন সেটা জেরান্ড হিসেবে নাউন হিসেবে রিপ্রেজেন্ট করবে। এছাড়াও আমরা হচ্ছে কিছু জেরান্ড ইউজ করেছি আমাদের কনভারসেশনে, জেরান্ড সহ যে সেন্টেন্স গুলো আমরা বলেছি সেন্টেন্স গুলো কি ছিল মুক্তা?
2: সেন্টেন্স গুলো ছিল I love reading book. He enjoys playing football. I like watching movies.
0: Okay, so এখানে read এর সাথে play এর সাথে এবং watch এর সাথে ing যোগ হয়ে এখানে noun হিসেবে ইউজ করছে, অর্থাৎ তার noun হিসেবে এখানে act করছে। এছাড়াও আমরা হচ্ছে গ্রামারে নর্মালি হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার সম্পর্কে অনেক সময় আলোচনা করে থাকি, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার মিন্স ওয়ান আইটেম। যখন কোন সেন্টেন্সে বা কোন একটা কনভারসেশনে কোন এক সিঙ্গেল কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করবো তখন সেটাকে সিঙ্গুলার ফর্মে আমরা এক্সপ্রেস করবো, ঠিক একইভাবে যখন মোর দেন ওয়ান আইটেমস থাকবে তখন সেটা প্লুরাল হিসেবে ইউজ করা হবে। সো প্লুরালের সাথে আমরা নর্মালি যে কোনো নাউনের সাথে এস বা ইএস যোগ করে থাকি। যেমন সিঙ্গুলার নাম্বার এক্সাম্পল যদি এরকম হয় বুক, ফ্লাওয়ার, হবি, ঠিক একইভাবে আমরা যখন এটাকে প্লুরালে কনভার্ট করব তখন বুকের সাথে এস যোগ হয়ে বুকস হবে, ক্লাসের সাথে ইএস যোগ হয়ে ক্লাসেস হবে এবং হবির সাথে আইইএস, অর্থাৎ যেহেতু হচ্ছে হবির পর লাস্ট শব্দটি হচ্ছে ওয়াই বা লাস্ট বর্ণটি হচ্ছে ওয়াই, সো এখানে আইইএস ইউজ করে আমরা হবিজে কনভার্ট করতে পারি। আমরা নর্মালি হচ্ছে পার্টস অফ স্পিচ ইউজ করে থাকি, সো আজকে আমরা কিছু পার্টস অফ স্পিচ ইউজ করেছি। কি কি ছিল পার্টস অফ স্পিচ গুলো জুমাইনা?
1: পার্টস অফ স্পিচ গুলো ছিল নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব।
0: ওকে, সো নর্মালি আমরা জানি যে পার্টস অফ স্পিচ কয় ধরনের আছে, আট ধরনের আছে পার্টস অফ স্পিচ। তো এখানে আমরা হচ্ছে চার ধরনের আলোচনা করেছি, তো চার ধরনের মধ্যে নাউন নিয়ে আমরা আলোচনা করেছি। নাউন মানেই হচ্ছে কোনো কিছুর নাম বোঝাতে আমরা নর্মালি নাউন ইউজ করে থাকি, এবং নাউনটা যে কোনো কিছুর নাম হতে পারে, সেটা একটা নদীর নাম হতে পারে, সেটা একটা বইয়ের নাম হতে পারে, সেটা একটা জায়গার নাম হতে পারে, সেটা কোনো মানুষের নাম হতে পারে। সো এই জিনিসগুলো যখন আমরা বলি তখন সেটাকে আমরা পার্টস অফ স্পিচে বলে থাকি নাউন। সো এখানে বুক, ফুটবল, মুভি এই ধরনের শব্দগুলো নাউন হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করে থাকি। নর্মালি কোনো কিছু করাকে, কোনো কাজ করা, সেই জিনিসগুলো ভার্ব দিয়ে প্রকাশ করা হয়, এবং ভার্বের এক্সাম্পল হিসেবে কি হতে পারে মুক্তা?
2: প্লে, ওয়াচ, কুক, রিড।
0: ওকে, সো প্লে, ওয়াচ, রিড, কুক, অর্থাৎ কোনো কিছু করা বোঝাচ্ছে, খেলা করা বোঝাচ্ছে বা কোনো কিছু দেখা, ওয়াচ করা বা কোনো রান্না করা, এই ধরনের ক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করে থাকি। এছাড়াও কোনো গুণ বা দোষ বা বৈশিষ্ট্য বোঝাতে আমরা পার্টস অফ স্পিচ এর ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি। যেমন আজকের কনভারসেশনে কিছু অ্যাডজেক্টিভ ইউজ করেছে, অ্যাডজেক্টিভ গুলো কি ছিল জুমাইনা?
1: অ্যাডজেক্টিভ গুলো ছিল ডিলিশিয়াস, রিল্যাক্সিং এবং হোমমেড।
0: ওকে, সো এই শব্দগুলো আমরা ইউজ করেছি যে ডেলিশিয়াস অর্থাৎ হচ্ছে যেটা খেতে খুবই কি সুস্বাদু, রিল্যাক্সিং অর্থাৎ হচ্ছে যে খুব রিল্যাক্স মুডে বা বিশ্রাম নিবে, এবং হোমমেড অর্থাৎ আমাদের ঘরে তৈরি খাবারের ক্ষেত্রে আমরা হোমমেড বলে থাকি। সো এই যে শব্দগুলো, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও নর্মালি হচ্ছে আমরা অ্যাডভার্ব ইউজ করে থাকি, অর্থাৎ কোনো সময় অর্থাৎ স্পেসিফিক কোনো টাইম বোঝাতে গেলে আমরা হচ্ছে অ্যাডভার্ব ইউজ করে থাকি। যেমন আজকের কনভারসেশনে ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এই ধরনের শব্দগুলো আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করেছি। সো নাউনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নাউন ইজ দ্য নেমস অফ এ প্লেস, থিংস অর পার্সন, ভার্ব শোজ দ্য অ্যাকশন অর স্টেট, অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ নাউন, অ্যান্ড অ্যাডভার্ব ডিসক্রাইবস আ ভার্ব অর অ্যাডজেক্টিভ। সো এইভাবে আমরা হচ্ছে যদি মনে রাখি তাহলে পার্টস অফ স্পিচ এর যে কোনো ধরনের এক্সাম্পল আমাদের কাছে অনেক ইজিয়ার হয়ে যাবে। সো ডিয়ার লিসেনার, দ্যাটস অল ফর টুডেজ এপিসোড অফ লেটস স্পিক ইন ইংলিশ। উই হোপ ইউ লার্ন সাম নিউ ফ্রেজেস অ্যান্ড গ্রামার রুলস দ্যাট উইল হেল্প ইউ টক কনফিডেন্টলি about your hobbies in English. So this is the time to say goodbye. We'll be here on coming next day. Till then, stay with us, and thanks from me, Aisha Siddiqa, and goodbye.
3: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনা করলেন আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে অঞ্জুমান আরা বেগম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নৌশিন।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, সমবেত কণ্ঠে এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন। গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
0: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে, আমি তোমাদের মা। যাও বাবারা, ঘরে যাও, যাও।
5: কোরবানির পশুর চামড়া সংরক্ষণের সহজ নিয়মাবলী। চামড়া ভালোভাবে ধুয়ে নিন। চামড়ায় লেগে থাকা অতিরিক্ত গোস্ত, চর্বি, ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলুন, তা না হলে ওই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না। চামড়ার গোস্তের পিঠ উপরের দিকে রেখে মুঠি মুঠি লবণ ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে তাতে লাগিয়ে দেবেন। প্রথমবারের লবণ চুষে নিলে আরও একবার লবণ ছড়িয়ে দিবেন। মনে রাখবেন, গরুর চামড়া প্রতিটির জন্য 4-5 কেজি এবং ছাগলের চামড়া প্রতিটির জন্য 1 কেজি লবণ দরকার। চামড়াকে সঠিকভাবে সংরক্ষণ না করা আপনার এবং সকলের দায়িত্ব। চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ। এই সম্পদ সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে বাজারজাতকরণের ফলেই উপযুক্ত মূল্য পাওয়া সম্ভব।
6: আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছর পবিত্র ঈদ উল আজহায় অসংখ্য পশু কুরবানি করা হয়। পশুর বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে, যদি আমরা সতর্ক ও সচেতন না হই। তবে কুরবানিকৃত পশুর উচ্ছিষ্ট পরিবেশ সম্মতভাবে অপসারণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। পশু জবের পূর্বে গর্ত করে নিন, গর্তের মধ্যে রক্ত ও অপ্রয়োজনীয় অংশ পুঁতে রাখুন।
7: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত, প্রথমে ওই ঘর ভুলানো সুরে, শিল্পী শামসি ফারুক সিমকি।

0: এ বিষয়টি নিয়ে শুরুতেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে কোরবানির জন্য তো পশু ক্রয় করতেই হবে, কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায়গুলো কি?
1: গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকপাত করেছেন, বিশেষ করে আমরা আমাদের ঈদুল আজহা আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন, কিন্তু সুস্থ পশু চিনতে না পারায় তারা অনেক সময় সমস্যায় পড়েন। সুস্থ পশু চেনার প্রধান উপায়টা হচ্ছে সুস্থ পশুর চাঞ্চল্য থাকবে এবং মাঝে মাঝে জাবর কাটবে, অন্যদিকে অসুস্থ পশু জিমাবে এবং ক্লান্ত থাকবে। সুস্থ পশু কোথাও শব্দ হলে সেদিকে লক্ষ্য করবে এবং সবসময় সচেতন থাকবে এবং তার নাকের উপর বিন্দুবোধ গাম থাকবে এবং সেটা অনেক সময় নাকের উপরে যে কালো অংশটা আছে সেটা বেজা এবং সকসকে থাকে। আর অসুস্থ পশুর ক্ষেত্রে এটা শুকনা থাকে। সুস্থ পশু সবসময় চটপটে থাকবে, কান এবং লেজ দিয়ে মশামাছি তাড়াবে, সামনে কাবার দিলে জিব্বা দিয়ে টেনে কাবে। সুস্থ পশু সামলাটা সবসময় টান টান মসৃণ এবং উজ্জ্বল হবে, সামলা টান দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে। কিন্তু আমরা অনেক সময় দেখি অবৈধ ওষুধ ইউজ করে বা অ্যাস্ট্রয়েড ইউজ করে যে পশুগুলো মোটা তাজা করা হয় তাদের শরীরের বিভিন্ন অঙ্গ অস্বাভাবিকভাবে ফোলা থাকবে এবং শরীরের কোনো অংশে চাপ দিলে সেখানে পানি জমা থাকার কারণে গর্ত হয়ে দেবে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সময় নিবে। সুস্থ পশুর স্বাভাবিক তাপমাত্রা থাকবে, অন্য ক্ষেত্রে অসুস্থ পশুর তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেশি থাকবে। যদি সময় থাকে সুস্থ পশু চিনার জন্য আমরা তাকে কিছু হাঁটাহাঁটি করে নিতে পারি। পাশাপাশি সুস্থ পশুর দেখবেন যে একটু লক্ষ্য করেন পায়খানা প্রস্রাব করবে একটু সময় দিলে, এবং যেটা মনে রাখতে হবে অন্ধ পঙ্গু দাত্তহীন পশু কোরবানির যোগ্য নয়, এবং কোরবানির জন্য গরুর বয়স 2 বছর বা তার অধিক, ছাগল এবং বেড়ার বয়স 1 বছর বা তার অধিক, এবং ওঁটের ক্ষেত্রে 5 বছর বা তার অধিক হতে হবে।
0: আচ্ছা, এ তো গেল চেনার উপায়গুলো। এবারে যদি জানতে চাই যে কোরবানির জন্য পশু ক্রয়ের পর আমাদের কি কি করতে হবে?
1: পশু ক্রয় করার পর যত সম্ভব কম হাঁটিয়ে সম্ভব হলে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসতে হবে। আসার পর যদি গরমকাল হয় তাহলে পশুকে গোসল করানো সবচেয়ে ভালো, এবং পশুকে বাড়িতে নিয়ে এসে প্রথমেই 3-5 লিটার পানিতে যথাযথভাবে স্যালাইন মেশানো পানি খাওয়াতে হবে। আর যদি আমরা পেট ফাঁপা বা বদহজম এই ধরনের লক্ষণ দেখি তাহলে 1 কেজি পানিতে 100 গ্রাম কাবার সোডা মিশিয়ে খাওয়াতে হবে, এবং কোরবানির আগের দিন পর্যন্ত পশুকে বাড়িতে রাখার জন্য একটা দাঁড়ানোর জন্য তার জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করতে হবে, না হলে পশুর মাংসের গুণগত মান হ্রাস পাবে। এবং পশুকে প্রতিদিন গোসল করাতে হবে, সময় মতো দানাদার খাদ্য দিতে হবে এবং কর এবং ঘাস দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এই জিনিসগুলো আমাদের কোরবানির দিন পর্যন্ত লক্ষ্য রাখতে হবে।
0: এই পশু কোরবানির সময় কোনগুলো আসলে বিষয়ে আমাদের খেয়াল করতে হবে?
1: হ্যাঁ, পশু যখন আমরা কোরবানি করব কোরবানির 12 ঘন্টা পূর্বে পশুকে পানি ব্যতীত কোনো ধরনের খাদ্য দেওয়া যাবে না। বিশেষ করে সর্বোচ্চ দামে দিতে হয় শুধু কর এবং পানি খেতে দিতে পারবো, কিন্তু কোনো দানাদার খাদ্য দেওয়া যাবে না। এবং কোরবানির দিন সকালে কিছু খাওয়ানো যাবে না, শুধুমাত্র পরিষ্কার বিশুদ্ধ পানি খাওয়ানো যাবে, এবং যথাসম্ভব পরিষ্কার জায়গায় পশুকে জবাই করতে হবে এবং ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, এবং পশু যাতে কম কষ্ট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং পশুর ভালো চামড়া পাওয়ার জন্য জবাইয়ের পূর্বে গোসল করাতে হবে এবং চামড়া সারিয়ে পরিমাণ মতো বিশেষ করে আমরা বলি প্রতি কেজিতে 200 গ্রাম লবণ মিশিয়ে দিতে হবে এবং চামড়াটা দ্রুত বিক্রয় কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সেখানে পশু কোরবানি করা যাবে না সরকার কর্তৃক নির্ধারিত স্থানে জবাই করতে হবে, এবং পশুর রক্ত মলমূত্র এবং বর্জ্য অবশ্যই মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে এবং পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে
0: হবে। আমরা তো অনেকেই কোরবানি দিব, সকলের উপকার হবে আজকের আলোচনা থেকে। অনেক ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ সবাই।
2: তো পরামর্শগুলো আমরা নিশ্চয়ই মনে রাখবো যারা এখনো পর্যন্ত কিনি নাই, আর কেনার পরও যে কোরবানির পরও যে বিষয়গুলো এবং রক্ষণাবেক্ষণ পানি খাওয়ানোর বিষয়টা এবং তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা, এগুলো আমরা প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করব, ঠিক আছে না? এখনো 2 দিন সময় আছে। হ্যাঁ, আর যে বিষয়টা আর একটু জরুরি যে কোরবানির পশুর বর্জ্য কিন্তু একটা ব্যবস্থাপনা আছে, সরকারিভাবে ব্যবস্থাপনা করা আছে, তার মধ্যে আমরা নিজেরাও কিছু উদ্যোগ নিয়ে পরিবেশ সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য যে পরামর্শগুলো রয়েছে সেগুলো একটু অনুসরণের চেষ্টা করব। তো পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির পশু জবাইয়ের ফলে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়, রক্ত হাড় চামড়ার অংশ নাড়ি ভুড়ি অন্যান্য আবর্জনা সঠিকভাবে অপসারণ না করলে পরিবেশ দূষণ এবং বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। তাই কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্যই। প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারে সতর্ক থাকতে হবে এই বিষয়ে, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। কোরবানির স্থানে ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা অনেকটাই কমে যায়। এছাড়া সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে এই বিষয়ে। এবং আমরা নিয়মিত এটা করে থাকি, আমাদের এটা অভ্যাসের মধ্যেই বা আমাদের নিয়মিত

0: মধ্যে রয়েছে, কি বলো? এটা কিন্তু আমরা প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর মনে রাখতে হবে যে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের আনন্দ যেমন বজায় থাকে, তেমনি পরিবেশও নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকে। তাই কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ করা আমাদের সকলের জন্যই নৈতিক এবং সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।
1: এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছো,
0: তাই না? হ্যাঁ, পরিবেশ
1: পরিষ্কার করাটা এবং এটা সম্পূর্ণভাবে যাতে সুন্দরভাবে সবাই যাতে মিলেমিশা করতে পারি এবং সচেতন
0: এবং সহযোগিতা
1: করতে পারি, এইটার কিন্তু ওই যে লিলিবু, তুমি তো ব্লিচিং পাউডার কি নাই রাখছো?
2: না, ব্লিচিং পাউডার আমি নিজে কিনে রাখছি, আশেপাশে সবাই রোদ দিচ্ছি।
1: বাহ বাহ, মাসকালা
0: আর হাসিবু মুখে না বললে আমি জানি
2: আমি আগে কিনছি, ওই ব্যবস্থা করে রাখাই
0: মাসাল্লাহ।
2: হ্যাঁ, বলে কি না
1: নামাজ পড়ে আসার সময় মানে কইতাছিল মসজিদ কমিটির সভাপতি ওই যে মোহসেন ভাই আছে
2: বস্তার দরকার নেই,
1: আমি আবার
2: আমরা গ্রামে গঞ্জে থাকি, আমরা গত করে রাইখা দিব, এক সময় সার হইব মাটি দিম, ওর মধ্যে আবার গাছ লাগামু, সেটাই তো
1: তোমার পরিকল্পনা অতীব সুন্দর।
2: পরিকল্পনা
0: প্রায় বহু কথাটা বলে, এখন যুদ্ধ যাওয়ার জন্য আরেকটা কিন্তু আমাদের একটু মানে উপাদান প্রয়োজন, একটু খুশি, একটু হাসি, একটু আনন্দ, তার মানে হচ্ছে গান। অবশ্যই করবো তুমি বুবু, এটা বলার অপেক্ষা রাখে না। তো কৃষি বিষয়ক গান শুনবো আমরা, গরু ছাগল মুরগি হাঁস গানের প্রথম বাণী। শিল্পী হচ্ছেন হালিমা পারভিন, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: এরকম মৃদুমন্দ পরিবেশে গানটা কিন্তু খুব আমাদেরকে উজ্জীবিত করলো, খুব ভালো।
1: 12 মাস হাঁস মুরগি গরু ছাগল ভেড়া কিন্তু 12 মাস,
0: এবং শিক্ষামূলক গানগুলো আমাদেরকে অনেকটাই ভালো ভালো শিক্ষা দেয়।
1: গানের মধ্যে আমরা সুন্দর গুণ্ড সুন্দর সুন্দর পরামর্শগুলো পাই, এগুলো কিন্তু আসলে মনে
0: বলতে পারি যে আমরা আয়োজককে আমি শিল্পীকে ধন্যবাদ জানতে পারি।
1: শিল্পী যেন কিছু বলতে চাই, তুমি একটু
2: জানা বিষয় যখন গানে গানে কয়
0: আবার গাইতে বসে ঠিক
2: আর বুলয়
0: না, একেবারেই না। খুব ভালো লাগলো কথাগুলি। তো আগামী তো আমরা আরো সুন্দর গান শোনার চেষ্টা করবো, সামনে ঈদ আসছে। এবং কৃষিকে আমরা কিভাবে আরো সুন্দর করতে পারি, অর্থাৎ টেকসই, এবং কৃষির জন্য সব রকম চেষ্টা করলাম, চারা বুনলাম, বিভিন্ন রকম বীজ আনলাম, ফসল কিছু তৈরিও হলো, কিন্তু তা টিকলো না, তাহলে তো আমরা
1: শোনো, আমরা তো চেষ্টা করতেছি, সরকারও বহুত ভাবে পরিকল্পনা
0: করছেন, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, আমাদেরকে অনেক অনুদানও
1: দিচ্ছেন, অল্প পুঁজিতে বেশি ফলন যাতে ফলানো যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এক জমিতে 2-3 ফসল করা, এটাও আমরা করি। এই নতুন প্রযুক্তির কারণে অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসছে,
1: যেগুলো আমরা অনেক ভাই, এই যে ধরো আমাদের দেশে আগে কত লোকজন ছিল বলো তো, লোক সংখ্যা ছিল কত, ধরো 20 বছর আগে কত ছিল,
0: ধরে নাও যে
1: 7-10 কোটি লোক ছিল, এখন ধরো 18 কোটি, কম বেশি
0: প্রায় দ্বিগুণ হয়ে গেছে,
1: দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু জমিন তো বাড়ে নাই,
0: জমিন কমছে,
1: কিন্তু সেই তুলনায় কিন্তু ফলন বাড়ছে,
0: দালান কোঠা ইট ভাটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নির্মাণ অনেক জমিন কিন্তু ব্যবহার,
1: ফলন বাড়ছে, ফলন বাড়ার কারণে কিন্তু আমাদের আগে যেমন ধরো মানুষ না খায়াও কিন্তু মানে কষ্ট পাইছে, এখন কিন্তু কেউ কষ্টতে নাই, আল্লাহর
2: রহমতে।
0: সরকার
1: কিন্তু বহুত ভাবে চেষ্টা করতেছে,
0: তো সেই লক্ষ্যে আমরা যদি এগোতে চাই তাহলে আমরা এখন একটা আলোচনা শুনলে আমার মনে হয়
2: কিছু
0: পরামর্শ পাবো। টেকসই কৃষি উৎপাদন এবং পরিবেশ সুরক্ষায় উপকারী পোকামাকড়ের ভূমিকা কি, সেই বিষয় নিয়ে একই সঙ্গে আলোচনাটা শুনবো। তো মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট 2500 নারায়ণগঞ্জে তিনি কর্মরত রয়েছেন, আর তার এই সাক্ষাৎকারটি উপস্থাপন করছেন ফয়সাল আহমেদ। তো শুনে আসি আমরা।
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আজকের আসরে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় টেকসই কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় উপকারী পোকামাকড়ের ভূমিকা, এই বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট 2500 নারায়ণগঞ্জ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ।
3: টেকসই কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় উপকারী পোকামাকড়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা শুরুতেই জানতে চাই এটা কেন প্রয়োজন।
2: ধন্যবাদ। উপকারী পোকামাকড়গুলো টেকসই কৃষির জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই পোকামাকড়গুলো কৃষি উৎপাদনকে ত্বরান্বিত এবং বৃদ্ধি করার জন্য একটা অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে থাকে এবং আমাদের ইকোসিস্টেমকে সুস্থ রাখে। টেকসই কৃষিতে উপকারী পোকামাকড়ের প্রধান ফুলের পরাগধানী থেকে শুরু করে পরাগ রেণু স্থানান্তরিত হয়ে ফুলের পরাগায়ন করে থাকে। পরাগায়নের মাধ্যমে ফুল ফোটে এবং ডিম্বক সমূহ বীজে পরিণত হয়। সুতরাং ফল ও বীজ তৈরির জন্য পরাগায়ন অত্যাবশ্যক একটি প্রক্রিয়া।
3: সাধারণত কোন কোন উপকারী পোকামাকড় কিভাবে টেকসই কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় কাজ করে থাকে, এ বিষয়ে জানতে চাই।
2: শুধু কীট পতঙ্গ দ্বারাই পরাগায়ন নির্ভর করে পৃথিবীর 3/4 বেশি ফসলের উৎপাদন সম্ভব, যার অধিকাংশই ফল, সবজি, তেল, আমিষ, নাট, মশলা, কফি এবং কোকো জাতীয় ফসল। কীট পতঙ্গ হচ্ছে মাঠ ও উদ্যান ফসলের জন্য সবচেয়ে সাধারণ এবং কার্যকরী পরাগায়নকারী। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির মৌমাছি, মাছি, বিটল, প্রজাপতি, মথ, বোলতা ইত্যাদি। উপকারী পোকামাকড়গুলো প্রাকৃতিক ভাবে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন করে থাকে। পরভোজী পোকা যেমন লেডি বিটল, লেস উইং বাগ, সিরাফিড ফ্লাই, মাকড়, প্রেইং মেন্টিড ফসলের ক্ষতিকর এবং পোকামাকড়কে শিকার করে ভক্ষণ করে। পরজীবী বোলতারা পোষক পোকামাকড়ের ডিম, কীড়া, পুত্তলি বা পূর্ণ পোকার দেহের ভিতরে বা বাইরে ডিম পেড়ে দেয় এবং ডিম থেকে কীড়া বের হয়ে ওইসব অংশকে ধ্বংস করে এবং পোকামাকড়ের সংখ্যাকে নিয়ন্ত্রণ করে থাকে।
3: কীট পতঙ্গ দ্বারাই পরাগায়ন নির্ভর করে পৃথিবীর 3/4 বেশি ফসলের উৎপাদন করার কথা বলছিলেন, বিস্তারিত ভাবে আমাদের একটু বুঝিয়ে বলুন এই বিষয়টা।
2: গবেষণায় দেখা গেছে শতকরা 80%-এরও বেশি পুষ্প ধারণকারী উদ্ভিদের পরাগায়ন নির্ভর করে কীট পতঙ্গ তথা বিভিন্ন প্রজাতির মধু সংগ্রহকারী মাছির উপর। পৃথিবীতে 25,000-এরও বেশি প্রজাতির মধু সংগ্রহকারী মাছি আছে। আবাদকৃত ফসলের জন্য মৌমাছি হচ্ছে খুবই দক্ষ পরাগায়নকারী। উদাহরণস্বরূপ আপেল, পিচ, পাম, সাইট্রাস, স্ট্রবেরি এসব ফলের অলধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এভাবে। আবার দেখা গেছে মৌমাছি পরাগায়নের দ্বারা লেবু জাতীয় ফসলের রস এবং মিষ্টতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের শাকসবজি জাতীয় ফসল যেমন বাঁধাকপি, ফুলকপি, মূলা, লেটুস এসব ফসলের ফল ধারণ বৃদ্ধিও পেয়েছে এবং বীজ ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত মৌমাছি পরাগায়ন এবং তৈলবীজ জাতীয় ফসল যেমন সরিষা, রাই, রাই ফসল, সূর্যমুখী এসব জাত ভেদে শতকরা 40% পর্যন্ত ফলন বৃদ্ধি করে। এবং এছাড়াও বীজে তেলের পরিমাণ এবং বীজের অঙ্কুরোদ্গমের হারও বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। মশলা জাতীয় ফসল যেমন পেঁয়াজ বীজ, ধনিয়া, কালোজিরা, মৌরি, শলুক, ফিঙ্গি ইত্যাদি ফসলের ফলন 30% পর্যন্ত বেড়ে যায়। বীজের সজীবত্তা, অঙ্কুরোদ্গম হারও বৃদ্ধি পায়। পৃথিবীর প্রায় 35% খাদ্য উৎপাদন কীট পতঙ্গ পরাগায়নের উপর নির্ভরশীল।
3: সবশেষে জানতে চাই কিভাবে টেকসই কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় উপকারী পোকামাকড় আমরা সংরক্ষণ করতে পারব।
2: কৃষি সমৃদ্ধি টেকসই উন্নয়নের জন্য পরাগায়নকারী কীটপতঙ্গকে সুরক্ষা এবং সংরক্ষণের জন্য তাদের আবাসস্থল সংরক্ষণ, মাত্রাতিরিক্ত বালাইনাশকের প্রয়োগকে নিরুৎসাহিত করতে হবে। গাছের পুষ্পায়নকালে বালাইনাশক ব্যবহার করা যাবে না। রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব প্রযুক্তি যেমন চাষ পদ্ধতিগত পরিচর্যা বা কৌশল, জৈব বালাইনাশক ব্যবহার, সব বালাই প্রতিরোধী যা ট্রান্সজেনিক ফসল ইত্যাদি এসব ব্যবহার বাড়াতে হবে। সুতরাং টেকসই কৃষি উন্নয়ন কর্মসূচিতে পরাগায়নের জন্য মৌচাষ কার্যক্রমকে অন্তর্ভুক্তিকরণ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা কর্মসূচিতে জৈব বালাইনাশকের ব্যবহার, পরভোজী, পরজীবী, প্রাকৃতিক পোকামাকড়ের অন্তর্ভুক্ত এবং সংরক্ষণের যদি ব্যবস্থা করা যায় তাহলেই আমাদের টেকসই কৃষি এবং অ্যাগ্রো ইকোসিস্টেম সুনিশ্চিত হবে। ধন্যবাদ।
3: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং টেকসই কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় উপকারী পোকামাকড়ের ভূমিকা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা মেনে চলব এবং উপকৃত হব। সবাই ভালো থাকবেন।
0: কেমন লাগলো বলতো আলোচনাটা, মানে পরামর্শমূলক আলোচনা, সবার জন্য উপকারী নাকি? ভালো লেগেছে। ভালো লাগলে সেই মোতাবেক ভালো মন নিয়ে, সুস্থ মন নিয়ে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতে হবে। আর এই কাজের মধ্যে আমাদের, হ্যাঁ ঠিক তাই, আমাদের আরেকটা যে জরুরি কাজ সেটা হচ্ছে বৃক্ষরোপণের, কিন্তু কোন এখন আর মাস কাল দিন এটা কোন নির্ধারণ করার প্রয়োজন নাই। সবসময় আমরা বৃক্ষরোপণ করবো,
1: বৃক্ষরোপণ সবচেয়ে
0: অর্থাৎ গাছ লাগাবো, হ্যাঁ
1: গাছ লাগাবো, পানি দেওয়ান লাগবো না, বৃষ্টির পানিতে আল্লাহ গাছ তো অর্থ করে বাড়ায়
0: একেবারে নরম মাটি, উর্বর মাটি। আর জাতিগত ভাবেই, আমাদের প্রকৃতিগত ভাবেই তো আমরা আসলে এই প্রকৃতির অবদান পেয়েছি যে আমরা যেখানেই যা কিছু বুনি না কেন, বপন করি না কেন, ওটা একেবারে ফুলে ফলে সমারোহে ভরে যায়।
4: বাংলাদেশের মাটি খুবই উর্বর, সোনা ফলে।
0: এই জন্য একটা পরামর্শ হয়েছে যে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বনভূমি বৃদ্ধি ও সবুজায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমবে, মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে, জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে। তাহলে আসুন নির্মল জীবন ও দীর্ঘায়ু লাভের জন্য সরকারের সাথে আমরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে নিয়মিতভাবে বৃক্ষরোপণ আমরা করতে থাকি।
1: এই ব্যাপারে আমার একটা কথা আছে বলা, সরকার যে উদ্যোগ নিছে না, সরকারের পাশাপাশি কিন্তু আমরাও একদম সুন্দরভাবে আমাদের বাড়ির যে আশেপাশে যে জমিন পয়রা রয়েছে, প্রতির জমিন পয়রা রয়েছে, সেই জায়গায় সুন্দরভাবে সারিবদ্ধ ভাবে এমন ভাবে গাছ লাগাই দেবো যাতে কিন্তু যে
0: তোমার
1: পরিবেশ সুরক্ষা হবে, দেখতে সুন্দর লাগবে, সেইটাই সেইটাই,
0: অন্যান্য গাছগুলি রক্ষা পায়। পরেরটা শুনতে চাও তো? ঠিক আছে, তাহলে পরের বিষয়টা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে প্লাস্টিক নিয়ে কথা বলছিলাম, বর্জ্য ফেলার ব্যাপারে। তো এই প্লাস্টিক কিন্তু আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে, চলার ফেরায় উঠা বসায় প্রতি ক্ষেত্রে ক্ষতিকর। তো এইটা যে ক্ষতিকর এই কথাটা একটা অভিনয়ের মাধ্যমে, স্পর্জমের মাধ্যমে আমরা শুনি।
1: তাহলে তুমি একটা নাটিকা শোনাবা, তাই তো?
4: শোনাও, শোনাও, শোনাও।

0: হুজুর, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে।
1: আমার চিন্তার কারণ ভালো করেই জানেন। সবকিছু থাকার পরেও খাদ্যের স্বাদ কমার কারণে আফসুসে দিন কাটাচ্ছি।
0: হুজুর, তার যথার্থ কারণ অনুসন্ধানে আমি 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি।
1: জানেন গতকালকে কি হয়েছিল? আমার স্ত্রী খুব শখ করেছিল মাছের ঝোল খাবে, কিন্তু সে মাছের পেটে প্লাস্টিক পাওয়া গেছে। কি সর্বনাশ, মাছে কোনো স্বাদই নেই।
2: হুজুর, শুধু কি মাছের স্বাদ গেছে? না।
1: হুজুর সাহেব মনে হয় খুব মজা করে খাবার খান, তাই হাত গুটিয়ে বসে আছেন।
0: জিনা হুজুর, আমারও একই অবস্থা। নিজের কথা কিভাবে বলি?
1: বলা বলি শুনতে চাই না, আমি এর সমাধান চাই।
2: তার জন্য খাদ্য পরামর্শক এবং কর্ম ব্যবস্থাপক 2 জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা সরজমিনে তদন্ত করতে গেছে, আশা করি একটা ভালো ফলাফল নিয়ে আসবে।
0: ওই যে তাহারা আসছেন হুজুর।
3: আমরা আসতে পারি হুজুর?
1: আসুন। কি কারণে খাদ্যের স্বাদ বিনষ্ট হচ্ছে তার সরাসরি কারণ এবং সমাধান বলুন।
4: অতীব দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের জমি এবং পানির গুণাগুণ নষ্ট হয়ে গেছে, যে কারণে আজ ফসল ফলছে ঠিকই কিন্তু স্বাদ নেই।
3: প্রচুর পরিমাণে মাছ চাষ হচ্ছে ঠিকই কিন্তু তাতেও স্বাদ নেই।
2: হুজুর সেসব জানেন, কি কারণে হচ্ছে তার ব্যাখ্যা দিন এবং সমাধানের পথ বলুন।
3: কারণ হচ্ছে প্লাস্টিক।
1: প্লাস্টিক যা আমি মাছের মধ্যে পেয়েছি।
4: জি হুজুর, প্লাস্টিক পণ্যের প্রতি আজ সবাই অতি মাত্রায় ঝুঁকে পড়েছে, কিন্তু বুঝতে পারছে না কি ক্ষতির বাহককে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে।
3: অজান্তে নিজের এবং পরিবেশের ক্ষতি করে যাচ্ছে।
1: তাড়াতাড়ি আর ব্যাখ্যা করুন।
4: হুজুর, প্লাস্টিক একটি সিনথেটিক বস্তু যা বড় জৈব পলিমার থেকে তৈরি হয়, যেমন পলিথাইলিন, পিভিসি, নাইলন ইত্যাদি। প্লাস্টিক অপচনশীল বর্জ্য বলে এটি পরিবেশে 500 থেকে 1000 বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
3: প্লাস্টিকের কারণে মাটি, পানি ও বায়ু দূষণ বাড়ছে। এর ফলে আমাদের জলাভূমি, কৃষিভূমি, মৎস্য ও জলজ উদ্ভিদ এবং অন্যান্য সম্পদ হুমকির মুখে পড়তে পারে।
1: কেন প্লাস্টিক পণ্যের ব্যবহার এত তীব্র হলো?
0: আমার মতে সহজলভ্য ও সস্তা হওয়ায় প্লাস্টিক পণ্যের জনপ্রিয়তা বেড়ে গেছে।
4: প্লাস্টিকের রিসাইকেল ও রিইউজের পরিমাণ না বাড়ায় এসব প্লাস্টিকের অধিকাংশই সরাসরি চলে যাচ্ছে পরিবেশে।
3: প্লাস্টিক পলিথিন দীর্ঘদিন প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে মাটিতে সূর্যের আলো, পানি এবং অন্যান্য উপাদান প্রবেশে বাধা সৃষ্টি করছে।
4: মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, উপকারী ব্যাকটেরিয়া বিস্তারে বাধা সৃষ্টি করে, যার ফলে মাটির উর্বরতা শক্তি এবং ফসলের উৎপাদনের ক্ষমতা দিন দিন হ্রাস পেতে থাকে।
3: ব্যবহৃত প্লাস্টিক নদী, সাগর ও কৃষি জমিতে স্থান পায় এবং সেসব গলতে বা টুকরো হতে বহু বছর সময় লেগে যায়। এর ফলে মাটি ও পানির দূষণ অব্যাহত থাকছে।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি কেন আমাদের খাদ্যের গুণাগুণ নষ্ট হচ্ছে। এর সমাধান বলুন।
4: প্লাস্টিকের পণ্য ব্যবহার না করাই ভালো, যদি করা লাগে তবে তা ব্যবহারের পর রিসাইকেল ও রিইউজের পরিমাণ বাড়াতে হবে।
1: প্লাস্টিক পণ্য ব্যবহার না করে তার পরিবর্তে কি ব্যবহার করা হবে তার ব্যবস্থা বলুন।
3: এই যেমন ধরুন পাটের তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ এবং প্রয়োজনীয় অন্যান্য পণ্য উৎপাদন হতে পারে।
4: পাট যেমন স্বাস্থ্যকর শাক, তেমনি পাট থেকে তৈরি হয় মজবুত সুতা। পাট প্রাকৃতিক আঁশ এবং দামেও সস্তা।
2: ঠিক বলেছেন, ব্যবহারের দিক থেকে তুলার পরেই পাটের স্থান।
3: তাছাড়া পাট মজবুত ও টেকসই বলেও তা রিসাইকেল করা সম্ভব। পাটের তৈরি ব্যাগ দেখতে সুন্দর, আধুনিক ও মজবুত। এই ব্যাগ ব্যবহারে যেমন পকেটের পয়সা বাঁচবে তেমনি পরিবেশেরও সুরক্ষা হবে।
1: উজির সাহেব।
0: জি হুজুর।
1: আজ থেকে প্লাস্টিক পণ্য ব্যবহারে সবাইকে নিরুৎসাহিত করতে হবে।
0: জি হুজুর।
1: তার পরিবর্তে পাটের তৈরি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে হবে।
0: জি হুজুর, আমি আজই ব্যবস্থা নিচ্ছি।
1: কারণ উদ্ঘাটন এবং চমৎকার সমাধান বের করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নিজেদের ভালো চিন্তা করে আমরা সবাই প্লাস্টিক পণ্যের পরিবর্তে
5: পাটের তৈরি পণ্য ব্যবহার করব।
6: তাহলে সারমুমরা আমরা পেলাম এটাই যে আমরা যাব পলিথিনের বিরুদ্ধে, আমরা থাকবো পাটের
7: ব্যবহার করবো। লাল ডায়লগটা কি দিছে নাটিকায় তুমি শেষ কথা
8: না শুনলাম তো
6: ওটা তো স্লোগানের মতোই আমরা অন্যদেরকে বলবো
7: আমরা ওই স্লোগানটা সবাই চালু করে দেই আমরাও পাটের পণ্য ব্যবহার করব কি
6: কারণে এবং পলিথিনকে আমরা
8: পরিবর্তন করব একটা বর্জন
6: অপরকেও আমরা এভাবে উৎসাহিত করে তুলব তো জবরত শুনি হলো কুরবানির প্রস্তুতি সামনে আছে কাজ ইচ্ছা করে তো দেরি করে
7: দাও সবার জন্য দোয়া কইরো আল্লাহ তাআলা সবার জন্য
8: সবার জন্য দোয়া সবার জন্য
6: তাহলে একটু আমরা আমাদের সুপ্রিয় শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে উঠে যাবার আগ মুহূর্তে একটু জানিয়ে যাওয়া প্রয়োজন মনে করছি আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালি ফসল আর এটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা তাহলে চলো একসাথে
8: চলো যাই চলো

0: সফি মণ্ডলের কণ্ঠে লালন গীতি শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি মেজবা বাপ্পি, আমি আসছি গান নিয়ে বাংলাদেশ বেতারের পবিত্র ঈদ উল আজহার বিশেষ গীতি নকশায়। ঈদ আনন্দে বাংলাদেশ বেতারের সাথে থাকুন।
2: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এবার আপনাদের জন্য রয়েছে দেশের গান। শিল্পী রন্টি দাস, কথা সাজিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, আর গানটিতে সুর করেছেন অশোক কুমার সরকার।

0: রন্টি দাসের কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 20.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 89%, সন্ধে 6টায় 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:40। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Vetar. Now in weather forecast read by Shahnaz Parveen. Dhaka Met Office forecast for Indian River Plus warning valid till 1 a.m. It may expect temporary gusty wind at a velocity per hour 60 to 80 km in west or northwest direction over the regions of Kumilla, Noakhali and Chattogram. It also may expect rain or rain with thunder shower. River pools in these areas have been west. Naval warning signal number 2. Repeat, naval warning signal number 2. Others, it may expect temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km. River pools in these areas have been west. Local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expect temporary gusty or squally wind with lightning in many places of Rangpur, Rajshahi, Moymenshing and Sylhet, Dhaka, Chattogram and one or two places of Khulna and Borishal. Medium to heavy to very heavy rainfall is expected over the regions of Rangpur, Rajshahi, Dhaka, Moymenshing, Chattogram and Sylhet divisions. Day temperature may slightly decrease and night temperature may slightly increase all over the country. Today, the maximum temperature was recorded in Mongla 36 degrees Celsius and minimum was in Tangail 20.4 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 28.9 degrees Celsius, minimum was 22 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 89%, at 6 p.m. 95%. Tomorrow, the sun rises over Dhaka at 5:12 a.m. and sets at 6:40 p.m. That's all for weather in time.
0: বাংলাদেশ বেতার। এবারে শুনবেন একটি বিজ্ঞপ্তি। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2026-2027 শিক্ষাবর্ষের জন্য প্রফেশনাল মাস্টার্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং PMEEE প্রোগ্রাম ইভিনিং তৃতীয় ব্যাচ চালু করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রোগ্রামটি বিশেষভাবে শিল্পক্ষেত্রে কর্মরত পেশাজীবীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়েছে। অনলাইনে আবেদনের পোর্টাল খোলা থাকবে আগামী 16 জুন 2026 পর্যন্ত। অনলাইন পোর্টাল du-eee-pmeee.admission-8.com/. অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায় রাত 10:05। বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুরতরঙ্গ শুনবেন রাত 10:30। এরপর রয়েছে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। 28 মে পবিত্র ঈদুল আজহা, এ উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে এখন তা জানিয়ে দিচ্ছি। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন সকাল 10:20। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ট্যাগের মহিমায় খুশির ঈদ সকাল 10:30। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ বেলা 11:05। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান দুপুর 12:20। নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ বেলা 2:20। ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর বেলা 3:05। বিশেষ গীতি নকশা ঈদুল জোহার চাঁদ হেসেছে বিকেল 5:30। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে 6:35। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটক জীবন কাঠি রাত 10:00, রচনা শেখ মোস্তাগিসুর রহমান, প্রযোজনা ABM মাহবুবুর রহমান। এতক্ষণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে তা জানিয়ে দেওয়া হল। আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সম্মানিত জনসাধারণের প্রতি অনুরোধ, যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তে ট্রেন বাস লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না, চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন বাস লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না, ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন।
2: কোরবানির পশুর চামড়া ছাড়ানোর জন্য উপযুক্ত ছুরি ব্যবহার করুন এবং ছাড়ানোর আগে ছুরি দিয়ে সঠিকভাবে দাগ দিয়ে নিন। মূল্যবান চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। জবাই করার পর পশুর চামড়ার উপর রক্ত জমাট বাঁধতে দেবেন না, তাতে চামড়ার ক্ষতি হতে পারে। চামড়া ছড়িয়ে নেবার পর ভেতরের অংশ লেগে থাকা মাংস ও চর্বি তুলে ফেলুন এবং চামড়া পানিতে ধুয়ে লবণ মাখিয়ে সংরক্ষণ করুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয়
3: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7:00 বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি লুলুয়া ইসাক মুন্নি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখ মানুষের ভিড়। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোরবানির পশু ব্যবসায়ীদের হাঁক ডাক দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। সড়ক পরিবহন সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম আজ রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি করেন। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিটিভির ঢাকা কেন্দ্রে আসন্ন ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে জনবলকে সময় উপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 375 জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য উপকার ভোগীদের মধ্যে সহায়তার অর্থ প্রদান করেন। এদিকে ঈদুল আজহা উপলক্ষে আজ নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে 500 দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে এই অনুদান বিতরণ করেন। পবিত্র ঈদুল আজহার দেশের সর্ববৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ জামাতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা পুলিশ সুপার ঐতিহাসিক এই ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য দ্রুত ও পরিচ্ছন্নভাবে অপসারণের সুবিধার্থে 10,000-এরও অধিক বিশেষ ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে এসব ব্যাগ বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, ঈদে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত ব্যাগে সংরক্ষণ করে দ্রুত অপসারণের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংস্কারের কাজ অতি শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।

0: বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, এ সংস্কার কাজের জন্য ব্যয় হবে 11,29,00,000 টাকা। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি হলেই চলতি সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। শিল্পকলা একাডেমির সংস্কার কাজের মধ্যে রয়েছে মঞ্চ, বিকল ফ্যান ও জেনারেটর, নষ্ট সাউন্ড সিস্টেম ও হেডব্যাগ ক্রেন। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:12 এবং সূর্যাস্ত সন্ধে 6:40। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আজকে তো বেশ ঝড় বৃষ্টি, আবার রোদ, মানে রোদ ওঠেনি আজকে তেমন, ঝড় বৃষ্টি নিয়ে বেশ
3: ভালোই লাগলো।
2: তোমরাও তো দেখলাম গরুর হাটে খুবই ঘোরাঘুরি করলে।
4: মাস্টার ভাই, গরুর হাটে যে গরু কিনতে যে বিজেপির একেবারে,
2: আরে এটাই তো মজা, এটাই তো মজা।
5: অভিজ্ঞতা হলো যে গরু তো ঠিক মতনই আসছে এবং কেনাকাটা হচ্ছে, বেচা কেনা হচ্ছে ভালো। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এই যে এই তোমার মনে করো গিয়ে যে এই যে গরুর যে বিষ্ঠা, হ্যাঁ, এগুলা নিষ্কাশনের ব্যাপারে কিন্তু তোমার খুব একটা ইয়ে করতেছে না, তাতে কিন্তু গরুর জন্য ক্ষতি আর এটা আমাদের জন্য ক্ষতি। তো পরে দেখলাম যে ওই যে আমার পাড়ার যে ছেলেপেলেগুলো, যুবক যুবতী তরুণরা, তারা কিন্তু দেখলাম যে নিজেরাই এই কাজ করা শুরু করে দিল, পরিষ্কার পরিচ্ছন্ন।
2: বাহ,
5: খুব ভালো লাগলো।
2: এই তো গতকালকে আমরা বলেছিলাম মনে আছে, ভাবি আমরা যদি না জাগি কেমন সকাল হবে,
3: সবাই মিলে এই কাজ করতে
2: হবে। আমরা সবাই মিলে যদি
5: পরে মনটা ভালো হয়
2: তাহলে কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটাও, এই যে বিশেষ করে এই যে ঈদ উল আজহার সময় যে কোরবানির পশু জবাইয়ের ফলে যে প্রচুর প্রচুর আবর্জনা সৃষ্টি হবে, বর্জ্য সৃষ্টি হবে, সেগুলো কিন্তু এই রক্ত, হাড়, চামড়ার অংশ, নাড়িভুড়ি বা অন্যান্য আবর্জনা সঠিকভাবে যদি আমরা অপসারণ না করি তাহলে কিন্তু পরিবেশ দূষণ হয় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে।
5: ঠিক বলেছ।
2: তাই কোরবানির পশুর, মানে কোরবানির আগে অন্তত বর্জ্য ব্যবস্থাপনাটা কেমন হবে,
3: তার ব্যবস্থাপনা নির্দিষ্ট জায়গায় ফেলতে
2: হবে। আর একটা জিনিস তো জানোই যে আমাদের যদি এই খাওয়া দাওয়ার কথাও যদি ভাবি আমরা, তাহলে এই যে সুস্বাস্থ্যের জন্য কিন্তু নিরাপদ এবং পুষ্টিকর খাবারের আর কোনো বিকল্প নেই।
5: হ্যাঁ, সত্যি কথা।
2: তুমি যদি, আমি যদি সুস্থ চাই, আমাদের সন্তানদেরকে সুস্থ রাখতে চাই, তাদের
3: পুষ্টিকর খাবার
5: খাবার খাওয়াতে হবে।
2: তো এই বিষয়ে আজকে শুরু করব, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব। আর এ বিষয় নিয়ে আজকে বলবেন ডক্টর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। আর তার সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছেন ইশরাত জাহান। আমরা এটা শুনি আগে।
3: আচ্ছা শুনি।
6: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আসরে। আমাদের আজকের বিষয় সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বার্টান। স্বাগত আপনাকে আজকের আসরে। আর প্রথমেই যে

0: বিষয়টি আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে খাদ্যের উপাদান ও প্রধান কাজ আসলে কি?
1: ধন্যবাদ। আসলে একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রথমে যেমন নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয় এবং সেই সাথে পুষ্টির যে উপাদানগুলো রয়েছে সে সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তো সাধারণত আমরা ছটি উপাদান রয়েছে, তার সাথে আরও একটি উপাদান যেটা আস আমরা বলতে চাচ্ছি। প্রথমত আপনার শক্তির যে উৎসটা, আমরা শর্করা থেকে বিশেষ করে আমরা ভাত থেকে কিংবা

0: চর্বি বা তেল, আমরা সাধারণত তেল, ঘি, মাখন, এখান থেকে চর্বির চাহিদাটা পূরণ করে থাকি। ভিটামিন, মিনারেলস, আসলে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল থেকে এই ভিটামিন এবং মিনারেলসের চাহিদাগুলো আমরা পূরণ করে থাকি। একই সাথে বিভিন্ন ধরনের আহারজাতীয় খাবার থেকে আঁশের চাহিদা পূরণ করে থাকি, বিশেষ করে শাকসবজি, ফলমূল থেকে রয়েছে, এটাও একটা উপাদান। সর্বশেষ বলা যেতে পারে যেটা পানি, যেটা অপর নাম জীবন আসলে, তবে অবশ্যই সেটা নিরাপদ এবং বিশুদ্ধ পানি হতে হবে।
1: এবারে আপনার কাছ থেকে একটু জানতে চাইব, খাদ্যের পুষ্টি অপচয় রোধে করণীয় কি?
0: প্রথমে পারিবারিকভাবে একটা পরিকল্পনা থাকা দরকার, বিশেষ করে একটি পরিবারে বিভিন্ন ধরনের, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রমের মানুষ থাকে, তাদের চাহিদা অনুসারে কেনাকাটাটা, অর্থাৎ আপনি কোনটা দরকার কোনটা দরকার নয়, প্রয়োজন অনুযায়ী কেনাকাটাটা বাঞ্ছনীয়। তার সাথে সাথে আমাদের রন্ধনশালা যেহেতু রান্নার কাজটা সম্পন্ন, আমাদের মায়েরা বিশেষ করে এই কাজে করে থাকেন, সেক্ষেত্রে রান্নার ক্ষেত্রে প্রথমত বাজার থেকে যে শাকসবজি, ফলমূল কিংবা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র যেটাই আনুক না কেন, প্রথমে গ্রেডিং, সর্টিং আমরা বাছাই করার কথা বলি। তারপর রান্না করার ক্ষেত্রে আমরা বলি যে যখন যে কোনো সবজি, ফল কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, এবং কাটার সময় খেয়াল রাখতে হবে একটু বড় বড় টুকরো করে কাটতে হবে। খেয়াল রাখতে হবে যে কাটার পরে যেন আর ধোয়ার যে কাজটা সেটা যেন না করতে হয়। একই সাথে বলতে হয় যে রান্না যখন করবেন, বিশেষ করে শাকসবজি, ফলমূল যেটাই আমরা রান্না করতে যাই না কেন, তার বর্ণ যেন পরিবর্তন না হয়। তাহলে বর্ণ যদি পরিবর্তন হয় তাহলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। একই সাথে নির্দিষ্ট তাপের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো মেনে রান্না করলে পুষ্টিগুণ বজায় রেখে রান্না করাটা সম্ভব হবে।
1: চমৎকার বলেছেন। এবারে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে জানবো আপনার কাছ থেকে।
0: আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি দশজনে আমরা অনিরাপদ খাবার গ্রহণ করছি, যার ফলে বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এই জন্য আমরা বলছি যে অবশ্যই খাবার নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হতে হবে। আমরা কম খাবো বাট সেটা অবশ্যই নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হতে হবে। সর্বপ্রথম আমরা যদি চিন্তা করি আমাদের মাথা, অর্থাৎ ব্রেনের কথা যদি চিন্তা করি, সেই মস্তিষ্ক ভালো রাখার জন্য যে উপাদানগুলো, বিশেষ করে ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা বলে থাকি, অ্যান্টিঅক্সিডেন্ট কথা বলে, বিভিন্ন ধরনের ভিটামিনের কথা, ভিটামিন ডি এর কথা বলে থাকি, যেগুলো মূল উৎসই হচ্ছে আমাদের বিভিন্ন খাদ্যের অনুপুষ্টি বা ভিটামিন বা পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলেই তাহলে সেটা আমরা পাবো। একই সাথে আমরা বলি যে মানুষের দৈহিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয়, যেমন আমরা প্রোটিনকে প্রাধান্য দিয়ে থাকি, অবশ্যই প্রাণীজ প্রোটিনকে প্রাধান্য দিব। খেয়াল রাখতে হবে যে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যে বৃদ্ধি করে তার জন্য কিন্তু খাবারের এবং পুষ্টিকর খাবারের ভূমিকা রয়েছে। শক্তির যোগান নিশ্চিত করতে, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের ঝুঁকি, বিশেষ করে রোগের যে ঝুঁকি হ্রাস করতে খাদ্যের ভূমিকা রয়েছে। মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রয়েছে। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সেক্ষেত্রে কিন্তু ভিটামিনের বা অন্যান্য যে শক্তির উৎস যে খাবার, নিরাপদ খাবার নিশ্চিত করা দরকার। একই সাথে আমাদের হাড় গড়া, অস্থি মজ্জা নিশ্চিত সুগঠিত করার ক্ষেত্রে পুষ্টিকর এবং নিরাপদ খাবারের ভূমিকা রয়েছে, এবং আমাদের হৃদযন্ত্র ভালো রাখার জন্য পুষ্টিকর নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে।
1: সব শেষে আপনার কাছে জানতে চাইব, খাদ্য নিরাপদ ও পুষ্টিকর রাখতে আমাদের করণীয় কি?
0: প্রথমত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। আমরা জানি যখন যে খাবারগুলো তৈরি করতো সেক্ষেত্রে প্রসেস থেকে শুরু করে একবারে হ্যান্ড ওয়াশিং থেকে শুরু করে আপনি যে যন্ত্র ব্যবহার করছেন, যে ছুরি ব্যবহার করছেন, যে পাত্র ব্যবহার করছেন, অবশ্যই নিরাপদ এবং একেবারে পরিচ্ছন্ন হওয়া বাঞ্ছনীয়। একই সাথে কাটা বাটা কিংবা রান্নার ক্ষেত্রে যে নিয়মগুলো, বিশেষ করে আমি প্রথমে বলেছিলাম যে কাটার পর আর ধর সুযোগ নেই। একই সাথে নির্দিষ্ট তাপে যেমন রান্না করতে হবে, বিশেষ করে আমরা সংরক্ষণের ক্ষেত্রে আমরা অনেক সময় উদাসীন থাকি। আমরা দেখি একই ফ্রিজে মাছ, মাংস, দুধ, ডিম একই জায়গায় থাকে, এটি স্তরে স্তরে স্তরে ভিন্ন, বিশেষ করে রেডি ফুড যেটা আমি এখনই খাবো সেটাকে উপরে স্তরে রাখার ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে পাঁচের নিচে এবং সাইটের উপরে খাবার সংরক্ষণ করতে হবে এই তাপমাত্রাটা, আর পাঁচের এবং সাইটের মাঝামাঝি এটা বলা হয়েছে ড্যাঞ্জার জোন, এই অবস্থায় খাবার সংরক্ষণ করা যাবে না। পাশাপাশি আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা বলি যে নিরাপদ তাপমাত্রার পাশাপাশি নিরাপদ পানি, বিশেষ করে আমরা পানি বা অন্যান্য যে খাদ্য উপাদান, মুখরোচক বিশেষ করে মশলা জাতীয় যে উপাদানগুলো ব্যবহার, সেগুলো যেন নিরাপদ এবং তাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। একই সাথে সঠিক পাত্র নির্বাচন করা অত্যন্ত জরুরি। যদি আমরা সুস্থ দেহে বাঁচতে চাই তাহলে অবশ্যই নিরাপদ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার প্রশ্নের উত্তর দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য।
2: তাহলে আমরা শুনলাম তো সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে। আর বলছিলেন ডক্টর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট। তো তাকে অনেক ধন্যবাদ। তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কিন্তু যে বিষয়টা নিয়ে মনে করায় দেওয়ার জন্য বলছে, প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ পরিবেশের জন্য ক্ষতিকর।
3: ছোট মিয়াকে আবারও স্মরণ করে দিও,
2: হ্যাঁ, কোরবানির স্থান ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যায়। তাই জন্য সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা বজায়

0: তার মানে বাড়ির পাশে কোন খালি জায়গা রাখা যাবে না, পতিত রাখা যাবে না, চাষ করতে হবে
1: অবশ্যই।
0: গানটি শুনলাম রুকসানা মমতাজের কণ্ঠে, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ আর সুরকার এস এম আব্দুল আউয়াল। এবারে দেখো, উন্নত পদ্ধতিতে করলো চাষের একটা ভূমিকা রয়েছে, সেটা কি এই সম্পর্কে বলছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি। আর তার সাথে কথা বলেছেন জুবায়েদ হোসেন পলাশ, আমরা শুনি।
2: আচ্ছা শুনি।
3: করলা সারা বাংলাদেশের একটি পরিচিত সবজি এবং অর্থকরী ফসল হিসেবেও করলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আসরে আপনাদের স্বাগত জানাই, এবং যেহেতু করলা নিয়ে কথা বলা শুরু করেছি, আসরে করলা নিয়েই আজ আমরা জানাবো উন্নত পদ্ধতিতে কিভাবে করলা চাষ করা যায় বা করলা চাষের কি ভূমিকা, সে বিষয়ে কথা বলবার জন্য আজকের আসরে আমাদের উপস্থিত রয়েছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ।
3: প্রথমে আমরা জানবো যে করলার পুষ্টিগুণ কি রয়েছে বা করলা চাষের জন্য উপযুক্ত জলবায়ু কেমন প্রয়োজন।
4: জি নিশ্চয়ই, করলা একটি রুচিকর ও পুষ্টিকর গ্রীষ্মকালীন সবজি। করলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এছাড়াও এতে আছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি ভালো রাখে এবং চোখের নানা সমস্যা সমাধানে সাহায্য করে। পাশাপাশি করলায় রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা দাঁত ও হাড়কেও মজবুত রাখে, এবং এতে থাকা ভিটামিন সি ত্বক ও চুল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর করলা পাতার রস মধুর সঙ্গে খেলে অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো সমস্যার সমাধান খুব সহজেই মেলে। এবার আসি করলা চাষের জন্য উপযুক্ত জলবায়ুর কথায়। সাধারণত বাংলাদেশের আবহাওয়া করলা চাষের জন্য বিশেষ উপযোগী। আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় করলা ভালো জন্মে। আর জৈব পদার্থযুক্ত দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি করলা চাষের জন্য উত্তম হিসেবে বিবেচিত হয়।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, শুনলেন করলার পুষ্টিগুণ নিয়ে এবং উপযুক্ত জলবায়ু কেমন প্রয়োজন। তো এবারে আমরা উপযুক্ত জাত সম্পর্কে জানবো এবং কিভাবে মাটি তৈরি করা যায় সে বিষয়ে।
4: আসলে বাংলাদেশের করলার বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাত রয়েছে। এসব জাতের মধ্যে বাড়ি করলা এক এবং বিএডিসির গজ করলাটা উল্লেখযোগ্য। এসব ছাড়াও করলার আরও বেশ কিছু হাইব্রিড জাত রয়েছে, যেমন বুলবুলি, টিয়া, প্যারট, কাকলি, তাজ, আটাশি, গ্রিন স্টার, গৌরব, প্রাইট এক, প্রাইট দুই, গ্রিন রকেট, হিরক, মানিক, জয়, রাজা, প্রাচী ইত্যাদি জাত উল্লেখযোগ্য। এবার আসি করলার জমি তৈরির বিষয়ে। প্রথমেই 4-5টি চাষ ও মই দিয়ে মাটিকে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। মই দিয়ে জমি সমান করার পর 1 মিটার চওড়া করে বেড তৈরি করে তার মধ্যে 30 সেন্টিমিটার চওড়া করে নালা কাটতে হবে। জমি যতটুকু লম্বা ততটুকুই লম্বা বেড তৈরি করতে হবে। বীজ বপনের 7-10 দিন আগে মাদায় পচা গোবর এবং মাদার মাটির সঙ্গে সার মিশিয়ে দিতে হবে। আর বীজের পরিমাণ সাধারণত প্রতি শতকে 15-20 গ্রাম এবং প্রতি হেক্টরে 3-4 কেজি করে।
3: নিশ্চয়ই কিছু পরিচর্যা প্রয়োজন এই করলা চাষের জন্য।
4: জি জি,
3: সেই বিষয়ে যদি বলেন।
4: করলার জমিতে রসের অভাব হলে 2 বেডের মাঝখানে নালা দিয়ে সেচ দিতে হবে। বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমার সঙ্গে সঙ্গে তা অবশ্যই দ্রুত নিকাশের ব্যবস্থা করতে হবে। আর করলা গাছ বড় না হওয়া পর্যন্ত আগাছা দমন করতে হবে। প্রতি মাদায় 2টি করে চারা রেখে বাকি চারাগুলো খুব দ্রুতই তুলে ফেলতে হবে। করলার চারা 10-15 সেন্টিমিটার লম্বা হলেই গাছের গোড়ার কাছাকাছি মাটিতে বাঁশের কঞ্চি বা কাঠি পুঁতে একদিকে কাত করে বেঁধে দিতে হবে।
3: তবে পোকা বা রোগ দমনেরও বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন, আমরা আপনার কাছে শুনে নিব সেই বিষয়ে।
4: আসলে করলা গাছে খুব একটা বেশি পোকার আক্রমণ দেখা যায় না, তবে করলা গাছে ফলের মাছি পোকা এবং কখনো কখনো ডাউনি মিলডিউ রোগের আক্রমণ হতে পারে। সাধারণত ফলের মাছি পোকা আক্রমণ করলে ফলগুলো অকালেই ঝরে পড়ে। এটি দমনে আক্রান্ত ফল কীড়া সহ সংগ্রহ করে মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। এছাড়া বিষ্টোপ ও ফেরোমন ফাঁদও ব্যবহার করা যেতে পারে। তবে আক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে রিপকর্ড বা সিম্বুস 20 EC প্রতি লিটার পানির সঙ্গে 1 মিলিলিটার হারে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর 2-3 বার স্প্রে করতে হবে। আর করলার ডাউনি মিলডিউ রোগের প্রভাব যদি বেশি হয় সেক্ষেত্রে পাতার উপর ছোট ছোট হলুদ দাগ পড়ে পাতা ঝলসে ও কুচকে যায়। এই রোগ দেখা দিলে প্রতি লিটার পানির সঙ্গে 2 গ্রাম ডায়থেন M45 মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
3: আসলে বন্ধুরা শুনলেন তো, রোগ বালাই কিভাবে দমন করা প্রয়োজন বা কিভাবে করা যেতে পারে, পোকামাকড় হলে কি করা যায়, একটু ফসল সংগ্রহ নিয়েও জেনে নিই বা ফলন কেমন হতে পারে এই চাষাবাদে, এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আপা যদি বলেন।
4: জি, সাধারণত বীজ বপনের 50-60 দিন পরেই করলা গাছে ফল ধরে, আর ফল ধরার 12-15 দিন পর করলা সংগ্রহ করা যায়। আর ভালোভাবে যদি এভাবে যত্ন নেই তবে হেক্টর প্রতি 12-15 টন পর্যন্ত করলার ফলন পাওয়া সম্ভব।
3: জানা হলো, বোঝা হলো, শোনা হলো, এখন হলো করার পালা। আমরা হয়তো করলা চাষে অনেকেই আমাদের যারা আসরে রয়েছেন, যারা শুনছেন, তারা করলা চাষ করছেন, কিন্তু সঠিক পদ্ধতি জেনে যদি করলা চাষ করা যায় তাহলে ফলন যেমন বাড়বে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া সম্ভব।

0: ভাই সাহেব, আমরাই সি মেয়ে দেখতে, আপনি মেয়ে না দেখাইয়া আমার ঘর বাড়ি দেখাইতেছেন, ব্যাপারটা কি?
1: না ব্যাপার আর কিছু না ভাই সাহেব, আপনারা আইসেন হঠাৎ কইরা, খবর না দিয়া। আমার মেয়েটারে চুল বান্ধনের সময় দেবেন তো নাকি?
2: না না ঠিক আছে, আমার ভালোই লাগতেছে। ভাই সাহেব দেখি মুরগিও পালেন?
1: হ্যাঁ, এইগুলো হলো আমার ডিম পাড়া মুরগি, উন্নত জাত। সংসারে সব মিল্লা মানুষ আমরা পাঁচজন, মুরগি রাখছি আটটা, পাঁচ ছয়টা ডিম রোজ পাই। আসেন এইদিকে আসেন।
2: আরে এইটুক গাছে পেঁপে ধরছে?
1: এইটার জাতি এমন, গাছ ছোট, পেঁপে ধরে মেলা, আর মিষ্টিও খুব। আর ওইগুলা ওইগুলা পেয়ারা গাছ, কাজী পেয়ারা।
0: মেয়ের চুল বান্ধা হয় নাই?
2: আপনি তো ছটফট করেন কে?
1: জি হইলে তো ডাক দিব।
2: ভাই সাহেব,
1: হ্যাঁ,
2: পুকুরে ভাসতেছে কি?
1: দম নিতেছে তেলাপিয়া মাছ, কয়েক জাতের পোনা ছাড়ছি।
2: আরে গরু আছে দেখতেছি।
1: চাষা মানুষ গরু থাকবো না? দুইটা হালের বলদ, একটা দুধের গাই। আসেন আসেন, ওই ঘরের পিছন দিকটায় যাই।
0: মেয়ের চুল মনে হয় বান্ধা হয়ে গেছে,
2: ওইলে ডাক দিব তো।
1: জি জি জি, এই যে দেখতেছেন, এটা শাকসবজির বাগান, বছরের বারো মাসই কিছু না কিছু পাই। হিসাবে ধরেন গিয়া দৈনিক এক কেজির মতন শাকসবজি এই বাগান থেকে পাই।
2: ভাই সাহেব, আপনি দেখতেছি বাড়ির এক বিগত জায়গাও ফেলায় রাখেন না।
1: জি জি, সবই পুষ্টির প্রয়োজনে, যা দেখলেন সবই আমার পরিবারে পুষ্টি যোগায়। আসেন ভাই সাহেব, এবার এবার মেয়ে দেখেন, তার চুল বান্ধা হইছে।
0: ভাই সাহেব,
1: হ্যাঁ,
0: তার আর দরকার নাই। যে মেয়ের বাপের এত গুণ, এত কামের মানুষ, তারে আমি না দেখেই পছন্দ করলাম, কি করো ফিকের মা?
2: উচিত কথা, বাপের গুণ মেয়ে তো কিছু হইলো পাইছেই।
1: আসলে আসলে যা দেখলেন সবই আমার মেয়ের বুদ্ধিতেই করা।
2: তাইলে তোর কথাই নাই, মেয়ে সাক্ষাৎ লোক।
0: হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, এইবার বিয়ার দিন তারিখ ঠিক করি।
1: চলেন ভাই সাহেব, চলেন।
2: ভাই সাহেব না, কোন বেয়াই সাহেব?

0: তাহলে বুঝতে পারলে তো, যে পারিবারিক সবুজ বাগান, সবজি বাগান করলে আমাদের কত লাভ হয়, হ্যাঁ, এবং মানুষের মধ্যে একটা আনন্দ তৈরি
1: হয়।
2: তো আমার পেঁপে গাছের কথা শুনে খুব ভালো লাগেছে, ওই যে ছোট গাছ কিন্তু এই টাইপের লাগাবো, বুঝলেন মাস্টার ভাই।
0: তো যাই হোক, কোরবানির সময় তো এসেই গেল প্রায়, আর কয়েক ঘন্টা পরেই আমরা সারা দেশে কোরবানি করব, তাই না? কালকে দিন বাদেই আমরা কোরবানি করব সবাই ইনশাল্লাহ। তো এই সময়টা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের সবারই খুব তৎপর থাকা দরকার।
2: আর একটা বিষয়, এই যে এটা না বললি না, এই যে যারা শহর থেকে যে আমার বাড়িতে আসতেছে, এরকম কিন্তু অনেকে যে ঝড় হচ্ছে এই লঞ্চে কিন্তু ওই যে খুব সাবধান, বেশি যাত্রী হয়ে ওঠা যাবি না, হ্যাঁ, এইগুলো একটা চিন্তা করতে হবে। আর গাড়ির মধ্যে ইচ্ছা করলেই যে বেশি যাত্রী নিয়ে উঠাবি, এটাও খেয়াল করতে হবে। আর বাড়ি থেকে যাওয়ার সময় ওই যে ইলেকট্রিসিটি যেটা কয় বিদ্যুৎ, গ্যাসের চুলাটা বন্ধ করলো কিনা, আপনারা সবাই এটা খেয়াল করবেন কিন্তু।
0: একদম ঠিক কথা বলেছ। তো কোরবানির কথা বলতেছিলাম, যে কোরবানির পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে,
2: হয়
0: দ্রুত পরিষ্কার করতে হবে, রক্ত ও ময়লা যেন ড্রেন বা রাস্তায় ছড়িয়ে না পড়ে সেদিকে খুব খেয়াল রাখতে হবে, আর স্থানীয় প্রশাসনের নির্ধারিত ডাস্টবিন বা বর্জ্য সংগ্রহস্থলে এইসব আবর্জনা ফেলতে হবে। অনেক ক্ষেত্রে গর্ত করে মাটি নিচে পুঁতে ফেলাও কিন্তু একটা ভালো পদ্ধতি।
1: আর ওই যে ব্লিচিং পাউডার দিয়ে ধুই তো,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে দুর্গন্ধ কমে এবং জীবাণুর বিস্তার রোধ হয়। আর যা বললে ভাবি তুমি, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আর কোরবানির স্থান ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যায়। ব্লিচিং পাউডারটা কিনে এনে রেখো বাসায়।
3: হ্যাঁ ভাই, তুমি কিন্তু তাহলে ছোট মেয়েরা কয়ে দেবো, কিন্তু বেবুজবান
2: দরকার হয় তাকে আমি ব্লিচিং পাউডার নিজে কিনে দেবো।
0: এছাড়া সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে একে অপরকে সহযোগিতা করতে হবে। তো সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের আনন্দ যেমন বজায় থাকবে, তেমনি পরিবেশও নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকবে। তাই আজকে আসরের শেষে আমরা আশা করব, কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ করা আমাদের সকলের দায়িত্ব, আমরা যেন সেটাই করি, তাই না?
2: নিশ্চয় নিশ্চয়।
0: চলো এই কামনা এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের আসর থেকে আমরা এখনই উঠতে হবে। প্রিয় শ্রোতায়, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
2: সাথীটা কোন গেল?

0: বাংলাদেশ বেতার, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, কানিজ ফাতেমা লুনা, নওশিন ফারহান নূর এবং আমি শামসে মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন উত্তম চন্দ্রগোপ, মোহাম্মদ সুলেমান হোসেন খান এবং মোহাম্মদ রুহুল আমিন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি কানিজ ফাতেমা লুনা।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি, গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা আর গানটি সুর করেছেন দেবেন্দ্রনাথ ভট্টাচার্য।

অলংকার অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারের গানের শিল্পী ফাহমিদা নবী, গানের কথা লিখেছেন স্বপন কুমার হালদার, সুর করেছেন ইবনে খালদুন রাজন। শিল্পী কণ্ঠে শুনবেন জীবন এত মধুময় এত সুন্দর পৃথিবী এই গানটি।

সৈনিক ভাইয়েরা আধুনিক গানের অনুষ্ঠান অলংকারে এবারের শিল্পী তপন চৌধুরী। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, গানটি সুর করেছেন দীপক কুমার দে।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী আলম আরা মিনু, গীতিকার মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, গানটির সুর করেছেন আনিসুর রহমান তনু।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গানের কথা লিখেছেন ওসমান শওকত আর গানটি সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

অলংকার অনুষ্ঠানের এবারে শিল্পী চম্পা বণিক। গানের কথা লিখেছেন গাজী আব্দুর রাজাক, সুর করেছেন নবীন কিশোর। শিল্পী কণ্ঠে শুনবেন যে গানে কাঁদে না মন কি করে গাইব সে গান।

0: এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি কানিজ ফাতেমা লুনা। যাওয়ার আগে জানিয়ে যাই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ ওপেন অনূর্ধ্ব ২০ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফিদে মাস্টার সাকলাইন মুস্তাফা সাজিদ স্বর্ণপদক জয় করেছেন। গতরাতে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় সাকলাইন মালয়েশিয়ার ফিদে মাস্টার লিম জৌ রিনকে পরাজিত করে এই শিরোপা লাভ করেন। স্ট্যান্ডার্ড প্রতিযোগিতার পাশাপাশি র্যাপিড দাবায়ও অনূর্ধ্ব ২০ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন রৌপ্য পদক এবং ব্রিটস ব্রোঞ্জ পদক পান। এছাড়া নারী র্যাপিড দাবায় মাস্টার ওয়ালিজা রৌপ্য পদক লাভ করেন। উল্লেখ্য, সাকলাইন দেশের অন্যতম মেধাবী দাবাড়ু, অল্প বয়সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি একাধিক শিরোপা অর্জন করেছেন। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল ৫টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। আগেই জানানো হয়েছে ১২ দিনব্যাপী টুর্নামেন্টে দুটি গ্রুপে ৬টি দেশ অংশ নিচ্ছে। থমাস জুলি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ৬৫ বছর বয়সী থমাস জুলি জার্মান বংশোদ্ভূত হলেও তিনি খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮১টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের ৫ তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৯ জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১১ জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের ১৪ জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনটি ম্যাচই সকাল ৯টায় শুরু হওয়ার কথা। ৭ জুন চট্টগ্রামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে ওই দিনই সন্ধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক পদে ভোট গ্রহণ হবে। আগামী ১২ জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। ১৪ জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনালের মুখোমুখি হবে। আগামী শনিবার বুদাপেস্টে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ফলে দুই লেগ মিলে পিএসজি ৬-৫ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে। আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ফিফা বিশ্বকাপ ২০২৬ আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। ১২ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে।

0: ইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অংশগ্রহণ করবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ পিতা ঢাকা। এখন শুনবেন ইশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
1: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখায় দুলিয়ে বাতাস করব সারা রাতি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলছে মধুমাস, চারদিকে রসালো ফলের সমারোহ। জ্যৈষ্ঠের এই 13তম দিনে সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সূচিতে রয়েছে সাক্ষাৎকারমূলক আলোচনা, জনসংখ্যার গান, সেই সাথে সচেতনতামূলক তথ্য শুনব মাঝে মাঝে। শুরুতেই সাক্ষাৎকারমূলক আলোচনা, আসুন শুনি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট কেমন কার্যকরী সেই বিষয়ে বিস্তারিত। কথোপকথনে রয়েছেন ডাক্তার ইশরাত জাহান ও ডাক্তার নূরে ইশরাত নাজমি।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান, এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
3: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রজেস্টের একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কোনো এর উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
2: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি আমাদের অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
3: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
2: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
3: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো যারা ইস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন পিল খেতে পারেন না, যাদের ইস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা ইস্ট্রোজেন নিতে পারেন না, তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
2: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
3: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোনো অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
2: এই ক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
3: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
2: এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে, প্রথম যখন একজন দেবেন সেই হিসাবে।
3: হ্যাঁ, 5-7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
2: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
3: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়, একটা হচ্ছে ইমপ্ল্যানন, ইমপ্ল্যাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য, আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
2: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার?
3: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পরানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে তিন বছর পর বা পাঁচ বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে তখনও খুলে ফেলতে পারে।
2: ডক্টর ইরশাদ, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
3: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
2: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
3: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেসিয়া দেওয়ারও দরকার নাই।
2: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ
3: না, কোনো ভয় নাই,
2: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে
3: না না কিছু না ইনশাআল্লাহ
2: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
3: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সেটা তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম, আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগেই যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে, আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
2: আর
3: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
2: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
3: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা
2: কষ্টকর
3: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
2: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা শারীরিক কিংবা পারিবারিক?
3: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়, তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলা হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে না এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
2: অর্থাৎ হরমোনজনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোনজনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
3: অনেকটাই কম, হ্যাঁ।
2: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
3: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। আর যদি এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজনের ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়, এটার সাথে আসলে সম্পর্ক নেই,
2: খুব একটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব
3: প্রতিক্রিয়া? ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
2: আমরা সবশেষে জানতে চাইবো ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয় কিছুদিন অন্যান্য কোনো অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
3: এই ক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে হয়ে গেল, কারণ ওর পরের দিনই, পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্সের পর থেকে সেটা কার্যকর হবে, সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
2: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
3: নিশ্চিত থাকবেন, পোস্টন হরমোন সিক্রেট হয়তো ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না।
2: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি তিন বছরের জন্য, একটি পাঁচ বছরের জন্য, অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
3: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষের দিকে, অথবা সে উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন তাহলেও ওটা খুলে ফেলতে খুলে যেতে পারেন,
2: একই জায়গায় আবার
3: একই জায়গায় যাবেন, হ্যাঁ, যে বলবেন যে খুলে নিব।
2: ডক্টর ইশরাত জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট, যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
1: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সম্পর্কে নানা তথ্য। যারা পরিকল্পনা করে পরিবার সাজান তারা নিশ্চয়ই সুখী পরিবারেই বসবাস করেন। মূলত ছোট পরিবারই সুখী পরিবার, তাই সবাইকে পরিবার ছোট রাখার পরামর্শ দিন এবং নিজেও ছোট পরিবার গঠনে পরিকল্পনা করুন। শিল্পের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে গান একটি শক্তিশালী মাধ্যম, যেটা মানুষের হৃদয়ে সহজেই পৌঁছে যায় বাণী, সুর ও শিল্পীর গায়কিতে। চলুন শুনে আসি একটি জনসংখ্যার গান। গানের কথাগুলো সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে। শুনব শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ও মোর্শেদা সাহারিনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, শুনলেন জনসংখ্যার গান। ডেঙ্গু জ্বর প্রতিরোধে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধ করতে বাসাবাড়ির ভেতরে, ছাদে, বারান্দা, ব্যালকনির যে কোনো জায়গায় জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন রাখুন। এভাবেই সবার নিরাপদ থাকার অঙ্গীকারে জানিয়ে দেব আজকের সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা। উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন কনা, সম্পাদনা করেছেন মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেনাজ পারভীন। শুরুতে শিরোনাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হাটগুলো। ঈদের আনন্দ উপভোগ করতে বাসে ট্রেনে লঞ্চে বাড়ি ছুটছেন নগরবাসী, সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্ত্রাস মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির অনুষ্ঠান ও সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্ব আরোপ করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনে হাম ও হামের উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু। এবং ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযান লক্ষ্য করে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র, মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দানে আজ হজের মূল আনুষ্ঠানিকতায় শরিক হন হাজিরা। লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র এই দিনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় 15 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান মঙ্গলবার সাদা ইহরাম বেঁধে সমবেত হন ঐতিহাসিক এই প্রান্তরে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় জনসমাগম, যেখানে একই লক্ষ্যে সামিল হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় হাজিরা শান্তিপূর্ণভাবে আরাফার ময়দানে পৌঁছান। ভিড় সামলাতে এবং হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে আগে থেকেই বড় ধরনের প্রস্তুতি নিয়েছিল দেশটির সংশ্লিষ্ট দপ্তর। ভোর থেকেই হাজিদের কাফেলা জাবালে রহমত বা দয়ার পাহাড়ের দিকে অগ্রসর হতে থাকে। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন সমবেত হাজিরা। এক আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল 3:20 দিকে আরাফা ময়দানের নামিরা মসজিদ থেকে খুতবা পাঠ শুরু করেন শায়ক আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। খুতবায় তিনি মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
3: ويسروا للحجاج أداء المناسك وبذلوا بسخاء في خدمة الحرمين الشريفين وقاصديهما اللهم انصر بهما دينك اللهم انصر بهما دينك وصلى الله على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا।
2: চলতি বছরও বাংলা সহ 50টি ভাষায় পবিত্র হজের খুতবা সম্প্রচার হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11 ও 12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: ক্রেতা বিক্রেতার হাঁকডাক, দর কষাকষি, সরগরম কোরবানির পশুর হাট, চলছে শেষ দিকের বেচাকেনা, আছে ঝড় বৃষ্টির ধকলও। শেষ সময় এসে বড় আকারের গরুর দাম কিছুটা কমতে শুরু করছে। বিক্রেতারা বলছেন, হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি।
5: আনছিলাম নওগাঁ থেকে 122 পিস, আর আমার কাছে 60টা আছে, বিক্রি হয়ে গেছে আর 3টা আছে, বিক্রি করে দিছি। বেচাকেনা ভালো না, আকাশ আবহাওয়া খারাপ দেখে
6: বৃষ্টির কারণে সমস্যা করছে।
4: হাটে কেউ এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ বা শুধু বাজার ঘুরে দেখতে। বেশ কিছু হাটে দাম না ছাড়ায় অন্য হাটেও ঠু মারছেন ক্রেতারা। দর কষাকষিতে জয়ী হয়ে সন্তোষ প্রকাশ করছেন অনেকেই। ঝড় বৃষ্টির এই আবহ আর দামের ওঠানামার মাঝে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এছাড়া পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলোও এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজার জুড়ে বানানো হচ্ছে দা ও পটি, কোথাও আবার শান দেওয়া হচ্ছে ছুরি চাকু। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে, তাই অনেকেই আগে থেকে সরঞ্জাম কিনে রাখছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে পশুর হাটের সাথে সমান্তালে জমে উঠেছে পশু জবাই ও মাংস কাটার আনুষঙ্গিক সরঞ্জামের বাজার। কোরবানি ঈদের আর মাত্র দুদিন বাকি থাকায় ঢাকার খিলগাঁও, রেলগেট, কাউরান বাজার, যাত্রাবাড়ি ও চকবাজার সহ বিভিন্ন আঞ্চলিক বাজারের কামারশালাগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই। সারা বছরের তুলনায় এখন ব্যস্ততা একেবারেই আলাদা। দিনরাত জ্বলছে কামারশালার আগুন, চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং সান দেওয়ার ব্যস্ততা।
7: আমি চাপাটি নেবো, ছুরি নেবো, দাম জিজ্ঞেস করি নাই, কেমন করে আর কি দাম জানার জন্যই আসছি, দামে পৌঁছলে তো আমি নেবো আর কি।
2: রাজধানীর বিভিন্ন কামারশালা ঘুরে দেখা গেছে কয়লার আগুনে লোহা পুড়িয়ে লাল করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে ধারালো সব সরঞ্জাম। কারিগরদের টুংটাং শব্দে মুখর পুরো এলাকা। কামাররা জানান, বছরের অন্যান্য সময় শুধু গৃহস্থলী কাজের বটি বা ছুরি তৈরি হলেও এই সময়ে বড় চাপাতি ও পশু জবাইয়ের বিশেষ ছুরির চাহিদা থাকে সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় প্রতিটি স্প্রিং লোহার চাপাতি এবং বটিতে 100-200 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। তবে দাম বেশি হলেও কোরবানির অপরিহার্য অনুসঙ্গ হওয়ায় পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী দা ছুরি কিনে রাখছেন।
8: তো এখান থেকে আমি একটা চাপাতি কিনছি আর দুইটা ছুরি কিনছি চামড়া সিলার জন্য এবং কোয়ালিটি মনে হচ্ছে ভালো।
2: বর্তমানে বাজারের দরদাম ওজন বা সাইজ ভেদে 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের চাপাতি 600-800 টাকা, আকার ভেদে বটি 150-800 টাকা, বড় ছোড়া 600-1000 টাকা, চাকু সাইজ ভেদে দেশি বিদেশি 100-500 টাকা এবং জবাই করার ছোড়া 500-600 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিটি পুরনো সরঞ্জাম ধার করতে নেওয়া হচ্ছে 50-200 টাকা পর্যন্ত।
7: ছুরি চাপাটি দাঁড় দিতে আসছি, প্রতি বছরই আসি, ইনশাল্লাহ এবারও আসছি, আশা করি আগামীতে আল্লাহ বাতা রাখলে হয়তো আবার আসা হতে পারে।
2: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশু বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্য দিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কোরবানির পশুপালন এখন প্রান্তিক কৃষক ও খামারিদের বছরের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত হয়েছে। তিনি আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
9: বাংলাদেশের কৃষকেরা এই গরুগুলি, গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এরাই লালন পালন করে। সো বছরের একটা বড় আয়ের উৎস এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের।
0: প্রাণী সম্পদ মন্ত্রী আরো বলেন, প্রান্তিক কৃষক ও খামারিদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও খামার ভিত্তিক উৎপাদন বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েছে সরকার। দেশের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রাণী সম্পদ বিভাগের সমন্বয়ে নিবিড় নজরদারি চলছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেছেন, ঈদকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আজ রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে একথা বলেন। ঈদে নিরাপত্তা নিয়ে কোন হুমকি নেই উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে র্যাব। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘন্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি আজ রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গড়ে তোলা যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী আজ বিটিভি ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 4,737 হতদরিদ্র অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। তিনি আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও 10টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে 1,136 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে হাম সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই বাংলাদেশ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামানের পরামর্শ, গণপরিবহনে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। 2 বছরের বেশি বয়সে শিশুদের মাস্ক পরানোর পরামর্শ এই বিশেষজ্ঞের।
11: বড় বাচ্চাদেরকে মাস্ক পরে রাখতে হবে, তাদের সমস্যা নাই। বিশেষ করে ছোট বাচ্চা যারা 1 বছর 2 বছরের নিচে, এদের মাস্ক পরানোর দরকার নেই। মাস্ক পরালে সাধারণত এদের অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, হাইপোক্সিমিয়া দেখা দেয়। হাইপোক্সিমিয়া বাচ্চার জন্য ক্ষতিকারক। যে গাড়িতে ভ্রমণ করছেন, এই গাড়িতে যদি সংক্রামক হামের কোনো রোগী থাকে তাহলে তার থেকে আলাদা রাখতে হবে। এবং হাম আছে যাদের, তাদেরকে পার্সোনাল গাড়িতে ভ্রমণ করার কথা বলবো, কোনো পাবলিক সার্ভিসে ভ্রমণ না করাই ভালো, কারণ অন্যান্য বাচ্চা এক্ষেত্রে সংক্রমণ হতে পারে।
10: রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র জানায়, বেলা 11:41 দিকে অনুভূত এ ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.4। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর আগারগাঁও থেকে প্রায় 61 কিলোমিটার উত্তরে ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায়। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর কাজে ব্যবহৃত ইরানি নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়। একজন মার্কিন সামরিক মুখপাত্র এটিকে আত্মরক্ষামূলক হামলা হিসেবে বর্ণনা করেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসেও বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC জানায়, শান্তি আলোচনা চলাকালে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইরানের আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য তেহরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে কাতারে অবস্থান করছে। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন নিহত, 15 জন আহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি আজ এ তথ্য জানায়। গতকাল বেকা উপত্যকার মার্শখারা গ্রামে এই বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা বেকা উপত্যকা ও দক্ষিণ লেবানন জুড়ে হিজবুল্লার 100-এর বেশি অবকাঠামো সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। খেলার খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হাটগুলো। ঈদের আনন্দ উপভোগ করতে বাসে ট্রেনে লঞ্চে বাড়ি ছুটছেন নগরবাসী। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির অনুষ্ঠান ও সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনে হামোহামের উপসর্গে আরও দশটি শিশুর মৃত্যু। এবং ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযান লক্ষ্য করে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র। মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি এস এম খাইরুল আলম। রাজধানী তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সরকারের সামগ্রিক সাফল্য ও গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। সরকারের 100 দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নেওয়া 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের 62% বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান। গুম খুন হামলা মামলা ও দমনপীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা করেছে। এসব সভায় সভা সম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া রয়েছে। সরকার গঠনের পর এত অল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন করা সরকারের দ্রুততা, কার্যকারিতা ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র 100 দিনের মধ্যে সরকারের জনগণের প্রত্যাশা পূরণে যে উদ্যোগ নিয়েছে তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সংবাদ সম্মেলনে উঠে আসে অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রযুক্তি খাতে সরকারের বহুমুখী পদক্ষেপের চিত্র, যা জনজীবনে স্বস্তি এনেছে, অন্যদিকে রাষ্ট্রীয় উন্নয়নের ভিত্তি আরও দৃঢ় করেছে। অর্থনৈতিক খাতে সরকারের সাফল্য প্রসঙ্গে মাহাদি আমিন উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে এবং রপ্তানি আয় বাড়াতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তৈরি পোশাক শিল্পের নতুন বাজার সম্প্রসারণ, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি খাতে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি নতুন গতি পেয়েছে এবং কর্মসংস্থানের সুযোগও বেড়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে আগামী কয়েক মাসে আরও ব্যাপক বিনিয়োগ আকর্ষণ করা, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয়। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নতি করা, আর্থিক খাত, ব্যাংকিং ও সামগ্রিক রাষ্ট্রকাঠামোর সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা, 90.66 মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে 3টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা, সর্বোচ্চ রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি এবং প্রায় 2 লাখ ফ্রিলান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব পরিবেশ ব্যবস্থার অংশ হিসেবে ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ গ্রহণ প্রভৃতির পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। এই 100 দিনে অনেক মানুষের সমস্যার সমাধান হয়েছে বলে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, প্রথম 100 দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দ্রুত দৃশ্যমান এবং কার্যকরী বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। খুব স্বল্প সময় তাতে মানুষের ভাগ্যে পরিবর্তন হচ্ছে, সমস্যা সমাধান হচ্ছে, খেটে খাওয়া তৃণমূলের মানুষ আরও বেশি স্বাবলম্বী ও স্বনির্ভর হয়ে উঠছেন। শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারের পদক্ষেপ সংবাদ সম্মেলনে বিশেষভাবে আলোচিত হয়। মাহাদি আমিন জানান, উচ্চশিক্ষার গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে বিশেষ তহবিল গঠন করা হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের মাধ্যমে জনগণের চিকিৎসা সেবা সহজলভ্য করা হয়েছে। হামের টিকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন, জনগণ ইতিমধ্যে দেখেছেন বিদেশ থেকে হামের টিকা আনা হয়েছে। কৃষিখাতে সরকারের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের জন্য ভর্তুকি বৃদ্ধি ছাড়াও কৃষক কার্ড বিতরণ কাজ চলছে। সেচ ব্যবস্থার উন্নয়ন করার জন্য খাল খনন ও পুনঃখনন কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপদেষ্টা আমিন জোর দিয়ে বলেন, সরকারের এই 100 দিনের সাফল্য কেবল সূচনার, সামনে আরও ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হবে। সরকারের উদ্যোগে সহযোগিতা করতে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আশা করেন, সরকারের এই ধারাবাহিক প্রচেষ্টা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে। সংবাদ পর্যালোচনা শেষ হলো। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: বাংলাদেশ বেতার এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথমে শুনব মনির খানের কণ্ঠে অরণি ইয়াসমিনের লেখা এবং সুর করেছেন শেখ সাদী খান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন। আই ছেলেরা আই মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আম কাঁঠালের মধুমাস জ্যৈষ্ঠের এই সন্ধ্যা রাত্রিতে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরণ।
1: দুপুর গড়িয়ে বিকেল, বিকেল ডেকে আনে সন্ধ্যাকে, সন্ধ্যা ধীর গতিতে চলে তরুণী রাত্রির সান্নিধ্যে, বাইরে ঝিঝি পোকার ডাক,
2: জানালার ওপাশে ফল ফলারির গন্ধ, ঘুঘুর ডাক, ভ্রমরের গুনগুন, কম্পমান ঝাউয়ের শাখা, শুকনো পথ, দগ্ধ মাঠ, ক্লান্ত গ্রাম, প্রত্যেকের গায়ে যেন লেগে আছে নোনতা বুনো গন্ধ।
1: প্রিয় বন্ধুরা, আমরা দ্বীপপ্রহর পেরিয়ে এসেছি বেশ কয়েক ঘন্টা আগেই, এখন সন্ধ্যা পেরিয়ে চলেছি গভীর রাত্রির সন্ধানে।
2: মধুমাসের হাওয়ায় সন্ধ্যা উত্তীর্ণ এই মুহূর্তে উত্তরণ আয়োজনে আপনাদের জন্য রয়েছে বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা। খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করেছেন জুয়েল হাসান আর উপস্থাপন করছেন জাহানারা বেগম।
3: জীবন কখনো কখনো এমন গল্প লিখে যা কল্পনাকেও হার মানায়। আজকের ঘটনাও ঠিক তেমনি এক বিষয়। পৃথিবীর কোনো এক কোণে ঘটে গেছে এমন কিছু যা মানুষের ভাবনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। বাতাসে এখনো সেই ঘটনার অদ্ভুত অনুভূতি ভেসে বেড়ায় আর চারপাশ যেন থেমে আছে এক অজানা উত্তেজনায়। এটি শুধু খবর নয়, এটি এক আবেগ, এক ঝড় যা ধীরে ধীরে আপনার চিন্তার দুনিয়াকে নাড়িয়ে দেবে আজকের বিশ্ববিচিত্রা। 1914 সালে আর্নেস্ট শ্যাকলটন তার এন্ডিউরেন্স জাহাজ নিয়ে অ্যান্টার্কটিকা অভিযানে যান। বরফে আটকে পড়ে জাহাজটি ধীরে ধীরে চূর্ণ হয়ে ডুবে যায়। ভয়াবহ ঠান্ডা, খাদ্যের অভাব এবং অনিশ্চয়তার মধ্যে 27 জন সদস্য নিয়ে তিনি বরফের উপর মাসের পর মাস বেঁচে থাকেন। পরে ছোট একটি নৌকায় করে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে সাহায্য আনেন এবং অবশেষে দলের সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এই ঘটনা নেতৃত্ব, ধৈর্য এবং অসম্ভব পরিস্থিতিতে টিকে থাকার এক বিস্ময়কর উদাহরণ। 1823 সালে হিউ গ্লাস একটি ভালুকের আক্রমণে মারাত্মকভাবে আহত হন। তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তাকে মৃত ভেবে সঙ্গীরা ফেলে চলে যায়, কিন্তু তিনি বেঁচে ছিলেন। কোনো অস্ত্র বা খাবার ছাড়া হিউ গ্লাস প্রায় 200 মাইল পথ হামাগুড়ি দিয়ে নদী পেরিয়ে বুনো পরিবেশে টিকে থেকে ধীরে ধীরে সভ্যতার দিকে ফিরে আসেন। তারই বেঁচে থাকার লড়াই ইতিহাসের অন্যতম ভয়াবহ ও অবিশ্বাস্য ঘটনা হিসেবে পরিচিত। বিশ্ববিচিত্রার সর্বশেষ খবরে থাকছে বিমান বিধ্বস্তে বেঁচে যাওয়া এক ব্যক্তির খবর। 1992 সালে ভিয়েতনামে একটি বিমান দুর্ঘটনায় অ্যানেট হারফকেন্স একমাত্র জীবিত যাত্রী হিসেবে বেঁচে যান। বিমানটি জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর তিনি গুরুতর আহত অবস্থায় ধ্বংসাবশেষের মধ্যে আটকে থাকেন। চারপাশে ছিল শুধু মৃতদেহ, পানি বা খাবার কিছুই ছিল না। 8 দিন ধরে তিনি ভাঙা হাড়, ক্ষত এবং চরম দুর্বলতা নিয়েও বেঁচে থাকার চেষ্টা করেন। অবশেষে উদ্ধারকারীরা তাকে খুঁজে পান। এই ঘটনা বিমান দুর্ঘটনায় বেঁচে থাকার সবচেয়ে অবিশ্বাস্য কাহিনীগুলোর একটি হিসেবে বিবেচিত। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন সাবেক রুশ সেনা রুস্তাম নাভিয়েভ। 2 পা হারানোর পরও কৃত্রিম পা ব্যবহার না করে শুধু 2 হাতের সাহায্যে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে পা বিহীন ব্যক্তি হিসেবে
4: তিনিই প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়লেন। 2015 সালে দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রোপার রুস্তাম নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযান

0: থামিয়ে দিতে পারেনি, বরং তা তাকে আরো দুঃসাহসী ও নির্ভীক করে তুলেছিল। তিনি রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলভ্রাস আরোহণের মাধ্যমে যাত্রা শুরু করেন। পরে 2021 সালে তিনি নেপালে যান এবং বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মাউন্ট মানাসলু সফলভাবে আরোহণ করেন। 2026 সালে তিনি তার অন্যতম বড় লক্ষ্য এভারেস্ট আরোহণ পূরণের জন্য নেপাল ফিরে যান। তিনি পুরো এপ্রিল এবং মে মাসের প্রথম অর্ধেক সময় কঠোর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার প্রক্রিয়া এবং বিশ্বের অন্যতম দুঃসাহসিক এই আরোহণের জন্য প্রস্তুতিতে ব্যয় করেন। ঐতিহাসিক এই সাফল্যের পর রুস্তাম ইনস্টাগ্রামে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে থাকা একটি প্লে কার্ডে লেখা ছিল, যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য।
1: সাংস্কৃতিক ঐতিহ্য হল কোনো সমাজ বা জনগোষ্ঠীর অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জীবনধারা, বিশ্বাস, মূল্যবোধ, শিল্প এবং অভ্যাসের সমষ্টি। এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকে এবং একটি নির্দিষ্ট জাতির আত্মপরিচয় ও ইতিহাস তুলে ধরে।
2: যে ঐতিহ্যগুলো ধরা বা ছোঁয়া যায় এবং চোখে দেখা যায়, এর মধ্যে রয়েছে সাহিত্য, সঙ্গীত, ঐতিহাসিক স্থান, স্মৃতিস্তম্ভ, প্রাচীন ভবন, ভাস্কর্য, চিত্রকর্ম, পাণ্ডুলিপি, খেলাধুলা ও ঐতিহ্যবাহী পোশাক বা অলংকার।
1: প্রিয় বন্ধুরা, উত্তরণের এই পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। পর্বটি গ্রন্থনা করেছেন তপস্বী মুনির, উপস্থাপন করছেন স্নিগ্ধা সোহানা হক।
3: বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় রয়েছে যেই দেশে, সেই দেশটি হল মরক্কো। বিশ্ববিদ্যালয়টির নাম হল আল কারাউইন, আর এই বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হয়েছে 859 খ্রিস্টাব্দে। একজন মুসলিম নারী ফাতিমা আল ফিহরি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ইউনেস্কো এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুসারে এটি বিশ্বের প্রাচীনতম উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। সাহারা মরুভূমি, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের তীরে অবস্থিত উত্তর আফ্রিকার একটি দেশ হল মরক্কো। এই দেশের রাজধানী হল রাবাত, আর এই দেশের সবচেয়ে বড় একটি শহর হল ক্যাসাব্লাঙ্কা। এই মরক্কোর রয়েছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। এদেশের সাগরের নীল উপকূল পর্যটকদের অন্যতম আকর্ষণ। দেশটিতে আরবি এবং ফরাসি ভাষার প্রচলন বেশি। এদেশের সংস্কৃতিতে আরব এবং ইউরোপীয় ঐতিহ্যের মিশ্রণ পরিলক্ষিত হয়। প্রকৃতির মায়াবী সৌন্দর্য মরক্কোকে আকর্ষণীয় করে তুলেছে। এখানে দেখতে পাওয়া যায় নানা রকম ঐতিহাসিক নিদর্শন, যা মরক্কোর সাংস্কৃতিক ঐতিহ্যকে করে তুলেছে তাৎপর্যময়। মারাকেশ হল মরক্কোর চতুর্থ বৃহত্তম শহর। এই শহরের অধিকাংশ বাড়িঘর লাল পাথর নির্মিত বলে মারাকেশ শহরকে লাল শহর বলা হয়ে থাকে। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর বিখ্যাত নগর চত্বর জামা এলফিনা। এখানেই চোখে পড়ে অতীত এবং বর্তমান মরক্কোর এক দারুণ মেলবন্ধন। এই চত্বরই দেখা যায় প্রাচীন এবং ঐতিহ্যবাহী উপকরণের সঙ্গে আধুনিক উপাদানের সংমিশ্রণ। এই মারাকেশেই রয়েছে নগর প্রাচীর, দুর্গ, সমাধিসৌধ, বাগান এবং রাজপ্রাসাদ, যা মরক্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের বিশেষত্ব হয়ে আছে। এই মারাকেশ শহরেই রয়েছে কুতুবিয়া নামের একটি বড় মসজিদ, আর এই মসজিদের মিনারের চূড়ায় দেখা যায় তামার বলের নজর কারা কারুকাজ। সাদা চুনা পাথরের এক পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে তানজিয়ান নামের একটি শহর। এই শহরের ঘরবাড়িও সাদা। তাই মারাকেশ শহরকে যেমন লাল শহর বলা হয়, তেমনি তানজিয়া শহরকে বলা হয় সাদা শহর। বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতার জন্মস্থান এবং সমাধিসৌধ এই তানজিয়ার শহরেই। মরক্কোর সুলতানদের ঐতিহাসিক আবাস রয়েছে এখানেই। এদিকে মেকনেস শহরের ভলিওবিলিস গমক্ষেতের একটি কৃষি জমির মাঝখানে রয়েছে রোমান স্থাপত্যশৈলীর একটি দর্শনীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মরক্কোর স্থাপত্যে রঙিন মোজাইক আর্ট, জ্যামিতিক নকশা এবং খোদাই করা কাঠের কাজ খুবই প্রসিদ্ধ। মরক্কোর জাতীয় পোশাক হল জেল্লাবা। কাফতান নামের পোশাকটি উৎসবের জন্য বিখ্যাত। আধ্যাত্মিক আফ্রিকান ছন্দ এবং ধ্রুপদী ইসলামী কাব্যের মিশ্রণে এদেশে গাওয়া হয় গ্নাওয়া সঙ্গীত, যা ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্য।

0: হিসেবে স্বীকৃত। মরক্কোর মানুষ খুবই অতিথি পরায়ণ। অতিথিদের চা এবং খাবার দিয়ে বরণ করে নেয়া তাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ। বর্তমানে মরক্কোতে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বিশ্বকাপ ফুটবলে মরক্কো কেড়েছে বিশ্ববাসীর নজর। তবে মরক্কোর দর্শনীয় খেলা অশ্বারোহণ প্রদর্শনী তবুরিদার পেয়েছে ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। উটের দৌড়, ধনুর্বিদ্যা এবং লাঠি খেলাও মরক্কোর গ্রামগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে। ধর্মীয় উৎসব হিসেবে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উদযাপিত হয় এদেশে। সাংস্কৃতিক উৎসব হিসেবে এছাড়াও উদযাপিত হয় গ্নাওয়া ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল। এছাড়াও জাতীয় উৎসব হিসেবে সিংহাসন দিবস উদযাপিত হয় মরক্কোতে। সব মিলিয়ে মরক্কোর বর্ণিল সাংস্কৃতিক ঐতিহ্য বলার মতোই এক গল্প হয়ে আছে, জানলেই মুগ্ধতা এসে বশ করে মন।
1: প্রিয় শ্রোতা, কিংডম অফ হেভেন 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি ঐতিহাসিক মহাকাব্যিক চলচ্চিত্র, যা রিডলি স্কট পরিচালিত এবং 1200 শতকের ক্রুসেড বা ধর্মযুদ্ধের পটভূমিতে নির্মিত। আর্লান্ডো ব্লুম অভিনীত বালিয়ান নামক একজন কামার জেরুজালেম রক্ষায় সালাউদ্দিনের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। সিনেমাটি ধর্মীয় সংঘাতের মাঝেও শান্তি ও মানবিকতার বার্তা দেয়।
2: শ্রোতা বন্ধুরা, ক্লাসিক সিনেমা পর্বে আমাদের এবারের পরিবেশনা কিংডম অফ হেভেন নিয়ে একটি প্রতিবেদন। গবেষণা ও গ্রন্থনা নওশিন ফারহান, উপস্থাপন করছেন শামীম খান।

0: অব হেভেন হল 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন উইলিয়াম মোনাহান। ছবিটির কাহিনী নির্মিত হয়েছে 1200 শতকে ক্রুসের যুদ্ধের পটভূমিতে, যখন বালিয়ান নামক ফরাসি এক রাজপুত্র স্ত্রী সন্তান হারিয়ে নিজের পাপের ক্ষমা ও আত্মিক মুক্তির খোঁজে তার বাবার সাথে জেরুজালেমে পাড়ি জমায়। সেখানে গিয়ে সে পবিত্র নগরী জেরুজালেমের প্রতিরক্ষা এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবির বাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে নেতৃত্ব দেয়। এ সময় সে জেরুজালেমের প্রতিরক্ষার জন্য এগিয়ে আসে আইয়ুবীয় সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে, যিনি খ্রিস্টান ক্রুসেডদের কাছ থেকে জেরুজালেমকে পুনরুদ্ধার করতে হাত্তিনের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। তৎকালীন এবেলিন সাম্রাজ্যের সম্রাটের কনিষ্ঠ পুত্র বালিয়ানের জীবনকে ব্যাপক আকারে কাল্পনিক চিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে। প্রখ্যাত নির্মাতা রিডলি স্কট পরিচালিত এই সিনেমাটি আজও ইতিহাস প্রেমী ও চলচ্চিত্র সমালোচকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইতিহাসের কঠোর সত্যের চেয়ে এখানে ধর্মীয় সহনশীলতা, শান্তি এবং বীরত্বের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সালাউদ্দিন আইয়ুবির চরিত্রটিকে একজন ন্যায়পরায়ণ ও মহানুভব শাসক হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। সিরীয় অভিনেতা ঘাসান মাসুদ সুলতান সালাউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে তিনি সালাউদ্দিনের আভিজাত্য, গাম্ভীর্য এবং মানবিকতাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন।
1: I will give every soul safe conduct to Christian lands. Every soul, the women, the children, the old, and all your knights and soldiers, and your queen. Your king, such as he is, I leave to you and what God will make of him. No one will be harmed, I swear to God.
2: The Christians butchered every Muslim within the walls when they took this city.
1: I am not those men. I am Salahuddin. Salahuddin.
0: আর বালিয়ান চরিত্রে অভিনয় করেছেন অরল্যান্ডো ব্লুম।
3: It has fallen to us to defend Jerusalem, and we have made our preparations as well as they can be made. None of us took this city from Muslims. No Muslim of the great army now coming against us was born when this city was lost. We fight over an offense we did not give. Against those who were not alive to be offended.
0: Kingdom of Heaven সিনেমার সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় সংলাপটি হয় মুভির শেষ দিকে, যখন সুলতান সালাউদ্দিন জেরুজালেম জয় করেন এবং বালিয়ানের সাথে তার দেখা হয়। বালিয়ান বলেন,
4: What is Jerusalem worth?
0: জেরুজালেমের মূল্য আসলে কতটুকু? সালাউদ্দিন জবাব দেন,
1: Nothing.
0: কিছুই না। কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে তাকান, হাসেন এবং দুই হাত প্রসারিত করে বলেন,
1: Everything.
0: আবার সবকিছুই। এই সংক্ষিপ্ত কথোপকথনটি সিনেমার অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সুলতান সালাউদ্দিন এখানে বোঝাতে চেয়েছেন যে ভৌগোলিক বা পাথুরের শহর হিসেবে জেরুজালেমের কোনো পার্থিব মূল্য নেই, কিন্তু মানুষের বিশ্বাস, পবিত্রতা এবং ইতিহাসের প্রেক্ষাপটে এটি অমূল্য এবং এর গুরুত্ব সীমাহীন। কিংডম অফ হেভেন সিনেমায় সুলতান সালাউদ্দিনের চরিত্রটি কেবল একজন যোদ্ধা হিসেবে নয়, বরং একজন উচ্চ শিক্ষিত, ন্যায়পরায়ণ এবং দূরদর্শী শাসক হিসেবে চিত্রায়িত হয়েছে। 2026 সালের বর্তমান চলচ্চিত্র বিশ্লেষণেও এই চরিত্রটিকে হলিউড সিনেমায় মুসলিম নেতৃত্বের অন্যতম সেরা ও ইতিবাচক উপস্থাপনা হিসেবে গণ্য করা হয়। সিনেমায় দেখা যায় সালাউদ্দিন তার শত্রু রাজা চতুর্থ বলবেনের অসুস্থতার কথা শুনে তাকে ব্যক্তিগত চিকিৎসক পাঠানোর প্রস্তাব দেন, যা ঐতিহাসিকভাবেও সত্য ছিল।
1: I will send you my physicians.
5: Assalamu alaikum.
1: Wa alaikum assalam.
0: বালিয়ান যখন জেরুজালেম রক্ষা করেছিলেন, সালাউদ্দিন তার বীরত্ব দেখে মুগ্ধ হন এবং শেষ পর্যন্ত নগরের সাধারণ মানুষের নিরাপত্তার বিনিময়ে একটি সম্মানজনক সন্ধি করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবির কেবল আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে যুদ্ধ করতেন। তিনি জানতেন কখন তলোয়ার চালাতে হবে আর কখন আলোচনার মাধ্যমে শান্তি আনতে হবে। জেরুজালেম বিজয়ের পর সালাউদ্দিন যখন শহরের ভেতর দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মেঝেতে পড়ে থাকা একটি ক্রস দেখতে পান। তিনি অত্যন্ত সম্মানের সাথে সেটি তুলে নিয়ে একটি টেবিলের উপর যত্ন করে রাখেন। এই দৃশ্যটি সুলতান সালাউদ্দিনের ধর্মীয় সহনশীলতা ও মহানুভবতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করেছে। পরিচালক রিডলি স্কট সালাউদ্দিনের চরিত্রটিকে এমনভাবে তৈরি করেছেন যা আজকের দিনেও সভ্যতা ও সংস্কৃতির মেলবন্ধনের বার্তা দেয়। মুসলিম ও পশ্চিমা উভয় বিশ্বের দর্শকরাই এই চরিত্রে সালাউদ্দিনের শৌর্য ও তার চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করেছেন।

0: শুনছিলেন ক্লাসিক সিনেমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনের শেষ পরিবেশনা নীনা হামিদের কণ্ঠে একটি পল্লীগীতি।
1: গানটির কথা ও সুর করেছেন শামসুদ্দিন হীরা।

0: জলবায়ু পরিবর্তনের কারণে বেশিরভাগ দেশে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন ঘটেছে, যার ফলে আগের দশকগুলোর তুলনায় গ্রীষ্মকালে এখন বেশি গরম পড়ছে।
1: আমাদের দেশে এই বর্ধিত তাপের কারণে অসহনীয় গরম, উচ্চ আর্দ্রতা এবং বায়ু দূষণ দেখা যায়। এতে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিসহ অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।
0: তাই যারা বয়োজ্যেষ্ঠ, যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, তারা অতিরিক্ত গরমে বাইরে বের হবেন না।
1: নিতান্তই যদি জরুরি কোনো কাজে বের হতে হয়, তাহলে ছাতা, রোদ চশমা, জলের বোতল সঙ্গে রাখুন। গরম সহ্য করতে না পারলে অথবা বেশি ঘেমে গেলে ছায়াযুক্ত কোনো স্থানে বসে থাকুন।
0: প্রিয় বন্ধুরা, উত্তরণের আজকের আয়োজন এ পর্যন্তই। আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি
1: এবং আমি আজহারুল ইসলাম রনি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম।
1: সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য প্রতিবছর পবিত্র ঈদুল আজহায় অসংখ্য পশু কোরবানি করা হয়। পশুর বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে, তাই কোরবানিকৃত পশুর উচ্ছিষ্ট পরিবেশসম্মতভাবে অপসারণ করুন। পশু জবাইয়ের পূর্বে গর্ত করে নিন, গর্তের মধ্যে রক্ত ও অপ্রয়োজনীয় অংশ পুঁতে রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Ashikuz Zaman. First, the headlines. Millions of Muslims complete main rituals of Hajj with resounding chants of Labbaik Allahumma Labbaik on plains of Arafat. Sacrificial animal markets get momentum in country, including capital. Markets are bustling with buyers and sellers haggling. City dwellers are leaving capital by bus, launch and train to celebrate Eid. No kind of mischief will be tolerated on roads, warns Road Transport and Bridges Minister. Information and Broadcasting Minister emphasizes on improving quality of BTV's program and news by utilizing creative thinking. 10 more children die with measles and measles-like symptoms in a single day. U.S. launches new attacks targeting Iranian missile launch sites and ships used for mine laying. Tehran claims to shut down a U.S. drone. Now, the details. The main ritual of Hajj have been completed by more than 1.5 million Muslim pilgrims on the plain of Arafat, resounding with the chants of Labbaik Allahumma Labbaik. Chief Imam and Khatib of Al-Masjid Al-Nawabi, Sheikh Ali bin Abdul Rahman Al-Hudaifi, delivered the Hajj sermons for the Masjidi Namira. In the sermon, he called upon the world's Muslim Ummah to maintain mutual unity, solidarity and brotherhood. After the sermon, pilgrims offered Zuhr and Asr prayers together and remained in Arafat until sunset. After sunset, the pilgrims left for Muzdalifa, where they will offer Maghrib and Isha prayers and spend the night under the open sky. Before sunrise tomorrow, pilgrims will return to Mina from Muzdalifa and perform symbolic stoning by throwing pebbles at Zamara. They will then offer sacrificial animals, seeking the pleasure of Almighty Allah, and shave their heads. Ahead of Holi Eid al-Azha, a festive atmosphere prevails in the capital's sacrificial animal markets. With the start of the Eid holidays, the presence of buyers and sellers are increasing in various markets in the capital. From morning to late night, the markets are filled with bellowing of cows, bargaining and crowds of people. Meanwhile, law enforcement agencies are working hard to maintain order in the markets and prevent the use of fake money. Thousands of people are leaving the capital for their village homes ahead of Eid al-Azha. Trains are seen departing on schedule from Komalapur railway station and heightened security and passenger management measures. Besides, bus and launch terminals are also seen busy with homebound people. Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam has warned that no kind of mischief will be tolerated on the roads. He gave the warning while talking to journalists after visiting the Saidabad bus terminal in the capital today. The minister said public transport is taking due fare during the Eid journey and people are returning home comfortably. Director General of Rapid Action Battalion RAB Additional IGP Mohammad Ahsan Habib Polash has said the overall security situation in the country is normal ahead of Eid al-Azha with no specific threat detected so far. He said these to the journalists after visiting the National Eidgah premises in the capital today. RAB Chief said mobile checkpoints and surge operation are being conducted in coordination with other law enforcement agencies at important location in the capital and across the country. Online monitoring activities will continue round the clock, he added. The government has taken special measures to ensure uninterrupted electricity supply across the country during Eid al-Azha. The power division has ensured round-the-clock monitoring of power generation, transmission and distribution system, while emergency repair teams have been kept on standby to respond quickly to any disruption. Power Division Secretary Minara Mahroop informed this to Bangladesh Shangbad Shangsta. She said the ministry is directly monitoring the overall situation. Power Division Secretary said adequate generation capacity has been kept ready to meet expected rise in electricity demand during the Eid period. Power plants have been directed to operate at optimum capacity to maintain stability in the national grid, she added. This is Bangladesh Betar giving you the news. Home Minister Salahuddin Ahmed has said the government has adopted a zero-tolerance policy against terrorism, drugs and extortion and all forms of criminal activities to ensure public safety and maintain law and order across the country ahead of Eid al-Adha. He said these to newsmen after visiting the National Operation Monitoring Center at Bangladesh Police Headquarters in Dhaka today. On illegal cattle markets, the Home Minister said the government is taking a strict stance to prevent unauthorized markets from operating. Commenting on recent attacks on police and RAB personnel in Narayanganj and Jungle Salimpur in Chattogram, the Home Minister warned that the government would deal firmly with terrorists and criminal groups. Information and Broadcasting Minister Zohiruddin Shapoon has emphasized on being more sincere in improving the quality of Bangladesh Television BTV's program and news by utilizing creative thinking. He said, in this regard, to turn the manpower into world standard is the most challenging tasks. The Information and Broadcasting Minister said those at a View Exchange meeting on the FIFA World Cup 2026 broadcast at BTV's Dhaka Center today. 10 more children have died from measles and measles-like symptoms in the country in the last 24 hours. The Directorate General of Health Services, DGHS, disclosed this at a press release today. The U.S. military has conducted fresh strikes in southern Tehran. The U.S. military's Central Command said targets included missile launch sites and Iranian boats attempting to emplace mine. Iranian media reported explosions in the port city of Bandar Abbas in southern Iran. Iran's Islamic Revolutionary Guard Corps, IRGC, says it downed a U.S. Reaper drone that entered its airspace as tension continue to rise during the peace negotiations. Israeli attacks have killed at least 11 people and wounded 15 others in eastern Lebanon. Lebanon state-run national news agency reported this today. The Israeli military said it struck more than 100 Hezbollah infrastructure sites and terrorists in the Bekaa Valley and across southern Lebanon in the wave of attacks. Russia has threatened to launch a fresh wave of systematic strikes against Kyiv days after carrying out one of its largest attacks on the Ukrainian capital since the start of the war. In a statement, Russia's foreign ministry said the new strike will target decision-making centers and command posts alongside drone manufacturing facilities in the city. Moscow has called for foreign nationals and diplomats to leave Kyiv as soon as possible and warned citizens to stay away from administrative and military buildings. Finally, weather and focus valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mymensingh, Kumilla, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Millions of Muslims complete main ritual of Hajj with resounding chants of Labbaik Allahumma Labbaik on plains of Arafat. Sacrificial animal markets get momentum in country including capital. Markets are bustling with buyers and sellers haggling. City dwellers are leaving capital by bus, launch and train to celebrate Eid. No kind of mischief will be tolerated on roads, warns Road Transport and Bridges Minister. Government will continue its zero-tolerance policy against terrorism, drugs and extortion, says Home Minister. Information and Broadcasting Minister emphasizes on improving quality of BTV's programs and news by utilizing creative thinking. 10 more children die with measles and measles-like symptoms in a single day. US launches new attacks targeting Iranian missile launch sites and ships used for mine laying. Tehran claims to shot down a US drone. That's the end of the news. Our next bulletin will be at Bishwo Betare Bangladesh at 10 p.m. in English.
1: Now, here is the news commentary written by Mainur Rahim and read by Himika Rahman. A press conference was held at the Prime Minister's office in the capital to mark the completion of 100 days of the government. Prime Minister's advisor Mahdi Amin briefed the newsman about the overall achievements of the government. He said 62% of the 60 important decisions taken by Prime Minister Tariq Rahman's cabinet have been implemented in the 100 days of the government. After a long path of disappearances, attacks, cases and repression, the cabinet of the government elected by the people held a total of 10 cabinet meetings from February 17th to May 24th. In these meetings, 60 important decisions were taken unanimously. Of these, 37 decisions have already been implemented and the remaining 23 decisions are in the process of implementation. The implementation of a significant part of the decisions taken by the cabinet in such a short time is a shining example of the speed, effectiveness, and sincerity of the government. The initiative taken by the government to meet the expectations of the people in just 100 days will remain a unique example in the political history of the country. The meeting highlighted the government's multi-pronged measures in the economy, infrastructure, education, health, agriculture, and technology sectors, which have brought relief to people's lives while also strengthening the foundation of state development. Referring to the government's success in the economic sector, Mahdi Amin mentioned that government has taken special initiatives to keep foreign exchange reserves stable and increases export earnings. Efforts are underway to develop Bangladesh into a $1 trillion economy by 2034. Establish discipline and accountability by reforming the financial sector, banking and overall state structure. Besides, the Prime Minister's advisor highlighted steps such as reopening of closed factories, introducing electric buses as part of energy-saving and environment-friendly transportation system. Mahdi Amin said Prime Minister has taken quick, visible and effective multi-pronged steps to implement the election promises in the first 100 days. In a very short time, people's fate is changing, problems are being solved, people are becoming more self-reliant. The government's initiatives in the education and health sectors were also discussed in the press conference. Mahdi Amin said a special fund has been set up to encourage research and innovation in higher education. About health sector, he said medical services have been made available to the people by adding modern equipment to government hospitals and appointing doctors in rural health centers. Responding to a question from reporters about the measles vaccine, Mahdi Amin said people have already seen that the measles vaccine has been brought from abroad. Almost 100% of children have been vaccinated against measles in the last 3 months. Talking about government's plans for the agriculture sector, he said that apart from increasing the subsidy for farmers, the distribution of Krishak cards is underway. Priority has been given to excavation and re-excavation of canals to improve the irrigation system. Advisor Mahdi Amin stressed that the success of these 100 days of the government is only the beginning and more comprehensive development activities will be implemented in the future. He urged everyone to cooperate with the government and play an active role in the development of the economy. He hoped that this continuous effort of the government will make Bangladesh a developed country. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন। আপনজনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ এবং জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। আগামী 28 মে বৃহস্পতিবার যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশে উদযাপন হবে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। নিরাপদে এবং নির্বিঘ্নে ঈদ উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী সমূহ বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে আজ রাজধানীর পুলিশ সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
4: ঈদ উল আজহা উপলক্ষে ঈদের 7 দিন আগে এবং ঈদের 7 দিন পর পর্যন্ত এটা স্পেশালি আরো স্ট্রেন্থেন করা হয়েছে। সেই হিসেবে লোক বল দেওয়া হয়েছে এবং মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় আনা হয়েছে, তার সাথে পশুর হাটগুলো সমস্ত জায়গায়। আর যে সমস্ত জায়গায় এক্সপ্রেসওয়ে আছে, যমুনা ব্রিজ থেকে শুরু করে পদ্মা ব্রিজ, সব জায়গায় আমরা একটু বিশেষ যত্ন নিয়েছি। সারা দেশে যেখানে আমাদের সিসিটিভি ক্যামেরার হাইওয়েতে নজরদারি আছে, তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়েছে। দুর্ঘটনা সংখ্যা বিগত সময়ের তুলনায় আল্লাহ রহমতে অনেক কম। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। সারা দেশে পশুর হাটে যাতে জাল নোটের ব্যবহার না হয় সেজন্য সচেতন আছি। জাল নোট শনাক্তকারী অনেকগুলো মেশিন সেখানে আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে আর ব্যাংকের তরফ থেকেও দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা করেছে। ব্যাংকের শাখা সমূহ সেখানে তৎপর আছে। এছাড়া যাতে শৃঙ্খলা থাকে, অনুমোদিত পশুর হাটগুলোর বাইরে যাতে কোনো হাট না বসতে পারে সেজন্য আমরা খুবই কঠোর ব্যবস্থা নিচ্ছি। গতকালকে একটা নজরে আসার সাথে সাথে সেটা আমরা বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। কোথাও অনিয়ম দেখতে পান আমাদের নজরে, তাহলে আমরা সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবো।
3: এদিকে আজ রাজধানীর জাতীয় ঈদগাহে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন,
5: ঈদকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে র্যাব ফোর্সেসও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেছে। এর পাশাপাশি সারা দেশে র্যাব নিম্নবর্ণিত কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমগুলো কাজ করছে। প্রধান প্রধান ঈদের জামাতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন কালোবাজারি, অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুদদারি, দ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল সহ নকল দ্রব্য সামগ্রী বাজারজাত করে বাজার পরিস্থিতি যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে দেশের মানুষ নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন যাতে করতে পারে সেই লক্ষ্যে ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে র্যাব ফোর্সেস সার্বক্ষণিক নজরদারি এবং তৎপরতা অব্যাহত রয়েছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন জোরপূর্বক কেউ কোনো নির্দিষ্ট হাটে বাধ্য করতে না পারে সে বিষয়ে বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানিকে নিয়ে যেন কেউ কোনো গুজব বা বিভ্রান্তিকর পোস্ট করতে না পারে সে ব্যাপারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।
3: গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয় তুলে ধরে ঢাকা জেলা পুলিশ সুপার শামিমা পারভীন সাংবাদিকদের জানান,
6: জনগণ যেন তাদের পরিবার পরিজনের কাছে নিরাপদে পৌঁছাতে পারে সেটা একটা ইস্যু যাচ্ছে। আবার যারা যাচ্ছে ঘর বাড়ি আমাদের কাছে রেখে যাচ্ছে, তাই না, আমাদের জিম্মাই, তাহলে তাদের সম্পদ যা রেখে যাচ্ছে সেটাও যেন নিরাপদ থাকে এবং সুরক্ষিত থাকে। আর আর যারা যাচ্ছেন রাস্তায় যাতে তাদের নিরাপত্তার কোনো না হয়, সেই সাথে আরো যারা ঢাকার বাইরে থেকে তাদের অল্প পুঁজির যে ট্রাকে করে গরু আনছে না, সেটাও যেন এখানে বিক্রি করে আবার নিরাপদে পয়সা নিয়ে বাসায় ফিরে যেতে পারে, সেটাও আমাদের জন্য চ্যালেঞ্জ। ঠিক আছে, সেই সাথে রোডে যে ট্রাফিক জ্যাম, সেই বিষয়টাও আমাদের কাজ করতে হবে বিশেষভাবে, আরো ভালো করে কাজ যেন করি, যাতে করে সবাই সুন্দরভাবে এই আমাদের ইভেন্টটাকে পার করতে পারি, যেন মানুষ স্বস্তি পায়। আমরা জনগণের বন্ধু, তাই না?
3: নারীর টানে আপনজনদের সাথে ঈদ উদযাপনের জন্য আজও দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ ছিল উপচে পড়া ভিড়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেল যাত্রায় মহিলাদের জন্য সংরক্ষিত বিশেষ বগির উদ্বোধন করে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বলেন,
7: জয়ন্তীকে ট্রেন থেকে শুরু হলো এটা, আমরা আরো দু একটা রুটে আমরা এটাকে সংযোজন করার চাহিদা অনুযায়ী এবং আমাদের প্রাপ্যতা অনুযায়ী
3: রেলওয়ের ঈদ যাত্রার সার্বিক অবস্থা তুলে ধরে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ কবির উদ্দিন মোল্লা গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন,
8: আমাদের এই পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি আছে মোটামুটি আমরা সন্তোষজনক। শাল্লা চেষ্টা করতেছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যে যাত্রী সাধারণকে আমরা টিকিট দিয়েছি তাদের যাত্রা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তারা শান্তিমতো বাড়ি যেয়ে ঈদ করতে পারে।
3: এ সময় আমাদের বেতার প্রতিনিধি কথা বলেছিলেন বেশ কয়েকজন যাত্রীর সাথে।
9: না, এখন পর্যন্ত মানে কোনো সমস্যার সম্মুখীন হয়নি, মানে আমরা টিকিট কাটছি অনলাইনে, দেশে যাচ্ছি, বাবার বাড়ি যাবো, পরে শ্বশুর বাড়ি যাবো, এই তো সবাই অপেক্ষা করছে যাবো ঈদ করতে, খুবই এক্সাইটেড।
10: সুবিধা হয় আর কি, সেই জন্য আমরা মনে করেন ট্রেনে যাত্রাটা বেশি যাতায়াত করি।
11: ঈদের ছুটি হলে বাড়ি যাওয়া হয়, ট্রেনে আসাও হয়।
3: রাজধানীর বাস টার্মিনালগুলো আজ ছিল বিভিন্ন গন্তব্যের যাত্রীদের পদভারে মুখরিত। রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন,
12: একদিন পরেই ঈদ যাত্রা গত দুদিন ধরে চলছে, মানুষ বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোন অভিযোগ অথবা দৃশ্যমান কোন প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। আবার এখানে দেখবেন যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানেও কোনো অভিযোগ ওরকম নেই। বিচ্ছিন্নভাবে দুই এক জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা কাউন্টারে নির্ধারিত ভাড়া টানিয়ে দেওয়া আছে জনগণের সচেতনতার জন্য। আবার বাসগুলিতেও স্টিকার লাগিয়ে দেওয়া আছে কত টাকা ভাড়া হবে, তবে নির্ধারিত ভাড়ায় নিচ্ছে। এবং আপনারা দেখছেন যে এখানে নির্ধারিত ভাড়া ডিজিটাল ডিসপ্লে, অন্যান্য জায়গায় সচেতনতা ভাবে টানিয়ে দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে কোনো সময় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি, খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। দুই একটি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল কোর্ট আছে, আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ যাতে নির্ধারিত ভাড়ায় যেতে পারে সেজন্য ভোগান্তির শিকার না হয়। যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি আমাকে খালি বলেন অমুক পরিবহনের অমুক কাউন্টার সে 300-400 টাকা বেশি নিয়েছে, প্রয়োজনে আপনারা ক্যামেরাটা ছেড়ে যাত্রী বেশি একটু যান, গিয়ে যে চেয়েছে তাকে তার কাছে অবস্থান করেন। আমাদের এখানে যে সমস্ত আপনার টিম আছে, কন্ট্রোল রুম আছে, একটা ফোন দেন, আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 10টা মোবাইল নাম্বার দেওয়া আছে, দেন, আপনি হটলাইন আছে, জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে আপডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই, আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা।
3: আমাদের বেতার প্রতিনিধি এই সময় কথা বলেছিলেন বেশ কয়েকজন যাত্রীর সাথে, তারা এইভাবেই তাদের কথাগুলো তুলে ধরলেন আমাদের বেতার মাইক্রোফোনে।
13: নানু বাসায় গিয়ে ঈদে অনেক মজা হবে,
14: ঈদের নামাজ পড়বো, তারপরে খাবার খাবো, সবাইকে মাংস ভাগ করে দিব।
15: ঈদ মানেই তো আনন্দ, তো সব মিলে ভালো অনুভূতি,
16: পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবো, গিয়ে কুরবানি ঈদ যেহেতু আমাদের গরু কিনারও একটা প্রোগ্রাম আছে, এই হিসাবে গরু কিনবো, হাটে যাব।
3: সদরঘাট লঞ্চ টার্মিনালও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রী সেবায় সরকারের পক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম। নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান এমপি সদরঘাট পরিদর্শন করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
17: আমরা ভালো এক একটা ঈদ যাত্রা মানুষকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ, এবং সবাই তার প্রিয়জনের সাথে নিরাপদে এবং স্বস্তিদায়ক একটা ঈদ পালন করতে পারবেন বলে আশা। সদরঘাটের সার্বিক ব্যবস্থাপনাটা দেখেছি সার্বিকভাবে খুবই ভালো এখন পর্যন্ত। আপনারা আমরা সবাই মিলে যদি কাজ করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা ভালো একটা ঈদ যাত্রা মানুষকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ, এবং সবাই তার প্রিয়জনের সাথে নিরাপদে এবং স্বস্তিদায়ক একটা ঈদ পালন করতে পারবেন বলে আশা।
3: আমাদের বেতার প্রতিনিধির সাথে আলাপকালে বেশ কয়েকজন যাত্রী এইভাবে জানালেন তাদের অনুভূতি।
18: অনেক ভালো লাগছে, আর সবচেয়ে ভালো লাগছে আমার বাবুর এই ফার্স্ট কুরবানি ঈদ। তোর বাবার ইচ্ছা মতো আমাদের অনেক বৃষ্টি, যাতে আমরা গ্রামে ঈদটা সুন্দর মতো করতে পারি।
19: ঈদের বাড়ি ফেরাটা যে আসলে সত্যি একটা আনন্দের বিষয়, ঈদুল আজহার সময় বাড়িতে কুরবানি দিয়ে, এটা ইন্টারেস্টিং বিষয়। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, চারদিকে মুখরোশ পরিবেশ ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ।
20: ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া, সাথে যাচ্ছে আব্বু আম্মু দুই ভাই আর সাথে আমার বিড়াল।
3: জমি উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাটগুলো। পশুর হাটগুলোতে কঠোর নিরাপত্তা, জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন, পশু চিকিৎসক নিয়োগ এবং অতিরিক্ত হাসিল আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। আজ রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,
21: আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, এবং হাসিলের যে বিষয়টি মোট পশুর মূল্যের 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি এবং টাকার রসিদ আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশন লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। আমরা শুধু সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের অনুরোধ করব যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ইজারদার এবং যারা আছে তাদেরকে সহায়তা করবেন। এর বাইরে এখানে নকল টাকা ধরার জন্য র‍্যাবের পক্ষ থেকে ব্যবস্থা আছে, পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা আছে, কন্ট্রোল রুম আছে, ওয়াচ টাওয়ার আছে, সার্বক্ষণিক পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং সিটি কর্পোরেশন এখানে ভূমিকা পালন করছেন।
3: এই সময় উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন,
22: প্রতিটি পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল কিছু একটা ব্যবস্থা করার মধ্যে থাকুক, আমরা মোটামুটি ভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি। আগামী দিনেও আমরা এই ভিজিট অব্যাহত রাখবো, এটা আমাদের ব্যবস্থাপনা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে শর্তগুলো আছে সেটাকে তারা ফলো করছে কিনা সেটার জন্য আমরা মনিটরিং করার জন্য এই ভিজিটগুলোকে আমরা অব্যাহত রাখবো।
3: পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে এই সময় উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমেদ বলেন,
23: কোন ধরনের চাঁদাবাজির জন্য সুনির্দিষ্ট কোন অভিযোগ যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এখন পর্যন্ত আমরা এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাতে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গরুর হাটগুলোতে কোথাও আমরা কোন চাঁদাবাজির অভিযোগ পাই নাই। যদি আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদের কাছে জানাবেন, আমরা সাথে সাথে কঠোর ব্যবস্থা নিব।
3: আমাদের বেতার প্রতিনিধি গাবতলী পশুর হাটে কথা বলেছিলেন বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথেও।
24: দেশি গরু বেশি, ভারতের গরু তো দেখা যাচ্ছে না,
25: সার্বিক পরিস্থিতি ভালো আছে, সেই চিন্তা করে ওই ঈদের এক থেকে গরু কেনা বেচা হয়। হাটের সার্বিক অবস্থা খুবই ভালো, পরিবেশ খুব সুন্দর আছে, এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছা।
26: হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ গরু কিনলাম, দাম পড়েছে 180,000। দাম আমার মনে হচ্ছে অন্যান্য বছরের মতো ঠিকই আছে, খুব বেশি আসলে পার্থক্য নাই। আমি অন্যান্য জায়গায় যাচাই বাছাই করলাম, সব জায়গায় দেখে শুনে নিলাম যে অন্যান্য বছরের তুলনায় খুব বেশি না, আবার কমও না, এভারেজ একটা বাজার আছে।
3: গাবতলী পশুর হাটে দায়িত্ব পালনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল বলেন,
27: বাস স্ট্যান্ড গুলো এগুলো আমরা পরিদর্শন করলাম এবং একই সাথে যে পশুর যে হাট সেটিও আমরা পরিদর্শন করলাম। এখানে অনিয়ম আমাদের চোখে পড়ে নাই, এখানে 3.5% হারে হাসিল নেওয়া হচ্ছে এবং সুশৃঙ্খল ভাবে সবাই সিল দিয়ে যাচ্ছে এবং কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
28: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও মনিটরিং পরিদপ্তর প্রযোজিত অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, রাত যত গভীর হয় মানুষের মনও যেন তত বেশি নিজের কাছে ফিরে আসে। দিনের ব্যস্ততা, অগণিত শব্দ আর অনুচ্চারিত ক্লান্তির ভিড়ে যে অনুভূতিগুলো সারাদিন আড়ালে থাকে, রাতের নীরবতা সেগুলোকে ধীরে ধীরে জাগিয়ে তোলে। কিছু স্মৃতি তখন জানলার কাঁচে ভেসে ওঠে, কিছু নাম নিঃশব্দে ফিরে আসে মনে, আর কিছু গান অদ্ভুত এক মায়াই ছুঁয়ে যায় হৃদয়ের ভেতরকার গোপন দরজাগুলো। গান আসলে শুধু সুর নয়, কখনো তা এক টুকরো অভিমান, কখনো না বলা ভালোবাসা, কখনো আবার ফেলে আসা সময়ের গন্ধ মাখা কোনো দীর্ঘশ্বাস। এই নরম আলো আঁধারের রাতে যখন চারপাশ একটু একটু করে স্তব্ধ হয়ে আসে, ঠিক তখনই আমরা এসে মিলিত হই সুরের মোহনায়, যেখানে প্রতিটি গান হয়ে ওঠে অনুভবের এক একটি নদী। আমি ফারহানা ত্রিনা আজকের এই সুর ভ্রমণের আপনাদের সঙ্গী। চলুন কিছুটা সময় নিজেকে দিই আর সুরের ভেতর দিয়ে হেঁটে যাই স্মৃতি আর অনুভবের অলিগলিতে। আজকের প্রথম গানটি একটি প্রতিশ্রুতির গল্প বলে। কিছু কথা থাকে যা মানুষ খুব যত্ন করে মনে রাখে, দেখা হবে। এই ছোট্ট বাক্যটিও কখনো কখনো হয়ে ওঠে একটি দীর্ঘ অপেক্ষার নাম। মোহাম্মদ মনিরুজ্জামানের কথায় AHM রফিকের সুরে, শাম্মী আক্তার ও রেজাউল করিমের কণ্ঠে শুনব গান কথা ছিল দেখা হবে। এ যেন দুটি হৃদয়ের মাঝখানে রেখে যাওয়া এক নীরব অঙ্গীকার।

কিছু প্রতিশ্রুতি পূর্ণ হয়, আবার কিছু প্রতিশ্রুতি সময়ের ভিড়ে হারিয়ে যায়। তবু মানুষ ভালোবাসার উপর বিশ্বাস হারায় না। সেই বিশ্বাসের আবহ নিয়ে আজকের দ্বিতীয় গান। ভালোবাসা যখন সত্য হয়, তখন একটি স্পর্শ হয়ে ওঠে শপথের মতো পবিত্র। সিরাজুল ইসলামের কথায় আজাদ রহমানের সুরে খুরশিদ আলমের কণ্ঠে শুনব গান, এ যেন ভালোবাসাকে হৃদয়ের গভীরে ধারণ করার এক মৃদু অঙ্গীকার।

জড়িয়ে থাকে স্মৃতি, অপেক্ষা কিংবা কোনো হারিয়ে যাওয়া মুহূর্ত। আজকের তৃতীয় গানটি ঠিক তেমনই এক অনুভবের কথা বলে। মাসুদ করিমের কথায়, সুবল দাসের সুরে, আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে শুনব একটি রজনীগন্ধা। এ যেন নিঃশব্দ রাতের বুকে ফুটে থাকা এক সাদা বিষণ্নতা।

ভালোবাসার সম্পর্কে অভিমান না থাকলে সেই সম্পর্ক যেন পূর্ণতা পায় না। কখনো একটুখানি মান, একটুখানি দূরত্ব আবার ফিরে আসার আকুলতাকেও আরো গভীর করে তোলে। আজকের চতুর্থ গানটি সেই মান অভিমানের মিষ্টি অনুভব নিয়েই। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় খন্দকার নুরুল আলমের সুরে সুবীর নন্দীর কণ্ঠে শুনব গান বধুয়ার মান ভাঙাতে। এ যেন অভিমানের আড়ালে লুকিয়ে থাকা কোমল ভালোবাসার গল্প।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এভাবেই শেষ হলো আজকের সুরের মোহনা। আজকের এই সুর ভ্রমণে ছিল প্রতিশ্রুতি, ভালোবাসা, অপেক্ষা, মান, অভিমান আর সুখকে নতুন করে ভাবার গল্প। আমি ফারহানা ত্রিনা আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো নীরব রাতে, নতুন কিছু গান, নতুন কিছু অনুভব আর হৃদয়ে ছুঁয়ে যাওয়া কিছু কথামালা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুরেই থাকুন। সুরের মোহনা, হৃদয়ের তীরে সুরের গল্প।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত হারানো দিনের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুরের মোহনায় এখানেই শেষ হল। গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলেন ফারহানা ত্রিনা, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারহানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সরোয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভিন, উপস্থাপনা নারিন সুলতানা ও হাসিবুল আলম।

0: এমনও কিছু গান সময় ছাপিয়ে বেঁচে থাকে অনন্তকাল, শিল্পীর সার্থকতা সেখানেই।
1: বলছিলাম সময়ের কথা, সময়ের হাত ধরে আমরা পৌঁছে গেছি সুরতরঙ্গ অনুষ্ঠানের আজকের আয়োজনে। আর সুরতরঙ্গ মানেই শ্রোতাদের সেই উন্মুখ অপেক্ষা, কখন শুরু হবে সুর নিয়ে গবেষণার আবেগমাখা শব্দ আর কথামালা, যে সুরে আন্দোলিত হবেন শ্রোতারা। আমাদের সুরতরঙ্গ অনুষ্ঠানের আজকের বিষয় মন, তবে আর কথা নয়, চলুন এবার প্রবেশ করি মূল অনুষ্ঠানে।
0: শিল্পীর সাধনাই থাকে তার সৃজনশীল সৃষ্টিতে, শ্রোতাদের আকণ্ঠ ডুবিয়ে রাখা, সে চেষ্টাই নিমগ্ন থেকে শিল্পীরা গেয়ে চলেন মন ছোঁয়া সব গান, যা অসংখ্য শ্রোতাকে বারবার নিয়ে যায় স্মৃতি আর অনুভূতির শেকড়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনকে জয় করতে পারলে দুনিয়ার সব কিছু জয় করা সম্ভব।
1: আছি মন ছুঁয়ে যাওয়া গানের অতলে, ভাড়ার থেকে তুলে আনা হিরণময় সুরের কিছু গান শুনব। আনন্দের এই যাত্রায় গানের সাথে হয়ে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা, আর মন ছুঁয়ে যাওয়া গানের সাথে মিতালি গড়ে দিতে আমি নারিন সুলতানা
0: এবং আমি হাসিবুল আলম
1: আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত গানের পর্বে। সুরতরঙ্গের আজকের বিষয় মন।

প্রিয় শ্রোতা, সময় মানুষকে দিয়ে যায় অনেক কিছু, নিয়ে যায় তার চেয়েও বেশি, মাঝে শুধু রেখে যায় স্মৃতির স্মারক আর টুকরো কিছু অনুভূতি। এই অনুভূতির প্রাঞ্জল প্রকাশই হচ্ছে সুরের মায়াজাল, যেখানে মানুষ ঘুরে ফিরে আশ্রিত হয়, কখনো সুখে আনন্দে, কখনো বিরহ ব্যথায়।

0: ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন। প্রিয় শ্রোতা, সৃষ্টির তীব্রতা থামিয়ে রাখা যায় না, মেঘ ফুরে আলো ছড়াবেই। মনই মানুষের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। মনকে শান্ত রাখা জীবনের সবচেয়ে বড় সাধনা। মন খারাপ থাকলে পৃথিবীটাই কেমন ম্লান লাগে, তখনই আমরা বুঝি মন ভালো থাকা কতটা জরুরি।
1: মন ছোটে মনের খোঁজে, অন্য মনের টানে, মন তাহার মনের খবর নিজে না জানে। দুঃখ হলে ভুলে যেও না, বাঁচব না আমি, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। এবারে এই তো প্রেম ছায়াছবির গান, শিল্পী হাবিব ওয়াহিদ ও ন্যান্সির কণ্ঠে।

শিল্পীরা মোহময় সুরে ফোটান সৌন্দর্যের ফুল। সুরের মাধ্যমেই প্রতিটি প্রজন্ম খুঁজে পায় অপার্থিব এক স্বপ্নলোকের ঠিকানা, যেখানে এসে হারিয়ে যায় মন। মনের ভেতর যে মন আছে, সে মনের খবর কে রাখে? তাই তো বলি, ওরে খুঁজে নেড়ে তারে, হারিয়ে না যায় যেন সময়ের ফেরে, কিংবা প্রিয়ারে প্রিয়ারে হারিয়েছি মন। এবারে জান আমার জান ছায়াছবির গান, শিল্পী আসিফ আকবর

0: আজকের সুরতরঙ্গের বিষয় কিন্তু মন। আর যার মন সুন্দর, তার কথা কম হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। মন ততটাই অবাধ যতটা আমরা তাকে স্বাধীনতা দিই, আর ততটাই বিপজ্জনক যদি নিয়ন্ত্রণে না রাখি। মন কখনো কথা বলে না, কিন্তু সে প্রতিটা স্পর্শ, প্রতিটা অভিমান গভীরভাবে মনে রাখে। অনেক সময় চেহারায় হাসি থাকে, অথচ ভিতরের মন কেঁদে নীরবে, কারো অগোচরে।
1: কেউ কি জানে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই হাসির আড়ালে? জানে কি এটি নীরব চোখের কোণে কতগুলো না বলা কথা জমে থাকে? আমি জানি না কেন আজ নিজের সঙ্গেও কথোপকথন বন্ধ। চোখ বন্ধ করে দেখি এক সময় ছিল যখন হৃদয়টা গান গাইত, ছোট ছোট স্বপ্নের ডালপালা ছুঁয়ে ফুল ফোটার অপেক্ষা করত।
0: মনের কথা সব সময় বলা যায় না, কিন্তু তা চাপা থাকলেই কষ্টটা দ্বিগুণ হয়। মন কখনো বা চায় সৃষ্টির হিসেব মেলাতে, ওরে পাগল মন বৈশা ভাব কিছুক্ষণ, কোন কারিগর এই দুনিয়ার বাগান বানাইছে। হ্যাঁ, এবারে পল্লী গীতি। শিল্পী আব্দুস সালাম খান, গানটির গীতিকার ও সুরকার লোকমান হোসেন ফকির।

0: কবিতা হয়ে সুরভি ছড়াও, মেঘ হয়ে তুমি ছুঁয়ে ছুঁয়ে যাও, দৃষ্টিসীমায় শুধু তোমায় দেখি, তোমার ছবি হৃদয়ে আঁকি, একই মায়ায় বলো তুমি জড়িয়ে নিলে আমায়। আসলে মন খুব অদ্ভুত একটা জিনিস, যে মানুষটা কষ্ট দিয়েছে সেই মানুষকে বারবার ভাবতে বাধ্য করে। মন কখনো বোঝে না বাস্তবতা, সে কেবল অনুভব করতে জানে, আর তাই বারবার ভুল করেও ভালোবাসে।
1: চোখের মেঘে বৃষ্টি নামে ডাকলে তুমি কাছে, একলা প্রহর কাটে না ঘোর ভালোবেসে, যেদিকে তাকাই আমি শুধুই তুমি, শুধুই তুমি, এসো দুজনে মিলে স্বপ্ন ওড়াই আকাশে। হ্যাঁ, স্বপ্ন প্রত্যেকেরই থাকে আলাদা, একেবারে নিজস্ব, তবু কখনো কখনো দুটি স্বপ্নের গন্তব্য এক হয়ে যায়। তখন একটা কথাই বারবার বলে হৃদয়, এই মন তোমাকে দিলাম। এবার পুরোটা শুনুন শিল্পী সাবিনা ইসমানের কণ্ঠে, ছায়াছবি মানুষী, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর ও সঙ্গীত আনোয়ার পারভেজ।

0: ভালোবাসা এমনই এক অনুভূতি, প্রিয় মানুষটি কাছে থাকলেও মনে হয় দূরে, আবার দূরে গেলে মনে হয় সে তো আছে পুরো পৃথিবীটা জুড়েই। ভালোবাসার দুটি চোখে প্রিয় মানুষটির চাঁদ মুখটি তো হেসে ওঠে সারাক্ষণ, যেখানেই যাওয়া হয় যত দূরে সেই তো থাকে হৃদয় জুড়ে, সেই প্রিয় মুখটি ভোলা যায়।
1: এবারে জগৎ ছাঁচবের গান, শিল্পী ইমরান মাহমুদুল ও আতি আক্তার, আনিশা।

0: সুপ্রিয় শ্রোতা, অনুভূতির যেমন শেষ নেই, তেমনি মন নিয়ে গবেষণারও কিন্তু শেষ নেই। গবেষণা চলছে, চলছে অন্তরের প্রকাশ, চলছে সৃষ্টির সাধনা। সে সাধনায় নিমগ্ন শিল্পী, সুরকার ও গীতিকার। বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ এখানেই শেষ করতে হচ্ছে। আজকের বিষয় ছিল মন। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা সুর তরঙ্গ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207।
1: আবার কথা হবে সুর তরঙ্গে পরবর্তী আয়োজনে। শেষ করছে আজকের সুর তরঙ্গ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন।
2: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় নাইরিন সুলতানা ও হাসিবুল আলম, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাকিল আহমেদ। সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দানে আজ হজের মূল আনুষ্ঠানিকতায় শরীক হন হাজিরা। লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তাঁরা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের ১১-১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ সারাদেশে কোরবানির পশু হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে

0: তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জালনোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজার জুড়ে বানানো হচ্ছে দা ও বঁটি, কোথাও বা সান দেওয়া হচ্ছে ছুরি চাকু। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে, তাই অনেকেই আগে থেকে প্রয়োজনীয় সরঞ্জাম কিনে রাখছেন। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুবর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুবর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি আজ রাজধানী পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গড়ে তোলার যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্রসহ দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সমউপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী আজ বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টা দেশে হাম ও হামের উপসর্গে আরও 10টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে 1,136 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে হাম সংক্রমণের আরও মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই বাংলাদেশ শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামানের পরামর্শ, গণপরিবহনে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। 2 বছরের বেশি বয়সের শিশুকে মাস্ক পরানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল মান্নান। পথ পাথে অনুষ্ঠানে কোরবানির গোস্ত বন্টনের নিয়ম সম্পর্কে বলবেন মাওলানা মিজানুর রহমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু শুনবেন বেলা 11টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা 30 মিনিটে এবং এসব গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। বিকেল 5টা 30 মিনিটে লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন রাজশাহী কেন্দ্রের নাটক নীল বেদনা, শুনবেন রাত 10। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক নিশিগন্ধা FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6:00 পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 36°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 20.4°C। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9°C, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22°C। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:00 89%, সন্ধ্যে 6:00 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:12, সূর্য অস্ত যাবে 6:40। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 kHz, FM 106 MHz, FM 90 ও FM 102 MHz। বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
2: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশুতি অধিবেশন শুরু হলো।
1: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ
0: ও মুখলেস রহমান সরকার।
1: প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সোলেমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রুহুল আমিন, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন মীর মোহাম্মদ শহীদুল্লাহ।
0: এবার জানিয়ে দেব নিশ্চিত অধিবেশন জুড়ে যা যা রয়েছে। রাত 12টায় বাংলা সংবাদ, 12টায় 5 মিনিটে ইংরেজি সংবাদ, দেশের গান রাত 12টায় 10 মিনিটে, নিশুতি নাটক নিশিগন্ধা রাত 12টায় 15 মিনিটে, রাত 1টা 15 মিনিটে বর্ণালীতে শুনবেন আধুনিক গান, মিশ্র গানের অনুষ্ঠান রংধনু রাত 1টা 40 মিনিটে, রাত 2টায় আকাশ ভরা সুরের ধারা, এতে শুনবেন দেশ বিদেশের রকমারি গান, রাত 2টা বেজে 50 মিনিটে নজরুল সঙ্গীত, রাত 2টা বেজে 55 মিনিটে আবহাওয়া বার্তা, এবং দিনের অনুষ্ঠান পরিচিতির মধ্য দিয়ে শেষ হবে নিশুতি অধিবেশনের আজকের আয়োজন।

বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা শুনছেন নিশ্রুতি অধিবেশন FM 90 মেগাহার্জে। একটু পরে শুনবেন খবর, প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি জিন্নাতুন্নাহার। সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দানে আজ হজের মূল আনুষ্ঠানিকতায় শরিক হন হাজিরা। লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন হাজিগণ। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। জিলহজ মাসের 11 ও 12 তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনা ত্যাগ করবেন হাজিরা। ঈদকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজার বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়া বাজার জুড়ে বানানো হচ্ছে দা ও বটি। কোথাও আবার শান দেওয়া হচ্ছে ছুরি চাকু। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে, তাই অনেকেই আগে থেকে প্রয়োজনীয় সরঞ্জাম কিনে রাখছেন। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানি পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি আজ রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এই ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গড়ে তোলার যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্রসহ দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সৃষ্টিশীল চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে ১১৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে হাম সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। তাই বাংলাদেশ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামানের পরামর্শ, গণপরিবহনে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। দুই বছরের বেশি বয়সে শিশুদের মাস্ক পরানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেদার, দি নিউজ রেড বাই তানভীর ফুয়াদ চৌধুরী। The main rituals of the Hajj have been completed by more than 1.5 million Muslim pilgrims on the plains of Arafat, resounding with the chants of Labbaik Allahumma Labbaik. Chief Imam and Khatib of Masjid An-Nubi, Sheikh Ali bin Abdul Rahman Al-Hudaifi, delivered the Hajj sermon from Masjid Namera. In the sermon, he called upon the world Muslim Ummah to maintain mutual unity, solidarity, and brotherhood. After the sermon, pilgrims offered Zuhur and Asr prayers together and remained in Arafat until sunset. After sunset, the pilgrims left for Muzdalifah, where they offered Maghrib and Isha prayers and will spend the night under the open sky. Before sunrise tomorrow, pilgrims will return to Mina from Muzdalifah and perform symbolic stoning by throwing pebbles at Zamara. They will then offer sacrificial animals, seeking the pleasure of Almighty Allah, and shave their heads. Ahead of the holy Eid al-Adha, a festive atmosphere prevails in the capital's sacrificial animal markets. With the start of Eid holidays, the presence of buyers and sellers are increasing in various markets in the capital. From morning to late night, the markets are filled with the bellowing of cows, bargaining, and crowds of people. Meanwhile, law enforcement agencies are working hard to maintain order in the markets and prevent the use of fake money. Thousands of people are leaving the capital for their village homes ahead of Eid al-Adha. Trains are seen departing on schedule from Kamalapur railway station and heightened security and passenger management measures. Besides, bus and launch terminals are also seen busy with homebound people. Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam has warned that any kind of mischief will not be tolerated on the roads. He gave the warning while talking to journalists after visiting the Saidabad bus terminal in the capital today. The minister said that public transport is taking due fare during the Eid journey, and the people are going home comfortably. The government has taken special measures to ensure uninterrupted electricity supply across the country during Eid al-Adha. The power division has ensured round-the-clock monitoring of power generation, transmission and distribution systems, while emergency repair teams have been kept on standby to respond quickly to any disruption. Power Division Secretary Mirana Maruk informed this to Bangladesh Sangbad Sanstha. She said the ministry is directly monitoring the overall situation. Power Division Secretary said adequate generation capacity has been kept ready to meet the expected rise in electricity demand during the Eid period. Power plants have been directed to operate at optimum capacity to maintain stability in the national grid, she added. Home Minister Salahuddin Ahmed has said the government has adopted a zero-tolerance policy against terrorism, drugs, extortion and all forms of criminal activities to ensure public safety and maintain law and order across the country ahead of Eid al-Adha. He said this to newsmen after visiting the National Operation Monitoring Center at Bangladesh Police Headquarters in Dhaka today. On illegal cattle markets, the Home Minister said the government is taking a strict stance to prevent unauthorized markets from operating. Commenting on recent attacks on police and RAB personnel in Narayanganj and Jungle Solimpur in Chattogram, the Home Minister warned that the government would deal firmly with terrorist and criminal groups. Information and Broadcasting Minister Zahiruddin Shapun has emphasized on being more sincere in improving the quality of Bangladesh television programs and news by utilizing creative thinking. He said, in this regard, to turn the manpower into world standard is the most challenging task. The Information and Broadcasting Minister said those at a view exchange meeting on the FIFA World Cup 2026 broadcast at BTV Dhaka Center today. 10 more children have been died from measles and measles-like symptoms in the country in the last 24 hours. The Directorate General of Health Services disclosed this in a press release today. Finally, weather and forecast valid till 9 tomorrow morning says there is no inland riverboard warning and no signal is to be hoisted. And that is the end of the news. Our next bulletin will be at 7 in the morning in Bangla.
2: Bangladesh Betar Dhaka. আপনারা আমাদের নিশুতি অধিবেশন শুনছেন। এখন শুনবেন দেশের গান। শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার কুদরতি খুদা, সুর করেছেন সমর দাস।

0: এতক্ষণ দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন ফেরদৌসী রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান আপনারা শুনছেন FM 90 MHz-এ। আমন্ত্রণ নিশুতির আজকের নাট্যানুষ্ঠানে।
2: আজকের নাটক নিশিগন্ধা, রচনা অচিন্ত্য কুমার ভৌমিক, প্রযোজনা শফিউর রহমান, নাট্যানুষ্ঠান নিশিগন্ধা।

0: 你是干的呢？干的呢？
1: 我的妈！
0: 拉到你开去，我没包。阿卡西没过来，将那个门都给丢。
1: 我没事，那包的妈。
0: 母亲，你都忙死的，都好呗。哪去了？哪去了？手里这钱被谁
1: 给的？手里。আমার তো সব কিছুই শেষ হয়ে গেছে,
0: তবু বাঁচতে হবে। আমাদের সংসারের উপর দিয়ে হঠাৎ এমন একটা ঝড় বয়ে গেল, সবকিছু একেবারে ভেঙে চুরমার। অনেক দুঃখ কষ্টের পর কেবল একটু সাচ্ছল্যের মুখ দেখেছিলাম, আর অমনি তহিদ আমাদের ফাঁকি দিয়ে। আমি তো জীবনে কখনো কোনো অন্যায় করিনি নিশি, কোনো পাপ করিনি, তবে কেন এমন হলো?
1: আমার শুধু দুঃখ, মরবার সময় আমি তার পাশে থাকতে পারলাম না। নার্সিং হোম থেকে যখন ওর লাশ এলো,
0: তোমাকে আগে কিছু জানতে দেওয়া হয়নি, আমি ওদের বারণ করেছিলাম। তাছাড়া তৌহিদকে যখন নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল, তখন ওর কোনো জ্ঞান ছিল না। অত বড় একটা অ্যাক্সিডেন্ট, তৌহিদের জ্ঞান আর ফেরেনি, আমাকেও কিছু বলে যেতে পারেনি।
1: আমি কি করে জীবন কাটাবো?
0: এত বড় একটা শোক, তৌহিদের বড় ভাই হয়ে আমি যখন সামলে নিতে পেরেছি, তখন তোমাকেও শক্ত হতে হবে নিশাত। জীবন মানেই তো সংগ্রাম। তৌহিদ নেই, কিন্তু তুমি তো আছো, এটা কি আমাদের কাছে কম শান্ত না?

0: নিশাত, ও ঘরে তোমার মা এসেছেন আশুককে।
1: তুমি বলে দাও ভাবি, আমি দেখা করব না।
0: ছি, এসব কি বলছো? এত বড় একটা দুর্ঘটনা, তোমার মা এসেছেন সান্ত্বনা দিতে।
1: রোজ রোজ এসে আমাকে সান্ত্বনা দেবার কী বা আছে? আমার যা হয়েছে কোনো সান্ত্বনাতেই সে ব্যথার উপশম হবে না। আমার দুর্ভাগ্য আমারই থাক।
0: তবু মা যখন এসেছেন,
1: কী জন্যে আসে আমি সবই বুঝি। দেড় বছর আমি এ বাড়িতে এসেছি, কই বিয়ের পর তো ও বাড়ির কেউ একবারও খোঁজ নেয়নি। আমার কপাল পোড়ার পর দরদ একেবারে উতলে পড়েছে।
0: তোমার বিয়ের পর ওরা আসেনি, তারও কারণ আছে। মা বাবার অমতে তুমি তহিদকে বিয়ে করেছিলে। ওরা তো তোমার বিয়ে প্রায় একবারে ঠিকই করে ফেলেছিল, তুমি তো পালিয়ে এসে
1: মনে মনে একজনকে ভালোবাসব আর ঘর করব অন্যজনের। এ যন্ত্রণার শিকার হতে কোনো মেয়ে স্বেচ্ছায় চায় না ভাবি।
0: তোমার বাবা কত বড় লোক, গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন ঘরের মেয়ে তুমি, তোমার তুলনায় আমাদের তহিদ তো
1: না। তহিদের মধ্যে আমি একজন সত্যিকার মানুষ খুঁজে পেয়েছিলাম, যে মানুষ সাধারণ মানুষের জন্য কাঁদত, যে মানুষ দুঃখী মানুষকে ভালোবাসত। গাড়ি বাড়ির জৌলুসে মানুষ খুঁজে পাওয়া মুশকিল ভাবি, তাই তো ওকে আমি কথা দিয়েছিলাম।
0: তোমার কতই বা বয়স, এই বয়সে আজকাল অনেক মেয়ের বিয়েই হয় না। এত অল্প বয়সে এত রূপ নিয়ে তুমি বিধবা সেজে চোখের উপর দিয়ে ঘুরে বেড়াবে, এটা কি সহ্য করা যায়?
1: ভালোবাসা শুধু উচ্ছলতাই শেখায় না ভাবি, সংযমও শেখায়।
0: তবুও তো তোমার ভবিষ্যৎ আছে নিশাত।
1: আমার আর আলাদা কি ভবিষ্যৎ, বাড়ির ছোট বউ আমি, এ বাড়ির ভবিষ্যতের সাথে আমার ভবিষ্যৎ জড়িত। আমার স্বামীর এই ভিটে বাড়ি আমার বেহেশত বলেই জানব।
0: তবু কি সারা জীবন এভাবে চলবে নিশি? জীবনে স্বাদ আহ্লাদ বলে তো একটা কথা আছে।
1: না, আমার জীবনে সেসব শেষ হয়ে গেছে ভাবি, শেষ হয়ে গেছে।
2: তুমি যে কি বড় ভাবি, ওর চোখের পাতা থেকে এখনো পানি শুকলো না, আর কি সব আজে বাজে বকছো, যাও তো যাও।
1: মেজো ভাবি, কেউ আমার মনটাকে বুঝতে চেষ্টা করছে না। আমার ভালোবাসার সাথে আমি কোনো দিন প্রতারণা করতে পারবো না, কোনো দিনও না, কোনো দিনও না।

0: বড় ভাই,
1: হুম,
0: এই কয়েকদিন ধরে তোমার সাথে একটা জরুরি আলাপ করব ভাবছি। তা তুমি অফিস থেকে টায়ার্ড হয়ে ফেরো, আমিও ব্যবসার কাজে রাত করে ফিরি, সময় করতে পারি না।
1: তো বেশ, তো এখন বল
0: না, মানে বলছিলাম কি, আমাদের সম্পত্তি ভাগাভাগের ব্যাপারটা, আম্মা একবার একথা তুলেছিলেন, তুমি আপত্তি করেছিলে, তারপর আম্মা তো মারা গেলেন, এদিকে তৌহিদকেও আমরা হারালাম। আমার মনে হয় এখন আমাদের একটা মানে
1: কেন সম্পত্তি ভাগ বাটোয়ারার আর কি খুবই দরকার হয়ে পড়েছে? আব্বা তো এখানে বেঁচে আছেন, আর সম্পত্তি সবই তো আব্বার নামে।
0: তোমার ছেলে মেয়েরা বড় হচ্ছে, এদিকে আল্লাহ আমাকেও দুটো বাচ্চা দিয়েছেন, এখন কথা হলো কি,
1: বুঝতে পেরেছি, এক সংসারে তুই আর থাকতে চাইছিস না। বেশ, তো তোদের যাতে সুবিধা হয় তাই কর। আমি কম মাইনের চাকরি করি, আর তুই ব্যবসা করে বেশ ভালো পয়সা করেছিস, পার্থক্য তো কিছুটা আসবেই।
0: না, আমি ওসব কথা ভেবে বলিনি বড় ভাই।
1: বুঝি বুঝি, সবই বুঝি, নিজের পায়ে কে না দাঁড়াতে চায়, অথচ সামান্য বেতনে চাকরি করে আমি তোদের লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি। তা বেশ, তো আব্বাকে বলে ভাগাভাগি করে নে, আমাকে যে ভাগ ইচ্ছে দিস, আপত্তি করব না।
0: তাহলে একদিন দিন ঠিক করে গ্রামের বাড়িতে আব্বার কাছে গিয়ে,
1: ঠিক আছে, তোর ইচ্ছে মতো ভাগাভাগি করে নে।
2: তাই কি হয়, তুমি হলে বড় ভাই।
1: আমি তোমাকে বলেছি না ঝর্ণা, আমাদের ভাইয়ে ভাইয়ে কথা বলার সময় তুমি মাথা গলাবে না?
0: আর ভাগাভাগির আর এমন কি বা, তোহিত তো নেই, তুমি আর আমি দুভাগ করে।
1: কেন, নিশিত রয়েছে
0: নিশাত?
1: হ্যাঁ,
0: আব্বা না দিলে ও তো এবারে কোনো কিছুই পায় না, তোহিদের একটা সন্তান থাকলো না হয় কথা ছিল, আব্বা তো তোহিদের বউকে শিকারই করে নেননি, তোহিদ ওইভাবে বিয়ে করেছে বলে সের আগে আব্বা এ বাড়িতে আসেন না, এখন বরং আমরা ওকে ওর বাবা মার কাছেই।
1: না, তা হয় না নিশাতকে, আমি বলতে পারি না যে তুমি এখন এই বাড়ি ছেড়ে তোমার বাবা মার কাছে চলে যাও, ওর সাথে আমাদের ছোট ভাইয়ের স্মৃতি জড়িত।
0: তা কেমন করে হয় বড় ভাই, তা না হলে নিশিকে অন্য কোথাও বিয়ে দিয়ে।
1: না, আর সে কথা আমি ওকে কি করে বলি?
2: মেজো ভাই তো ঠিক কথাই বলেছে।
0: তাছাড়া নিশাতের মা তো নিশাতকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নিয়ে গিয়ে ওকে আবার বিয়ে দেবে, ছেলেও প্রায় ঠিক, এখন নিশি রাজি হলেই।
2: বয়স তা মেয়ে, বিশ্বাস কি, একটা কেলেঙ্কারি করতে কতক্ষণ, শেষে দোষটা হবে আমাদের।
0: বড় ভাই, আমার মনে হয় নিশির মার কাছে নিশিকে ফিরিয়ে দেয়া।
2: কি আবদার, বায়না ধরেছে, এ বাড়ি থেকে কোথাও যাবে না, আদিক খেতা। আমার ভাইটা মাঝে মাঝে এ বাড়িতে আসে, বুঝতে পেরেছি নিশি তার মাথাটা না খেয়ে ছাড়বে না।
1: মাসুদ, তোর কথা শেষ হয়েছে? তাহলে এখন যা, আমার শরীরটা আজ ভালো নেই, আর রাতও অনেক হয়েছে, ঘুম পাচ্ছে।
3: কি কথা বলবি না, রাগ করেছ? তুমি কি কেবলই ছবি, কতদিন তুমি আমার সাথে কথা বলো না, সেই যে সভা করতে চলে গেলে, আমাকে বলে গেলে রাতেই ফিরে আসবে, সেই রাত কি আজও তোমার শেষ হলো না? বলতো বলতো, আমি একা একাকে নিয়ে থাকি, এ ঘরের সব কিছুতে তোমার স্মৃতি জড়ানো, এর মাঝ দিয়ে তুমি বারবার আমার কাছে ফিরে আসো, অথচ তুমি আমাকে ধরা দাও না, কেন কেন? আমি কি নিয়ে জীবন কাটাবো বলো? একটু ঘুমোতে পারি না, ঘুম আসলেই তুমি এসে আমাকে ডাকো, আদর করতে চাও, ধরতে গেলে অমনি পালিয়ে যাও, আমার আমার কান্না আসে, ঘুম ভেঙে যায়। তুমি
4: নিশি, নিশি
3: এসো মেজো ভাবি,
4: ঘুমোনি, রাত তো অনেক হয়েছে,
3: ঘুম আসে না ভাবি।
2: ও ঘরে বড় ভাবি আর তোমার মেজ ভাই পরামর্শ করছে, ভালো লাগলো না, চলে এলাম।
3: ও পরামর্শ তো রোজই হয়।
2: বড় ভাবি তোমার মেজ ভাইয়ের মাথাটা খারাপ করে দিচ্ছে।
3: তা দিক, তুমি তো আমার জন্য রয়েছো মেজ ভাবি। তাছাড়া বড় ভাইয়ের মতো মানুষ হয় না, আমাকে আপন বোনের চেয়েও বেশি ভালোবাসেন।
2: তহিদের ব্যাংকে জমানো টাকা, ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্স এসব নিয়ে বড় ভাবি জট পাকাচ্ছে। তারপর অফিসেও তহিদের কিছু টাকা পাওনা রয়েছে। অফিস, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স সব টাকা নমিনি তো তুমি নিশার।
3: এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বড় ভাইজান যা বলবেন সেভাবেই সব কিছু হবে। চৌধুরী চাচা
0: এসো। নিশাত বসো, কেমন আছো?
3: আর আমার থাকা
0: কেন, ওরা আবার কোনো উৎপাত শুরু করেছে নাকি?
3: উৎপাত তো লেগেই আছে একটার পর একটা, এখন আবার টাকা চাইছে ওর ব্যাংকে, লাইফ ইন্স্যুরেন্সের, অফিসের পাওনা টাকা।
0: নিশি, তোমার আব্বার সাথে আমার দীর্ঘদিনে বন্ধুত্ব ছিল, বলতে গেলে তোমাদের পরিবারে আমি একান্ত আপনজন ছিলাম, চিরদিনই তোমাদের মঙ্গল কামনা করে এসছি।
3: সবই তো জানি চাচা, আমাদের বিয়ের পর আব্বা তহিদের নামে কেস করতে চেয়েছিলেন, আপনি আব্বাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত।
0: ওসব কথা তুলে আর কি লাভ নিশি, আমি চেয়েছিলাম তোমরা সুখী হও, এখন তোমাকে বুক বেঁধে দাঁড়াতে হবে মা, ঝড় আসবে তবু পিছু হটলে তো চলবে না।
3: আমাকে ও বাড়ি থেকে সরিয়ে দেবার জন্য কত চক্রান্ত চলছে, বড় ভাবি আর মেজ ভাই মিলে।
0: তোমার বড় ভাবি মানে বড় যা ঝর্ণা তো?
3: জি।
0: আমার দূর সম্পর্কে আত্মীয়, আমি তো ওতে চিনি, ছোট ঘরের মেয়ের মন আর কত বড় হবে। আর তোমার মেজ ভাসুর ওই মাসুদ, ওটা কি একটা মানুষ? অবৈধ ব্যবসায় দু চারটে পয়সা করে এখন ধরাকে সরা জ্ঞান করছে।
3: আমি আমার স্বামীর ফিটে বাড়ি থেকে এক পাও নড়ব না, বড় ভাইকে আমি স্পষ্ট বলে দিয়েছি যে।
0: হ্যাঁ, জাহিদুরটা ওই পরিবারের অন্য ধরনের মানুষ, আমার মনে হয় জাহিদুর থাকতে কেউ তোমাকে ও বাড়ি থেকে তাড়াতে পারবে না। জাহিদুরকে আমি না হয় আরেকবার বলে দেব।
3: এদিকে আমার মা আজকাল প্রায়ই দেখা করতে আসছে, আমার ভবিষ্যৎ ভেবে নাকি মার ঘুম হচ্ছে না। মা, আমি তোমাকে কতবার নিষেধ করেছি এসব কথা তুলো না, আমার খারাপ লাগে।
5: আমি তো তোর ভালোর জন্যই বলছি নিশি, জীবনে তুই সুখ পেলি না মা, তোর আব্বার তো কোনো কিছু কম ছিল না, তবু তার অমতে তুই এই বাড়িতে এলি। সেই শোকে তোর আব্বা তোর বিয়ের ছমাস যেতে না যেতে দুনিয়া ছাড়ল।
3: মা, এসব পুরনো কথা থাক মা,
5: এখানে এদের এই টানাটানি সংসারে তোর খুব কষ্ট হচ্ছে নিশি। যার হাত ধরে তুই এই বাড়িতে এসেছিলি সে তো আর নেই, এবার তুই বাড়ি ফিরে চল মা।
3: বাড়ি? এটাই তো আমার বাড়ি, বাপের বাড়ি কি মেয়েদের নিজের বাড়ি হয় মা?
5: তুই চল মা, তোর নিজের ভাইরা সব বড় বড় ব্যবসায়ী, তোর নামে তারা জমি বাড়ি সব লিখে দেবে, কোনো কষ্ট থাকবে না। এখনো তোর বিয়ের বয়স রয়েছে, এ কষ্ট
3: কে বলে আমি কষ্টে আছি?
5: ইচ্ছে করলে তুই আবার কলেজে পড়াশোনা শুরু করতে পারবি, কতই বা বয়স তোর, চল মা।
2: তোমার মা তো ঠিক কথাই বলেছেন নিশি, মা ভাইয়ের কাছে কত সুখে থাকবে তুমি।
3: বড় ভাবি, তুমি কি ভাবো তা আমি জানি না, তবে আমি একটা কথা সত্য বলে জানি, তা হলো স্বামীর ভিটে বাড়ির চাইতে মেয়েদের সুখের জায়গা আর নেই।
5: ঠিক আছে, তুই আবার না হয় এই বাড়িতে আসিস নিশি, অন্তত দিন কয়েকের জন্য আমাদের এখানে চল মা, বেরিয়ে আসবি মনটা হালকা হবে।
3: আমার বিয়ের পরে তো আমার সাথে তোমরা সম্পর্ক চুকিয়ে দিয়েছিলে, আজ কেন এ কথা বলছ? আমার স্বামীকে যখন তোমরা কখনো স্বীকার করে নাওনি তখন আমি কি করে তোমাদের বাড়ি যাই? তা হয় না মা।
6: বড় ভাই, বড় ভাই, আমি আবার কলেজে ভর্তি হতে চাই। তখন তো ওইসব ঝামেলায় বিয়ে পরীক্ষাটা দেয়া হলো না, এবার যদি।
1: এ তো ভালো কথা ঋষি, তুমি আবার পড়াশোনা শুরু করবে, এতে আমার আপত্তির কি থাকতে পারে?
6: আমি তো এই সংসারের কথা সবই জানি, কি টানাটানিতে চলছে। মেজো ভাই হিসেবের বাইরে একটি পয়সাও দেন না, এর মধ্যে আবার আমার পড়াশোনা।
1: সে আমি দেখব, আমি তো এখানে বেঁচে আছি নাকি। ভালোই হলো, একটা কিছু নিয়ন্ত্রণ তো থাকতে পারবে।
6: ক্লাস হয়তো ঠিক মতো করতে পারবো না, তবু চেষ্টা করে তো দেখি।
1: তা কত টাকা লাগবে?
6: কলেজে গিয়ে শুনে আসতে হবে। আমি আমি দু তিনটে টিউশনি করে আমার পড়ার খরচ ম্যানেজ করে নিতে পারবো।
1: টিউশনি করবে? না না নিশি, আমি বেঁচে থাকতে রা হবে না।
6: আজকাল তো অনেক মেয়ে টিউশনি করছে,
2: দিন রাত ভাসুর আর ভাই বউতে মিলে কি যে ফুসুর ফুসুর করো, এমন কাণ্ড কোথাও দেখিনি বাবা। এদিকে আমার নিজের ভাই এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, সেদিকে কারো কোনো খেয়াল নেই।
1: আহাহা, তোমার ভাই তো আর এবারে নতুন আসছে না, এসেছে ভালো কথা, বুঝতে বলো।
7: আসসালামু আলাইকুম দুলো ভাই।
1: ওয়ালাইকুম আসসালাম।
7: তা কি ধরনের, মানে কিরাম আছেন, হোয়াট কন্ডিশন? এই শরীরের কন্ডিশন ভালো তো?
1: ভালো।
7: জি
1: তো তুমি ভালো আছো তো রিজওয়ান?
7: ভালো কে থাকতে পারি দুলো ভাই, এত বড় বিজনেস, তাল সামলাতে কি এই সোজা ব্যাপার, মহাজন কর্মচারী গোডাউন সাংঘাতিক সিরিয়াস ব্যাপার, হোল টাইম ব্যস্ত থাকতে হয়, রেস্ট নিয়ে আর সময় পাইনি।
2: আরে তোর দুলা ভাই হলো সামান্য বেতনের কর্মচারী, মাস গেলে গোনা পয়সা, ব্যবসার অত টাকা পয়সার ব্যাপার কি বুঝবে রে।
1: তুমি জামা কাপড় ছেড়ে বিশ্রাম নাও, আমার আবার অফিসে সময় হয়ে এলো, অফিস থেকে আসি তখন কথা হবে, কেমন?
7: জি।
2: জামা কাপড় ছাড় রে জন। নিশি, তোমার ঘরে একটা তৌহিদের লুঙ্গি আছে না, নিয়ে এসো তো।
6: থাক নিশি, আমি তোমার মেজো ভাইয়ের একটা লুঙ্গি এনে দিচ্ছি।
7: তাহলে এই সারা জামা কাপড়গুলো নিয়ে যান মাইজে পা, ঘরে রাখেন গে।
2: কেন, সামনে তো নিশি রয়েছে, ওর কাছেই দে রেজওয়ান। নিশি, রেজওয়ান ও ঘরে পানি চাইছে, দিয়ে এসো তো।
5: উনি তো একটু আগেই পানি খেলেন বড় ভাবি, মেজো ভাবি তো দিয়ে এলো।
2: সব কথায় প্রশ্ন করো না, যা বলছি তাই শোনো, যাও।
5: এই যে পানি।
7: তা চলে যাচ্ছ কেন নিশি, বসো, রেস্ট নাও। আচ্ছা তোমার তো দিমাগ গিশির, হোয়াই যে বারি আমি আসি আলাপ করতে চাও না? দেখো মনে খুব হিট লাগে, বুঝছো, মাইন্ডই বড় বেদনা পায়।
2: তা নিশি, রেজওয়ান যখন এত করে বলছে, ওর সাথে বসে বসে না হয় একটু গল্পই করো। আরে রেজওয়ান কত গল্প জানি, ও এক সময় রূপবান দলের দাইমার পাঠ করত, কত জায়গা থেকে ওর বায়না আসত।
0: টাকাগুলো চাও না বড় ভাবি, তুলে লাগতো, পরে অবশ্য আমি আবার তোমাদের ফিরিয়ে দিতাম।
2: এ কথা আমাকে বলছো কেন মেজো ভাই, তোমার বড় ভাই কি বলো?
0: না বড় ভাবি, তুমি বলো।
2: আমি একদিন এ কথা তুলেছিলাম, বলল যে তৌহিদের ব্যাংক বিমার অফিসের পাওনা টাকায় আমাদের কোনো দাবি থাকতে পারে না, টাকাগুলো নিশির ভবিষ্যতের জন্য থাকবে।
0: কেন, তৌহিদ তো আমাদেরও ভাই, তার পড়াশোনার পেছনে আমিও তো যাহোক কিছু দিয়েছি।
2: তা তো ঠিকই, তা তোমার এই বড় ভাইকে কে বোঝাবে বলো?
0: শেষ পর্যন্ত যা হবে তা আমার বোঝা হয়ে গেছে বড় ভাবি, নিশি ওদিকে আবার কলেজে ভর্তি হয়েছে, মাঝে মাঝে সেজেগুজে বেরোই, কলেজে যায় না কোথায় যায় কে জানে, কাঁচা বয়সে রং ধরতে কতক্ষণ।
2: কত সতীপনা, স্বামীর ভিটে ছাড়বো না, ওদিকে আবার তলে তলে কোথায় পানি খাচ্ছে কে জানে।
6: মেয়েটার পিছনে তোমরা অমন করে লেগেছো কেন বলো তো বড় ভাবি?
2: থাক, আর আদিক্ষেতা দেখিও না তো মেজে বউ।
6: আদিক্ষেতা? আদিক্ষেতা কিসে, আদিক্ষেতা কি দেখলে?
0: নাজমা
6: রাখো, আমি কিছুই বুঝি না তাই না? নিশির চোখের পানি এখনো শুকলো না, অথচ ওকে নিয়ে সুযন্ত্রের শেষ।
8: বড় ভাবির মুখের উপর কোনোদিন আর কথা বলবে না বলছে।
2: তুমি আর কি বলবে মেজে ভাই, এতদিন কিছু না বলে বলে বউকে মাথার উপর তুলেছো, এখন বোঝো।
8: তাই তো দেখছি।
9: দেখতে আমারও কিছু বাকি না, সে তোমরা নিশিকে নিয়ে কোনো চক্রান্ত করলে আমি বড় ভাইকে সব বলে দেবো।

0: তোকে বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না রেজওয়ান, খালি তো বড় বড় মিষ্টির হাঁড়ি আর বড় বড় মাছ এনে এদের খাওয়াচ্ছিস, কাজ হচ্ছে কই? আমি যা যা বলি তা তো করতে পারিস না।
1: কি করবো মাইজে পা, নিশি তো মোটে আমার কাছে গেস্টই যায় না।
0: আরে যে করেই হোক ওকে তোর হাত করতেই হবে, জানিস ওর কত ভরি গয়না, বাপের বাড়ি থেকে পালিয়ে আসবার সময় ও গা ভরা গয়না নিয়ে এসেছিল, আরে আমি নিজে চোখে দেখেছি।
1: গা ভরা গয়না বল দেখি, তাহলে তো অনেক টাকা মাইজে পা, আমার জাল পিঁয়াজের ব্যবসায় টাকাগুলো লাগালে কাজ হতো।
0: আরে তাহলে আর বলছি কি, ঠিক মতো লাইন জমাতে পারলে ও মাছ তোর ছিপেই ধরা পড়বে, তাছাড়া ওটাকে নিচ্ছে কে বল?
1: আমি তো অনেক মানে ভেরি ভেরি চেষ্টা করতেছি মাইজে পা, কিন্তু
0: তুই ঘন ঘন এই বাড়িতে আসবি।
1: আসবো?
0: হ্যাঁ, আরে আমি তো আছি, ভয় কি?
1: কিন্তু নিশি ভারী সাংঘাতিক, বড় ডেঞ্জারেস মাইয়ে।
0: আরে তু আগুনের কাছে মোম না গুলে পারে?
2: আরে রেজওয়ান জি কখন এলে?
1: এই তো একটু আগে দিলো ভাই, দিলো ভাই বড় একটা রোহিত ফিস নিয়ে আইছে, ভেরি ভেরি তেল, কায়ে বসবেন না।
2: কিন্তু অত তেল কি পেটে সহ্য হবে বড় কুটুম?
1: ও
3: যুদ্ধে কি আমি হেরে যাব ডাক্তার চাচা?
4: হারবি কেন মা, মনে সাহস রাখ।
3: এই সমাজে একজন নারীর আত্মপ্রতিষ্ঠা যে কি কঠিন ব্যাপার।
4: আমাদের দিন তো প্রায় শেষ, এই ঘুণে ধরা সমাজ পরিবর্তনের জন্য আমরা শুধু বড় বড় কথাই বলে গেলাম, কিছুই করতে পারলাম না। এখন তোদের যুগ, তোরা এই সমাজ বদলে ফেলনিসি।
3: আমি যে জন্যে আপনার কাছে এসেছি, তৌহিদ স্মৃতি গ্রন্থাগারের প্ল্যানটা পাশ করিয়ে এনেছি, এবার ফাউন্ডেশনটা শুরু হবে। জায়গার জন্য কোনো অসুবিধে হয়নি, তহিদের রাজনৈতিক সহকর্মী ফরহাদ সাহেব বেশ কিছুটা জায়গা দান করেছে।
4: তাহলে তো হয়েই গেল।
3: আপনার কাছে এসেছি অনুদানের ব্যাপারে, জেলা কাউন্সিল থেকে বার্ষিক একটা অনুদান পেলে আর কোনো সমস্যা থাকে না।
4: আগে ফাউন্ডেশনটা শেষ হোক, জেলা কাউন্সিলের অনুদানের ব্যাপারে আমি অবশ্যই চেষ্টা করব, মনে হয় অসুবিধা হবে না, ওখানে সবাই তো আমার জানাশোনা। দেখিস তোর স্বপ্ন সফল হবে মা।

আমি জানি প্রতিদিনই এমন নিঃশুতি রাতে আমার কাছে আসো, বাতাসে আমি তোমার ভালোবাসার সংলাপ শুনতে পাই। তুই দূর থেকে তুমি আমাকে ডাকো, খোলা জানালায় নিশি গন্ধার কণ্ঠ ভেসে আসে। তুমি রজনীগন্ধা ভালোবাসতে, তোমার হাতে লাগানো সেই রজনীগন্ধা ঝাড়ে কত ফুল ফুটেছে। তুমি প্রতিদিনই রজনীগন্ধা তুলে আমার খোপায় পুড়িয়ে দিতে। স্মৃতি কি নিদারুণ। তুমি শখ করে আমার নাম রেখেছিলে নিশিগন্ধা, ও নামে আর কেউ ডাকে না, সে নাম শুধু তোমার, তোমারই থাকবে। জানালার ওপাশে অন্ধকারে রজনীগন্ধার বনে মিশে আছো কেন? এসো আমার কাছে, এসো, এসো না আমাকে তুমি এত কষ্ট দাও কেন তৌহিদ? কি করে সেই সব স্মৃতি ভুলি? ছাত্র রাজনীতি করতে গিয়ে তোমার সাথে আমার পরিচয়। তুমি তখন ইউনিভার্সিটির নাম করা ছাত্র নেতা, প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে ভালোবাসা। সাধারণ মানুষের জন্য কি আন্তরিকতা তোমার! বঞ্চিত মানুষের জন্য ছিল প্রাণ ভরা দরদ। এই অবক্ষয়িত সমাজ কাঠামো পরিবর্তনের জন্য সংগ্রাম করেছো তুমি, শোষিতদের পক্ষে কথা বলেছ, প্রতিবাদ করেছ দুর্নীতি, জুলুম, অনাচারের, জেলের ভয়ে প্রতি

0: তার থেকে পিছিয়ে আসনি কোনো দিনও। কি অগ্নিঝরা কণ্ঠস্বর! ইউনিভার্সিটি থেকে বেরোবার পর তুমি চাকরি পেলে, এর মধ্যে আব্বা আমার বিয়ে ঠিক করে ফেললেন। বিরাট বড় লোকের ঘরেই আমার বিয়ে হচ্ছে, সবার মুখে শুধু এই একই কথা। আমি তোমার কাছে কথায় আবদ্ধ ছিলাম তৌহিদ, আম্মাকে সব বললাম, কাজ হলো না, আমাকে সাজিয়ে গুছিয়ে ঢাকায় পাঠাচ্ছিল বিয়ে দিতে, এক বান্ধবীর সাথে দেখা করবার কথা বলে পালিয়ে এলাম।
1: না, তুমি এভাবে পালিয়ে এসে ঠিক করনি নিশি।
0: এখন আমি আর অন্য কিছু ভাবতে পারছি না তৌহিদ, যা হোক একটা কিছু ব্যবস্থা করো।
1: তুমি বরং ফিরে যাও নিশাত।
0: এখন আর তা সম্ভব নয়, তুমি এত বড় কাপুরুষ, আমি বুঝতেই পারিনি।
1: তবুও কাজটা ভালো হলো না।
0: অত ভাববার সময় নেই, ডাক্তার চাচার ওখানে চলো, চাচা সব জানেন, কোনো অসুবিধা হবে না। বিয়ের পর বেশ ভালোই কাটছিল। সেদিন তুমি অফিস থেকে এসে বললে,
1: ব্যাগটা গুছিয়ে দাও তো নিশি।
0: কোথায় যাবে?
1: আজ সন্ধ্যায় পার্টির একটা জরুরি মিটিং, এখনই বেরোতে হবে।
0: এখনই?
1: আহ, দেরি হয়ে যাচ্ছে, বাসে অনেকটা পথ যেতে হবে।
0: খাবে না?
1: সময় নেই, তাড়াতাড়ি। আজ রাতেই ফিরে আসব।
0: সেই তোমার সাথে আমার শেষ কথা। অ্যাক্সিডেন্টটা সন্ধ্যার দিকেই হয়েছিল, আমি জানলাম পরদিন সকালে। তখন সব শেষ। সেবা ক্লিনিক থেকে তোমার ফুলে ঢাকার লাশ এলো।

0: আমি খুব বিপদে পড়ে গেছি বড় ভাই।
1: তো অসৎ পথে পা বাড়িয়েছিলে, বিপদ তো আসবেই।
0: পুলিশ যে এতটা তৎপর হয়ে উঠবে ভাবতে পারিনি। মালগুলো ধরা পড়ে গেল। যে পার্টির কাছ থেকে টাকা নিয়ে মালগুলো এনেছিলাম তাদের তো টাকাগুলো ফেরত দিতে হবে বড় ভাই।
1: হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি অত টাকা কোথায় পাবো? তুই তো সবই জানিস।
0: তা জানি, নিশি তো আসবার সময় বাপের বাড়ি থেকে অনেক গয়না এনেছিল, এই বিপদের সময় সেগুলো বন্ধক রেখে না হয়।
1: না না না, আমি তা পারবো না।
2: তাই বলে ও এমন বিপদের সময় একটু সাহায্য পাবে না?
1: আমি পারবো না, ব্যাস। পারো তো তুমি গিয়ে নিশিকে বলো।
2: ঠিক আছে, আমি নিশিকে ডেকে আনছি।
3: দেখেছেন বড় ভাই?
2: হ্যাঁ, তোমার সেই গয়নাগুলো কোথায় নিশি?
3: গয়না?
2: অবাক হবার ভান করো না তো, আসবার সময় গায়ে তো অনেক গয়না ছিল।
3: ওগুলো তো আমার বাপের বাড়ির, বাপের বাড়ির জিনিস আমি রাখবো কেন?
2: দেখলে, তেজ দেখিয়ে চলে গেল, বললেই হতো ওগুলো দেব না।
0: আজ না হোক কাল ওর দিতেই হবে বড় ভাবে, যাবে কোথায়?
1: মাসুদ,
4: তুমি কি নতুন করে কিছুই ভাবতে পারো না নিশি?
3: না, পারি না আমিন ভাই। সবাই কি সবকিছু পারে?
4: ভেবে দেখো নিশি, আমার বিদেশে চাকরিটা বোধহয় হয়ে যাবে, তোমাকে আমি বিদেশে নিয়ে যাব।
3: এদেশের মাটিতেই আমার স্বামীর সব কিছু মিশে আছে, আমার কাছে এ মাটি খুবই পবিত্র, বড় আশ্রয়।
4: তুমি চাইলে না হয় এদেশে একটা চাকরি নিয়ে নেব।
3: আমার কথা তো আমি আপনাকে বলেই দিয়েছি।
4: আমি তোমাকে ভালোবাসি নিশি।
3: আমিন ভাই, আপনার ভালোবাসার সম্মান দিতে পারলাম না বলে আমি দুঃখিত।
4: একটা মৃত মানুষকে নিয়ে এতটা কি ঠিক হচ্ছে নিশাত? তুমি তো রক্ত মাংসের মানুষ, মানুষের পক্ষে অস্বাভাবিক কিছু নয়।
3: সংযম ও রক্ত মানুষের মানুষের পক্ষে অবাস্তব কিছু নয়। আমাকে ক্ষমা করুন আমিন ভাই, আমি পারবো না, পারবো না।

0: আমি জানতাম নিশি ঝড় আসছে। গতবার দুর্নীতির জন্য অফিসের বড় সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, এ তারই প্রায়শ্চিত্ত।
1: তাই বলে বিনা দোষে আপনাকে সাসপেন্ড করবে?
0: দোষ? আরে দোষ সাজাতে ওদের কি কোনো অসুবিধে হয়? বড় সাহেবের চ্যানেলের লোক তো অফিসের সর্বত্র।
1: না, অন্যায় আপনি কিছুতেই মেনে নিতে পারেন না।
0: হ্যাঁ, বাপেরও বাপ আছে। হেড অফিসের বড় সাহেব আমাকে খুবই ভালো জানেন। কালই আমি ঢাকা যাচ্ছি, হেড অফিসে গিয়ে আমি সব জানাবো।
1: হ্যাঁ, আপনি তাই যান।
0: শেষ পর্যন্ত আমি জিতব এ বিশ্বাস আমার আছে, কিন্তু আমি ভাবছি যে এখন সংসার চলবে কী করে? অনেক টাকার দরকার, দেনাও তো কম নেই।
1: আমি দুটো টিউশনে পেয়েছি, সামনের মাস থেকে শুরু করব। এ সময় আমার গয়নাগুলো যদি থাকতো। সে গয়নাগুলো তো আপনার ছোট ভাই ডাক্তার চাচার মাধ্যমে আমার মাকে ফিরিয়ে দিয়েছিল পরের জিনিস বলে।
2: নিশাত,
1: আপনি?
2: হ্যাঁ।
1: আপনি এ ঘরে কি কি করছেন?
2: আমার এই তুমি অনেক দিন ফাঁকি দিয়ে শুনেছি, আজকে আজকে আমি তোমার সর্বনানে
1: শয়তান
3: কি
4: কি রিজন এভাবে দৌড়ে পালালো কেন? কাঁদিস নি নিশি, শান্ত হ, আমি সব বুঝতে পেরেছি।

0: ছি ছি বড় ভাবি, তোমার ভাই যা করলো তাতে তুমি পাড়ায় মুখ দেখাবে কেমন করে?
1: অত মিথ্যে কথা বলো না মেজবউ, আমার ভাইয়ের কি দোষ? নিশি তোকে ঘরে ডেকেছিল, তারপর তুমি এসে পড়লে। নিশি এখন নিজের দোষ ঢাকবার জন্য উল্টে আমার ভাইয়ের কানটা কেটে দিয়েছে। আমি থানায় যাব, বুঝলে?
0: যাও যাও, তবে আমি নিজের চোখে যা দেখেছি ঠিক তাই সাক্ষী দেব।
1: তা তো দেবেই, আর নিশি যে খারাপ এটা তোমার চোখে পড়ে না মেজবউ?
0: চোখে আমার সবই পড়ে বড় ভাবি, মুখ যেদিন খুলবো সেদিন কাউকে ছেড়ে কথা বলবো।
1: কি কি বলবি, কি বলবি তুই বল?
0: মা নাকি তুমি এত নিচে নেমে গেছো? ছি, তোমার ভাইয়ের কাটা কান দেখছি, তোমার কাটা চুল দিয়েই ঢাকতে হবে।
1: তাড়াবো, আজই আমি তাড়াবো ওটাকে, চুল ধরে নিশিকে আমি এ বাড়ি থেকে বের করে দেব।
0: দাও না।
1: এই যে, এই নিশি, তুই আজই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে তোকেই আমি।
2: কেন, আমি কি করেছি?
1: বেহায়া বেশরম বিধবা বেটি, স্বামী খেয়ে হয়নি না, আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছে শয়তানি।
2: মুখ সামলে কথা বলো বড় ভাবি, সুচো মাচায় উঠলেও গা থেকে তার দুর্গন্ধ যায় না।
1: চুপ।
3: যাক, তবু আপনি আমাকে দেখতে এসেছেন দুলা ভাই।
4: হাসবো হাসবো করে আর আসা হয়নি। নিশি, জীবনে তুই কি যে পাগলামি করলি, মা বাবাকে ছেড়ে ওভাবে বিয়ে করলি, তা তো সুখী হতে পারলি না। একটা দুর্ঘটনা তো জীবনের সব স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল।
3: আপনি আর কতদিন দেশে আছেন?
4: ছুটি তো ফুরিয়ে এলো, আর বেশি দিন নেই। আরে, তোর আপাতকে দেখতে চাই, তুই তো আর এই বাড়ি থেকে যাবি না, এমন জিদ ধরেছিস যে।
3: যাবো যাবো দুলা ভাই, আমি যাব।
4: তাহলে আজই চল, গাড়ি তো সাথে এনেছি।
3: না, আজ না, বড় ভাই ঢাকা থেকে ফিরে আসুক তারপর।
5: কি বললেন নাজমুল, নিশি ও বাড়ি থেকে আসতে রাজি হয়েছে?
4: হ্যাঁ, রাজি হয়েছে আম্মা।
5: তাহলে তুমি আর দেরি করো না বাবা, আমিনুলকে বলো নিশি ফিরে এলেই ওর সাথে আমি আমিনুলের বিয়ে দিয়ে দেব।
4: দেখি কি করা যায়।
5: আজই আমি নিশির ভাইদের বলবো সব জোগাড় যন্ত্র করতে, যাতে সময় না লাগে।
4: আচ্ছা।
3: আমি হেরে গেলাম, তুমি আমাকে ক্ষমা করো তৌহিদ। এ বাড়িতে আমার আর থাকা হলো না, যুদ্ধে আমি পরাজিত সৈনিক। বড় ভাবি যা শুরু করেছে, এ বাড়িতে থাকা আর সম্ভব না। বড় ভাইকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, অথচ তাকে আর আমাকে নিয়ে বড় ভাবি কি সব নোংরা কথা বলে বেড়াচ্ছে। এ জ্বলন্ত দোজক থেকে আমি মুক্তি চাই, এখানে কোনো সুস্থ মানুষ বাস করতে পারে না। পাড়ার লোকেরা এখন আমাকে দেখলে অন্যরকমভাবে তাকায়, হাসে, নোংরা কথা বলে, কানাকানি করে। আমার পক্ষ হয়ে কথা বলতে গিয়ে কত রাতে মেজ ভাবি মেজ ভাইয়ের কাছে মার খেয়েছে। এরপর আর এই বাড়িতে আমার থাকা চলে না। বড় ভাই ঢাকা থেকে আজও ফিরল না, কি করব? কদিন তো অপেক্ষা করলাম, এবার আমার এখান থেকে বিদায় নেবার পালা। তোমার স্মৃতিময় এই আশ্রয় থেকে আমাকে চলে যেতে হচ্ছে, আমাকে তুমি ক্ষমা করে দিও তৌহিদ, ক্ষমা করে দিও। তোমার লাগানো ওই রজনীগন্ধা ঝাড় থেকে একটি ফুল নিয়েই আমি বিদায় নেব।

0: ঝড়া নিশি কোথায়?
1: তা আমি কি জানি?
0: জানো না মানে? আমি কদিনের জন্য ঢাকা গেছি, আর এর মধ্যে মেয়েটাকে তোমরা তাড়িয়েছ?
1: আমরা তাড়াতে যাব কেন? দেখো গে কার সঙ্গে হয়তো।
0: ঝড়া,
1: বয়সকালের বিধবাকে বিশ্বাস কি, তার উপর ওই রকম সুন্দরী।
0: ছি ঝড়া, তোমার মন এত ছোট। নিশিকে আমি ভালো করে চিনি।
1: হ্যাঁ তা তো চিনবি, তবে তোমার চেনায় আর লোকজনের চেনায় তফাৎ আছে। লোকে কত কি বলাবলি করে শুনে আমার মাথা নিচু হয়ে যায়।
0: বহু অমানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এত ইতর আর দেখিনি। যাও আমার সামনে থেকে।
1: যাচ্ছি।
2: এরপর ওই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না ডাক্তার চাচা, আমিও তো মানুষ।
3: তাই এসে ভালোই করেছিস মা, তোকে নিয়ে আমার বেশ একটা উদ্বেগ ছিল।
2: আপনি আমাকে নিশ্চিন্ত একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিন চাচা, আপনার কাছে আমি কোনো দিন কোনো কিছু চাইব না।
3: সেই তো সমস্যা নিশি, তোকে তো আর যেখানে সেখানে রাখা চলে না। এই মুহূর্তে কি করা যায়? আপাতত তোকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। সেবা ক্লিনিকটা আমি কিনেছি, ওর মালিক ডাক্তার রকিব ওটা বিক্রি করে দিয়ে পড়তে ভিয়েনা চলে গেছে।
2: সেবা ক্লিনিক ওখানে তো তহিদ অ্যাক্সিডেন্ট করে।
3: হ্যাঁ, তহিদের জীবনের শেষ আশ্রয়। যাক গে, তুই বরং আপাতত কিছুদিন ওটা দেখাশোনা কর, সাথেই কোয়ার্টার আছে, থাকার অসুবিধা হবে না। তারপর দেখি তোর জন্য কি করা যায়।

আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো, আর এক নতুন সংগ্রাম। আর আমি হার মানব না। এই সেই সেবা ক্লিনিক যেখানে আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত্যুর সময় হয়তো সে আমাকে নিবিড়ভাবে কাছে চেয়েছিল, তাই তো আমাকে এখানে আসতে হলো। ভালোই হলো। তৌহিদ মানুষকে ভালোবাসত। ভালোবাসার অমৃত পরশ দিয়ে সে মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে দিত। তার প্রতি আমার এই অপরাজেয় ভালোবাসা আমি অসুস্থ মানুষের সেবা যত্নে নিবেদন করব। তাতে এই ভালোবাসা আরো মহৎ হয়ে উঠবে। এই তো আমার জীবনের সার্থকতা। ও বাড়ি থেকে আমি কিছুই আনিনি, এনেছি শুধু তৌহিদের বাঁধানো ছবিখানা আর তার হাতের লাগানো নিশিকন্ধার একটি গুচ্ছ। এই তো আমার জীবনে পরম সম্পদ। ও শখ করে আমাকে নিশিকন্ধা বলে থাকত। নিশিকন্ধা, নিজেকে নিবিড়ভাবে নিঃশেষ করে গন্ধ দিয়ে রাতের অন্ধকারকে ভরিয়ে রাখে। আমিও তেমনি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে অসুস্থ মানুষকে ভালো করে তুলব, তাদের মুখে হাসি ফোটাব। তৌহিদের প্রতি আমার চিরন্তনী ভালোবাসাকে সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে অজস্র দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেব। তৌহিদ মৃত্যুর সময় প্রিয়জনের স্পর্শ পায়নি, এমন মৃত্যু যেন আর কারো না হয়। কেন আমি তাদের প্রিয়জন হতে পারবো না? মৃত্যু পথযাত্রীর শেষ নিঃশ্বাসের সাথে মিশিয়ে দেব আমি মাটির পৃথিবীর নিশিগন্ধার অমৃত সৌরভ।

এতক্ষণ নিশিগন্ধা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন নাজমুল মোহাম্মদ, আজিজুল হক, তৌহিদ, আলফাজউদ্দিন আহমেদ, আমিনুল, তৌফিকুল বাশার, মাসুদ, গোলাম রাব্বানী, মিস্টার চৌধুরী, ওবায়দুল হক সরকার, জাহিদুর, মাসুদ আলী খান, নাজমা, কাজী তামান্না, ঝর্ণা, রওশনারা মণি, মা, মাসুদা শরফুদ্দিন এবং নিশাতের চরিত্র অভিনয় করেছেন আফরোজা বানু। সম্পাদনায় কাজী আলমগীর। নাটকটি প্রযোজনা করেছেন শফিউর রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালীতে। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমেদ, গীতিকার কাজী লতিফা হক, সুর করেছেন ধীর আলী।

শুনছেন বর্ণালী আতনিকানের অনুষ্ঠান। এবারে শিল্পী জিনাত রেহেনা, গীতিকার জীবন্যাসা জামাল, সুর করেছেন করিম শাহাবুদ্দিন।

বর্ণালী রেবের শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার লায়লা নাজনীন হারুন, সুর করেছেন অশোক কুমার সরকার।

এই গানটির সাথে শেষ হল আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালী। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্রুতি অধিবেশন FM 90 MHz-এ। আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথমে দেশের গান শুনবেন শিল্পী সানিয়া সুলতান আলিজা। গানের কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন সুজিত মুস্তফা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আর এরই সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকা সাইফুল ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মহাদেব ঘোষ। আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন ইংরেজি গান, শিল্পী ফিল কলিন্স।

শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা। উকিল মুন্সী রচিত ও সুরারোপিত গান শুনবেন বারী সিদ্দিকীর কণ্ঠে।

তারপারসন সিঙ্গুলার নাম্বার ছবির গান শুনলেন। গানটি যুগলকণ্ঠে গিয়েছেন তপু আনিলা। এবারে শুনবেন চাইনিজ গান শিল্পী ইমি চ্যান।

দিলরুবা খানের কণ্ঠে রাধারমণ দত্ত রচিত সুরারোপিত গানটি শুনলেন। এবার শোনাব আরবি গান, শিল্পী আনকাম।

এ গানটির সাথে শেষ হলো দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, শুনছেন নিশুতি অধিবেশন FM 90 মেগাহার্জে। এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী ফারাবি ইসলাম।

0: আরাবে ইসলামের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাবাত করবেন কারি মোহাম্মদ আব্দুল মান্নান। পথ পাথে অনুষ্ঠানে কোরবানির গোস্ত বন্টনের নিয়ম সম্পর্কে বলবেন মাওলানা মিজানুর রহমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু শুনবেন বেলা 11টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে এবং এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। বিকেল 5টা 30 মিনিটে লেট স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন রাজশাহী কেন্দ্রের নাটক নীল বেদনা শুনবেন রাত 10টায়। এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকের নিঃশ্রুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।